107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছ আনন্দ ধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত হবে, অথচ রবীন্দ্র গান হবে, অথচ দু কথা তো তাঁর কথাও হবে। এই যে তুলনামূলক বিচার, মানে সেই যে তিরিশের আধুনিকতায় একটু যেন বেশি মাত্রায় ওই কোনো কবি, তিনিও লিখেছিলেন আষাঢ় শ্রাবণের কোনো একটা গাথা, খুব রোম্যান্টিক শোনায় সেই সমস্ত কথাগুলো, যেখানে তিনি লিখেছিলেন আকাশে আষাঢ় এলো, বাংলাদেশে বর্ষার বিয়োভল, বৃষ্টিতে ধুমল, মেঘ বর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল শাড়ি, কিংবা তার বৃষ্টি বন্দনা, এসো বৃষ্টি এসো তুমি অতল ভূতলে রুদ্ধস্তম্ভিত পাষাণে, অথবা শ্রাবণ অন্বেষায় ঝড় ঝড় স্বরে নিজেরে নিবিড়ে মেশাতে ইচ্ছে জাগে, জাগে ঘন বরিশন ঝংকৃত ঘন নিশীথে। হ্যাঁ, আসলে ওই যে বললাম আগেই যে আমরা বৃষ্টি পড়লেই কিরম একটু আবেগ ঘন হয়ে যাই, আর আমাদের মনের মাঝে তখন যেন মনটা সত্যিই কিরম একটা অন্যরকম হয়ে যায়। আর হাতের সামনে কালি কলম দোয়াত কাগজ পেন, এখনকার এই যে পরিবর্তিত সময়, সেই কালি কলম দোয়াত থেকে, দোয়াত কালি কলম থেকে যখন পেন পেন্সিল কিংবা ল্যাপটপ প্যামটপে চলে আসি, তখন এই রকম বর্ষার মধ্যেও আজও যেন কোথাও যেন মনের মাঝে অদ্ভুতভাবে কতগুলো শব্দ যেন মনের থেকে কিলবিল করে বেরিয়ে আসে বর্ষার এই ঝড়ো ঝড়ো ধারা শুনলেই। সত্যিই যেন মাঝে মাঝে মনে হয় আমরা পেরিয়ে এলাম সত্যি কত বছর, কিন্তু তবুও বর্ষার এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, সেগুলো যেন অদ্ভুতভাবে আমাদের আধুনিক মুক্ত চেতনায়, এই যে বাংলার হাওয়া, সেটা যে শুধু বৃষ্টি সেটাকে বয়ে আনে তা কিন্তু নয়, সেখানে বৃষ্টি পড়ে সহজিয়া আমাদের মানুষের মনের মাটিতে, সারা জীবনের মাঠে শহরে সদর অফিসে অন্দরে নানা প্রতীকে, কখনো কখনো আবার আষাঢ়ের এই যে জয়গান এই সাগরের টানে, সেখানে কিন্তু আমরাও এগিয়ে চলি বিভিন্ন রকমভাবে। আমরাও তখন মনে মনে ভাবি সত্যি তো আজ কত বছর পেরিয়ে এলাম, কিন্তু তবুও সেই বৃষ্টি সেই ছবি আজকে আজও আমাদের মনের মণিকোঠায় রয়েছে, তাঁদের লেখা তাঁদের গানে গানের সুরে সুরে।

দর্শনমন্ত্রিত অন্ধকারেই তিনি এসেছিলেন। যখন আমাদের মধ্যে এসেছিলেন তখন সত্যিই আমাদের মধ্যে ঘন ঘোর অন্ধকার। আমাদের জীবন পথে তখন ইংরেজের সাম্রাজ্য আর ইংরেজের কঠোর যে চাপ, সেই চাপের মধ্যে আমাদের এই বঙ্গবাসীকে, আমাদের বাংলার মানুষকে থাকতে হয়েছিল। আর সেই সময়ে তিনি এসেছিলেন আর সেই সময়ে দাঁড়িয়েছিলেন বাংলার মানুষের পাশে, আর সেইখানে দাঁড়িয়েই সেই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, বহু প্রতিকূলতার সাথে লড়াই করেই তাকে তার লেখা লিখতে হয়েছে। কবি নিজেই বলেছেন, তার মনের গতিক আকাশের গতিকের মতোই, ঠিক কিছুই বলা যায় না। কথাটা নিজের সম্বন্ধে কবি ঠিকই বলেছিলেন। আসলে তার নিজের মন তিনি নিজেই বুঝতে পারতেন না। কখনো আকাশে মেঘ দেখে কাজ থেকে ছুটি চান, আবার কখনো বৃষ্টির ধারার সঙ্গে তাল মিলিয়ে তার ইচ্ছে করত কবিতা লিখতে। আর সেই কবিতা পড়তে পড়তে আমাদেরও মন কেমন যেন হয়ে যায়, কিন্তু সেই মন কেমন করা পথ থেকে আস্তে আস্তে আমাদেরও ফিরতে হয় আমাদের এই সংসারে। কিন্তু ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে জানান দেয়, না সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। সেই বৃষ্টির ধারার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও যেমন ইচ্ছে করে কবিতা লিখতে, পদ্যে পত্র লিখতে, আবার কখনো কখনো গলা ছেড়ে গান গাইতে, তার মতোই আমাদেরও মনে হয়। আসলে আমাদেরই চিন্তাভাবনাগুলোকে তিনি বোধহয় খুব সহজভাবে বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই সমস্ত লেখার মধ্যে একেবারে আমাদের ইচ্ছেগুলোকেই তিনি লিখে দিয়ে গেছেন। আর সে কারণেই আমরা যখনই মনে করি যে এই কাজটা করব, তখনই রবীন্দ্র স্মৃতি খুলে দেখি আগেই তিনি সেসব লিখে গেছেন। যাক, সেসব আমরা মাঝে মাঝেই পড়ব, জানব, কিন্তু আজ ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই আজ থামতেই হবে। তাই আজ আপাতত এখানেই থামলাম, আবারও কোনো একদিন এরকম গানের ডালে নিয়ে, কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে।

0: আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবো।

প্রথম পাহাড় দেখা, প্রথম সাগরে স্নান, সত্যি তো এই প্রথমগুলো কিন্তু আমরা বিন্দুমাত্র ভুলতে পারি না। কিন্তু যে পাহাড়ের বুকে আমরা পা রাখি, সেই পাহাড়কে একটু একটু করে দেখি, চিনতে শিখি, মনে হয় আহা এভারেস্ট, তুমি কোথায়? তোমার সঙ্গে আমার বনিবনা, তোমার সঙ্গে আমার চলা, তোমার সঙ্গে আমার মেলামেশা, কতই না করার ইচ্ছে। কিন্তু সেই পাহাড়কে, পাহাড়ের বুকে যদি কেউ থাকেন, যদি এমন কেউ থাকেন যাকে আজ সকালবেলায় রত্নগর্ভায় আমরা স্মরণ করব, কিন্তু কে তিনি, কে তিনি ওই দূরে পাহাড়, হ্যাঁ ওই দূরে পাহাড়, সেই পাহাড়কেই কিন্তু আমরা বুকে আঁকলে রাখবো এভাবেই।

লোপামুদ্রা থেকে তুলিকা, প্রত্যেকের কিন্তু ইচ্ছে সেই পাহাড়ে যাওয়ার, পাহাড় দেখার। আজ ভোরবেলায় আরপি বলছে একটুখানি চোখ বুঝতে। কল্পনা করুন তো, একটা পাহাড়ি সন্ধ্যার কথা, কুয়াশা নেমে আসছে চারদিকে, ঠান্ডা বাতাসে কাঁপছে চারদিক, বাতির শিখা আর একটা ছোট্ট বাড়ির ভেতর 15টা সন্তানের কোলাহল। সেই কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মহিলা, যার কাঁধে গোটা সংসারের ভার। তার নাম মেরি জেন করবেট। হ্যাঁ, মেরি জেন করবেট। তার কথা আজ রত্নগর্ভা জুড়ে, আজ ভোরাই জুড়ে আরপির মুখে, শুধুমাত্র 107 FM রেইনবোতে। কিন্তু এই মেরি জেন করবেট কার মা, কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা। ছোট্ট করে পুঁচকে করে ওই যে লিখে ফেলা উত্তরটা, সঠিক উত্তর, এবং তারপর পাঠিয়ে দেওয়া 9903653992। আমরা সবাই চিনি বাঘ শিকারী লেখক হিসেবে, প্রকৃতি প্রেমিক হিসেবে, কিন্তু আজ

0: শুনব আজ আমরা জানব সেই মানুষটার গল্প যার চোখের জল আর ঘামের ওপর দাঁড়িয়েছিল, সেই বিখ্যাত ব্যক্তিত্বের যার গল্প যার জীবন কথা আমরা জানি, আমরা পড়েছি। আজকের পর্ব অবশ্যই রত্নগর্ভা এবং সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের গল্প, যে মায়ের নাম হচ্ছে কি এই যে একটু আগে বললাম, করবেট, করবেট, করবেট, রাইট, মেরি জেন করবেট। ওইটুকুই যথেষ্ট আপনার জন্য, ছোট করে লিখে পাঠিয়ে দিন 9903653992 তে। আর পি ওয়েট করছে আপনার মেসেজের জন্য।
1: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
0: আর সেই রত্নগর্ভা কিন্তু প্রতি বুধবার 107 FM রেইনবোতে। আজ আরপি রয়েছে আপনার কানে শুধুমাত্র 107-এ। আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা জানতে চেয়েছে আপনার কাছ থেকেই, আরও একবার নাম্বারটা বলি 9903653992 তে। আর সে কথাই আজ ভোরাই জুড়ে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: আশি রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে 107 রয়েছে আরবি। প্রায় প্রতি বুধবারের মতো এই বুধবারেও কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা, হ্যাঁ, কোন সেই বাঘ শিকারী লেখক, প্রকৃতি প্রেমিক যার এই মাস এই কয়েকদিনের মধ্যেই জন্মদিন, হ্যাপি হ্যাপি বার্থডে, আর যার মায়ের নাম মেরি জেন কর্বেট। মেরি জেনের জীবন শুরু হয়েছিল দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে। 1837 সালে জন্ম নেওয়া এই মেয়েটি প্রথম বিয়ের পরই কিন্তু হারিয়ে ফেলেন তার স্বামীকে। তিনটে ছোট্ট সন্তান কোলে নিয়ে অচেনা, একেবারে অজানা এক ঔপনিবেশিক দুনিয়ায় তিনি যেন আরও একা হয়ে গিয়েছিলেন। ভাবুন তো কেমন লাগে যখন সংসারের সব স্বপ্ন এক নিমেষে ভেঙে যায়, ভেঙে পড়ে, আর চারপাশে শুধু প্রশ্ন থাকে, এবার এবার কি হবে, এবার কি করবেন মেরি জেন কর্বেট। তিনটে বাচ্চা, সেই বাচ্চাগুলোকে বুকে নিয়ে স্বামীকে হারিয়ে তিনি কিভাবে একা লড়ে যাবেন। কার কথা বলছে আরপি, কার মায়ের কথায়, কোন সেই বিখ্যাত মায়ের কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরায়, আজকের রত্নগর্ভা। ছোট্ট করে পুচকে করে লিখে পাঠিয়ে দিন, সেই সঙ্গে আপনার নাম আর লোকেশন নিয়ে পাঠিয়ে দিন 9903653992। সেই ভাঙাচোরা জীবনেই কিন্তু তার দেখা হয় এক ব্যক্তিত্বের সঙ্গে, ক্রিস্টোফার কর্বেটের সঙ্গে। যুদ্ধ দেখা ক্ষতবিক্ষত এক মানুষ, যিনি নিজেও কিন্তু স্ত্রীকে হারিয়ে তিন সন্তান নিয়ে একা। ভাবুন একবার কি আশ্চর্য যোগাযোগ। একদিকে এই মেরি জেন কর্বেট, তিনি তিন সন্তানকে নিয়ে স্বামীকে হারিয়ে একা, আবার অন্যদিকে আরেক বিখ্যাত ব্যক্তিত্ব, পরবর্তী সময়ে যিনি হয়ে উঠবেন ক্রিস্টোফার কর্বেট, সেই তিনিও কিন্তু যুদ্ধের সৈনিক ছিলেন, যুদ্ধ দেখেছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, এবং তার জীবন থেকেও তার স্ত্রী চলে গিয়েছিলেন, এবং তারও কিন্তু ঠিক তিনটি সন্তান, স্ত্রীকে হারিয়ে তিনিও কিন্তু একা। দুটো ভাঙা মানুষ, দুটো ভাঙা মন, আর তারপর সেই দুটো ভাঙা সংসার কি জুড়ে যাবে নাকি দূরে সরে যাবে, আরপি জানাবে সে কথা। কিন্তু তার আগে আজ সেই বাঘ শিকারী প্রকৃতির লেখক যার কথা আমরা প্রায় প্রত্যেকে পড়েছি, কে তিনি, কার মায়ের কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা, পাঠিয়ে দিন 9903653992। আর তার মাঝে একটা পাহাড়ের গান, প্রথম পাহাড় দেখার গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা।

0: প্রতি বুধবার
1: প্রতি বুধবার রত্নকরফা 107 FM রেইনবোর ভোরাইতে, আর অধিকাংশ দিনই থাকে আরফি। আজও কিন্তু রয়েছে আপনার কানে শুধুমাত্র 107 FM-এ। কিন্তু আজ কে সেই বিখ্যাত ব্যক্তি যার মায়ের কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরায়, আজকের রত্নগর্ভা, জানতে চেয়েছিল আরফি আপনার কাছে। আপনারা অনেকেই কিন্তু সঠিক উত্তর পারিছেন, দু একজন একটু এদিক ওদিক করেছেন, না হলে অধিকাংশ উত্তরই কিন্তু একেবারে সঠিক এবং সঠিক। আরও থেকে রীতা, আজকে তোর ফার্স্ট গার্ল, হ্যাঁ না উত্তরটা কি এক্ষুনি বলবো না, বরং আপনারা পাঠিয়ে দিন। যার মায়ের নাম ছিল হচ্ছে মেরি জেন কর্বেট, এই কর্বেট কথা শুনলেই সে বিখ্যাত ব্যক্তিত্বের কথা মাথায় আসে, যিনি বাঘ শিকারী, যিনি প্রকৃতি প্রেমিক, একই সঙ্গে কিন্তু তার জীবনের গল্প আমাদের মুগ্ধ করে, আমাদের অবাক করে, বিস্মিত করে। হ্যাঁ তার কথা। হাওড়া থেকে রীতা পাঠিয়েছে একেবারে সঠিক উত্তর, এবং একই সঙ্গে এই মুহূর্তে কার কথা বলতেই হয়, অবশ্যই সুভাষ চক্রবর্তী উত্তর বাল থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর, শুধুমাত্র তাই নয়, দুধ কুমার পণ্ডিত বাড়িপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন দুধ কুমার বাবুর পর, যার কথা বলতে হয়। সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে, ঢাকুরিয়ার সৌভিক একেবারে সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর দিয়েছেন কে, বিমলেন্দু পাল বিরাটি থেকে। ওকে থ্যাংক ইউ বিমলেন্দু বাবু, আমার যতদূর মনে পড়ছে এই বোধহয় প্রথম আপনার মেসেজ প্রাপ্তি আর ফের। ওকে এই মুহূর্তে কার মেসেজ, সুপ্রভাত দাদা আজ অমুকের জীবনী শুনবো তোমার মুখে, ধন্যবাদ। সৌভিক সরকার কসবা হালতু থেকে পাঠিয়েছে, সৌভিক তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে কার কথা বলতেই হয়, গৌতম দত্ত, গৌতম দত্ত অনেকদিন পরে কিন্তু মেসেজ পাঠালেন আরপিকে, কিষানগঞ্জ থেকে তিনি বলছেন, এবং সেই সঙ্গে পুরো নামটা যার কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরায় আজকের রত্নগর্ভা, তার নামটা পুরোটাই লিখে পাঠিয়েছে নিবেদিতা। আজ ছোট্ট স্মার্ট হয়ে একেবারে ছোট্ট পুঁচকে উত্তর দিয়েছে এবং একেবারে সঠিক উত্তর দিয়েছে। সেই সঙ্গে অর্জুন সিং এখন কোথায় রয়েছে, এখন বালেশ্বরে আছে, ওয়াও, ও মানে ওড়িশার বালেশ্বর, ওকে বালেশ্বরে আছি, ট্রেন যেতে যেতে তোমার অনুষ্ঠান শুনছি, বাড়ি ফিরছি, ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং 25 জুলাই যে জন্মদিন যার কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরে আজকের রত্নগর্ভা, 25 জুলাই জন্মদিন, আর আজকে 22 তারিখ বসে আরপি করছে, তার কথা বলার কথা কথায় কথায় মালা গাঁথছে। সেই সঙ্গে অর্জুনের পর কার কথা বলতেই হয়, মাধবী শীল কোথেকে পাঠিয়েছেন, রহিমপুর হুগলি থেকে। ওকে থ্যাংক ইউ মাধবী দেবী, অনেকদিন পরে কিন্তু আরপি পেয়েছে আপনার মেসেজ। প্রণতি পাল নিউ আলিপুর থেকে পাঠিয়েছেন, ইনি আমাদের রেগুলার শ্রোতা, ওকে থ্যাংক ইউ প্রণতি ম্যাম, আপনাকে, তিনিও কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছেন। একই সঙ্গে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে পাঠিয়েছে, আমাদের রেগুলার লিসনার, একই সঙ্গে আরেকজন রেগুলার লিসনার কে রয়েছে, উৎপল মাইতি বেহালা থেকে পাঠিয়েছে। উৎপল মাইতির পর কার কথা বলতেই হয়, বন্দিতা দেব, ওকে চারাপোল কাঁচরাপাড়া থেকে পাঠিয়েছে বন্দিতা দেব, তাকেও অনেক অনেক ধন্যবাদ, একই সঙ্গে ধন্যবাদ। অনিতা মল্লিক মানিকতলা থেকে পাঠিয়েছেন, অনিতা মল্লিক মেসেজ পেয়েছি নাকি আজ প্রথম, কি জানি মাথাটাও কাজ করছে না হয়তো। সেই সঙ্গে সনদ ঘোষ খালোর বাগদান হাওড়া থেকে, একসময় যিনি প্রচুর প্রচুর চিঠি পাঠাতেন সেই সনদবাবু, সেই সনদ ঘোষ, তার হাতের লেখা একেবারে আরপির মনে রয়েছে, সেই সনদ ঘোষ আজ সকালবেলায় মেসেজ পাঠিয়েছেন। সেই সঙ্গে কার মেসেজ এই মুহূর্তে, ওকে কবিতা রয় হাওড়া রামরাজাতলা থেকে, থ্যাংক ইউ আমাদের রেগুলার লিসনার। এবং সেই সঙ্গে যাদবেন্দ্রবাবু, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর, শুধুমাত্র এখানেই থেকে থাকা রয়ে। শাশ্বতী আচার্য, লীনা আচার্য লেক মার্কেট থেকে পাঠিয়েছে, সেই সঙ্গে অর্চনা বেরা পূর্ব মেদিনীপুর পাথরঘাটা থেকে পাঠিয়েছে, সেই সঙ্গে সুশান্ত ভট্টাচার্য, জয়শ্রী ভট্টাচার্য ঠাকুরপুকুর থেকে পাঠিয়েছেন উত্তর, সঠিক উত্তর পাঠিয়েছেন, না এখানেই থেমে থাকা নয়, আরও বেশ কিছু উত্তর রয়েছে, যেমন ডোরা তোমাকে তোমাকে শুনতে খুব ভালো লাগে তুমি, ওকে আরও অনেক কথাই লিখেছে, তোমার আশাতেই বসেছিলাম আর সকালবেলা এইসব লিখেছে, ওকে। সেই সঙ্গে রাজবন্ধু সরসুনা থেকে, রাজবন্ধু তিনিও পাঠিয়েছেন, সেই সঙ্গে রুনা রুনা এবং রুমঝুম তারা পাঠিয়েছে মুকুন্দপুর থেকে, আরপিকে শুনছে, 107 শুনছে। এবং একই সঙ্গে যে নামগুলো পরপর পরপর আসছে, মিলন বিট রামজীবনপুর পশ্চিম মেদিনীপুর থেকে এইমাত্র পাঠিয়েছে তার অ্যান্সার, তাহলে এখানেই আপাতত ইতি। এই মুহূর্তে একটা গান, মায়ের গানে, আর তারপর কিন্তু অবশ্যই অবশ্যই সেই বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলা আপনার কানে শুধুমাত্র 107 FM-এ।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভা প্রতি বুধবার, হ্যাঁ প্রতি বুধবার ভোর 6টায় 107 FM রেইনবোতে। আজ রয়েছে আরপি আপনার কানে 107 এ, এবং সেই সঙ্গে আরও কতকগুলো নাম চলে এসছে। নামগুলো চটপট বলে দেওয়া। নিরঞ্জন সাহু পিসপুর হাসনাবাদ উত্তর 24 পরগনাকে পাঠিয়েছেন। তিনি বলছেন, আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো না, কিন্তু আমি শুনছি, আমি মন প্রাণ দিয়ে শুনছি। একই কথা বলেছেন মঞ্জু, হ্যাঁ মঞ্জু পাঠিয়েছেন, শ্রীরামপুর থেকে পাঠিয়েছেন। কিন্তু কোন শ্রীরামপুর? অনেকগুলো শ্রীরামপুর রয়েছে, জেলাটার উল্লেখ করেনি। একই সঙ্গে কিন্তু খেয়ে পাঠিয়েছেন আরও একজন অর্চনা, অর্চনা সিং। তিনি বলছেন, জাস্ট ফার্স্ট টাইম আজকে তোমাকে শুনছি আরপি, রত্নগর্ভা শুনছি, আমার খুব ভালো লাগছে। তার ফিলিংসটা জানিয়েছে, কিন্তু উত্তর দিতে পারেনি। ওকে, থ্যাংক ইউ আপনাদের সকলকে। আর আজ কার কথা? 25 জুলাই যার জন্মদিন, তিনি হচ্ছেন জিম কর্বেট, বাঘ শিকারী লেখক, প্রকৃতি প্রেমিক। আজ সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথা রত্নগর্ভা জুড়ে। একটু আগে বলেছিলাম মেরি জেনের জীবন শুরু হয়েছিল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে। 1837 সালে জন্ম নেওয়া এই মেয়েটি প্রথম বিয়ের পরই কিন্তু হারিয়ে ফেলেছিল তার স্বামীকে। 3টি ছোট্ট সন্তান কোলে নিয়ে অচেনা এক ঔপনিবেশিক দুনিয়ায় তিনি যেন একা হয়ে গিয়েছিলেন। আর অন্যদিকে সেই ভাঙাচোরা জীবনকে নিয়ে আরেকজন এগিয়েছিলেন, তিনি হচ্ছেন ক্রিস্টোফার কর্বেট, যুদ্ধের অন্যতম সৈনিক, যুদ্ধ দেখেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ক্ষতবিক্ষত সেই মানুষটাও কিন্তু তার স্ত্রীকে হারিয়ে ফেলেছিলেন, এবং দুই পক্ষের 3টি করে সন্তান। দুটো ভাঙা মানুষ, দুটো ভাঙা মন, দুটো ভাঙা সংসার, তাদের মধ্যে পরিচয় হল, একসঙ্গে জুড়ে গেলেন তারা। 1862 সালে তারা এলেন নৈনিতালে, যেখানে ক্রিস্টোফার পোস্টমাস্টারের চাকরি পেলেন। আর তারপর জন্ম নিল আরও 9টি সন্তান। ভাবুন একবার, আগের পক্ষের 3জন, দুই পক্ষেরই 3-3-6 জন, অন্যদিকে এই পক্ষের কিন্তু আরও 9 জন। 9 আর 6 মিলিয়ে 15টি সন্তান তাদের। একমাত্র মা আর একটা ছোট্ট পাহাড়ি শহর। এই 15টা সন্তানের মধ্যে অষ্টমজন যিনি হলেন, তিনি হচ্ছেন জিম কর্বেট। 1875 সালের 25 জুলাই জন্ম নিয়েছিলেন এডওয়ার্ড জেমস কর্বেট, বা জিম কর্বেট নামে আমরা যাকে বলতে ভালোবাসি, আমরা যাকে চিনি জিম কর্বেট নামে। কিন্তু তখনও কেউ জানত না এই ছোট্ট শিশুটির চোখ দিয়ে একদিন গোটা পৃথিবী দেখবে ভারতের জঙ্গল, বাঘ আর মানুষ খেকো চিতাদের গল্প। কিন্তু গল্পটা রূপকথা নয়। একজন পোস্টমাস্টারের সামান্য মাইনেতে 15টা মুখে অন্ন জোগানো, এ যেন প্রতিদিনের যুদ্ধ, প্রতিদিনের লড়াই। রাতের পর রাত মেরি জেন নিশ্চয়ই বসে ভেবেছেন, কাল সকালে কি খাওয়াবেন এতগুলো ছেলে মেয়েকে? কিন্তু না, তিনি ভেঙে পড়েননি, বরং এক অসাধারণ সাহসী সিদ্ধান্ত নিলেন। কি করেছিলেন, কি সিদ্ধান্ত নিয়েছিলেন এই মেরি জেন, জিম কর্বেটের মা? সেই সিদ্ধান্তের কথা নিয়ে ফিরবে আরবি আপনার কানে শুধুমাত্র 107 এ। কিন্তু তার আগে মধুরা ভট্টাচার্য, মায়ের গানে শুধুমাত্র 107 এ আপনার কানে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: FM রেডিওতে আজ রত্নগর্ভা রত্নগর্ভা মানেই তো অধিকাংশ দিনই থাকে আপনাদের চাওয়াতে আপনাদের ইচ্ছেতে আর বি থাকে। একটু আগে বলেছিলাম সেই 15টি মুখে অন্ন যোগানোর কথা। হ্যাঁ, গল্পটা রূপকথা নয়, একজন পোস্টমাস্টারের সামান্য মাইনিতে 15টা মুখে অন্ন যোগানো এ কি কম কথা। সিদ্ধান্ত নিলেন জেন কর্পেট, মেরি জেন কর্পেট। তিনি ভাবছেন কি করে এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবেন। তিনি এক অসাধারণ সাহসী সিদ্ধান্ত নিলেন, নিজের বাড়ির অর্ধেকটা ভাড়া দেবেন বেড়াতে আসা সাহেব মেমদের। তখন নৈনিতালে থাকার কোনো জায়গাই ছিল না। মেরি জেন একজন মা, নিতান্ত বাধ্য হয়েই কিন্তু হয়ে উঠলেন এই শহরের প্রথম হোটেল মালকিন। ভাবুন, একবার কোনো দৃষ্টান্ত নেই, কোনো উদাহরণ নেই তার সামনে, কিন্তু তিনি উদাহরণ হয়ে উঠলেন। তিনি কিন্তু নৈনিতালে প্রথম হোটেল মালকিন হয়ে উঠলেন। তার বড় মেয়ে ইউজিন মেরি হাতে হাতে সাহায্য করতে এগিয়ে এলো। মা আর মেয়ে মিলে প্রায় নিঃশব্দে লিখে ফেললেন নৈনিতালের পর্যটনের প্রথম পাতা, প্রথম ইতিহাস। আজ যে শহরে লক্ষ লক্ষ মানুষ ছুটি কাটাতে যান, তার প্রথম ইঁটটা কেটেছিলেন একজন দুশ্চিন্তাগ্রস্ত, ক্লান্ত কিন্তু হার না মানা মা। কিন্তু নিয়তি যেন থামতেই চাইছিল না। 1880 সালে এক ভয়ঙ্কর ধস তাঁদের বাড়ির অনেকটাই গুঁড়িয়ে দিল। আর তার ঠিক পরের বছর 1881 সালের 21 এপ্রিল চলে যান স্বামী ক্রিস্টোফার। ছোট্ট জিমের বয়স তখন মোটে 500 বছর। আরেকবার মেরি জেন কর্বেট বিধবা হলেন। ভাবুন একবার, 1880 তাঁদের ঘরের অর্ধেকটা ধসে পড়ল, আর 1881 21 এপ্রিল তাঁর দ্বিতীয় স্বামী, মেরি জেনের দ্বিতীয় স্বামী, তিনি অকালে প্রয়াত হলেন। মেরি জেন কর্বেট পুনরায় বিধবা হলেন। এবার কিন্তু আর একা নয়, সঙ্গে 15টা সন্তানের ভবিষ্যৎ। একবার ভাবুন তো সেই রাতের কথা, যখন তিনি জানলেন তার জীবন সঙ্গী আর নেই। চোখের জল কি সত্যি বাঁধ ভাঙা হয়ে তার জীবনটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়নি? কিন্তু সকাল হতে

করতেই তাকে উঠে দাঁড়াতে হয়েছিল, কারণ পনেরো জোড়া চোখ তার দিকে তাকিয়ে, মা এরপর কি হবে, কি করব, আমরা কোন পথে এগোব? কি করেছিলেন মেডিসিন কর্পেট সেই পরিস্থিতিতে জানাবে আর পিছিয়ে কথা আজ রত্নগর্ভায়। কিন্তু তার আগে কিন্তু রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে মায়ের গান শুধুমাত্র 107।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর শ্রী রত্নগর্ভা প্রতি বুধবার 107 FM রেইনবোতে। আজ রয়েছে আরপি, আজ কার কথায় মুখরিত হচ্ছে রত্নগর্ভা? আজকের ভোরে জিম কর্বেট, হ্যাঁ, সেই বাঘ শিকারী, সেই প্রকৃতি প্রেমিক যার জীবনের গল্প কথা, যার দেখা চোখ দিয়ে কিন্তু সারা বিশ্ব দেখেছে ভারতবর্ষের প্রকৃতিকে, ভারতবর্ষের সেই চিতাবাঘের গল্পকে। আজ তার কথা, তার মায়ের কথা। একটু আগে বলেছিলাম মেরি জেন কর্বেট, যিনি দ্বিতীয়বার, হ্যাঁ দ্বিতীয়বার যিনি বিধবা হলেন, আর ওদিকে 15টা বাচ্চা, 15টা চোখ তাকিয়ে ছিল তার দিকে। কি করবেন, কোথায় যাবেন, কিভাবে লড়াই চালাবেন, বুঝে উঠতে পারছেন না। কারণ ঠিক তার এক বছর আগেই তার বাড়ির অর্ধেকটা ধসে শেষ হয়ে গেছে। যে বাড়িটা প্রথম নৈনিতালে তিনি ভাড়া দিয়েছিলেন সাহেব মেমদের, সেখান থেকেই উপার্জনের অনেকটাই কিন্তু আসতে পারত, কিন্তু সেই উপায়ও তার আর নেই। পুরনো বাড়ি বিক্রি করে দিয়ে তিনি চলে এলেন আয়ার পাটায়। ভাঙা কটেজের পুরনো ইট, পুরনো কাঠ দিয়ে গড়ে তুললেন এক নতুন ঠিকানা, গার্নি হাউস। নাম দিলেন গার্নি হাউস। প্রতিটা ইটে যেন লেগেছিল তার ঘাম, তার পরিশ্রম, তার জেদ, তার ভালোবাসা। আর এই বাড়িতেই বড় হলেন জিম কর্বেট। এই বাড়ির উঠোনেই তিনি শুনতেন পাখির ডাক, শিখতেন জঙ্গলের ভাষা, আর মায়ের নীরব ছায়া থাকত সব সময় তার পেছনে, কখনো শাসনে, কখনো প্রশ্রয়ে। ভাবুন তো, কি অসম্ভব, কি অসম্ভব শক্তি থাকলে একজন মানুষ দুবার স্বামী হারিয়ে এতগুলো সন্তান একা হাতে মানুষ করে, তার মধ্যেও একটা ছেলেকে স্বপ্ন দেখতে শেখায়, জঙ্গলের কথা ভাবতে শেখায়। যদি মেরি জেন সেদিন ভেঙে পড়তেন, যদি তিনি হাল ছেড়ে দিতেন, হয়তো আমরা কোনো দিন জিম কর্বেটের নামটাই শুনতে পেতাম না। মানুষ খেকো বাঘের হাত থেকে বাঁচত না শত শত গ্রামবাসী, ভারতের বন্য প্রাণ সংরক্ষণের ইতিহাসই হয়তো অন্য রকম হতো। মেরি জেন কর্বেট, যিনি শেষ দিন পর্যন্ত রয়ে গিয়েছিলেন এই নৈনিতালেই, সেই শহরে যাকে তিলে তিলে তিনি নিজের চোখের সামনে বড় হতে দেখেছেন। 1924 সালের 16 মে দীর্ঘ ঘটনাবহুল সংগ্রামী এক জীবনের অবসান ঘটে। তাকে শুয়ে দেওয়া হয় সেন্ট জন ইন দ্য উইল্ডারনেস গির্জার কবরস্থানে, ঠিক স্বামীর পাশে, যেন এতদিনের সব লড়াই শেষে অবশেষে একটু বিশ্রাম। আজ এত বছর পরেও নৈনিতালের রাস্তায় ঘুরে বেড়ায় হাজার হাজার পর্যটক, হোটেলে হোটেলে ভরে ওঠে শহর, কিন্তু কজন জানেন এই সব কিছুর শুরুয়াত হয়েছিল একজন মায়ের অসহায়তা থেকে, একজন মায়ের সাহস থেকে, তার বুদ্ধি থেকে। তার সমাধি আজও দাঁড়িয়ে আছে নিঃশব্দে, প্রায় বিস্তৃত হয়ে কুয়াশার আড়ালে। এই মুহূর্তে মায়ের গান, আর সেই মায়ের গানে উপল সেনগুপ্ত।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভা আজ একেবারে শেষ পর্যায়ে এসে জাস্ট দু চার কথা বলা। ওই যে বলেছিলাম, এত বছর পরেও নৈনিতালের রাস্তায় আমরা যারা ঘুরে বেড়াই, যারা বেড়াতে যাই, তারা কি কখনো মনে করি যে মহিলা প্রথম শুরু করেছিলেন ওখানে হোটেল ভাড়া দেওয়া, ভেবেছিলেন 15টা সন্তান, না শুধুমাত্র 15টা সন্তান নয়, বরং তাঁর বোনও অকালে চলে গিয়েছিলেন, তাদেরও কিন্তু 4-4টি সন্তান তাঁর সঙ্গেই থাকত। তার মানে 19টি সন্তানের একমাত্র মা, দ্বিতীয়বার বিধবা হলেন মেরি জেন কর্পেট। আর তারপর তিনি অন্য সিদ্ধান্ত নিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা তাঁর বৈষয়িক বুদ্ধি, কিভাবে একটু একটু করে টাকা সঞ্চয় করবেন, কি করে উপার্জন করবেন, কিভাবে এতগুলো বাচ্চার পেট চালাবেন, সেই বৈষয়িক বুদ্ধি কিন্তু তাকে একটু একটু করে অন্যদিকে নিয়ে গেছে। রিয়েল এস্টেটের ব্যবসার পথপ্রদর্শক যদি বলা যায় ইস্টার্ন ইন্ডিয়াতে, তাহলে এই জিন কর্বেটের মা। ভাবুন একবার, মেরি জেন কর্পেট। আমরা জিম কর্পেটকে মনে রাখি নায়ক হিসেবে, কিন্তু তার মাও কিন্তু বাধ্য হয়েছিলেন এই জিম কর্বেটের জীবনে ভিলেন হয়ে তিনি দেখা দিয়েছিলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে কিছুই না, জিম কর্বেট একসময় এক ইংরেজ মহিলার প্রেমে পড়েন, কিন্তু সেই প্রেমটাকে ভেঙে দিয়েছিলেন তার মা। কিন্তু কেন, এই জিজ্ঞাসা থাকুক অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। মা এবং

ছেলের মধ্যে সম্পর্ক কেমন ছিল, কেন এই বিয়ে ভেঙে দিয়েছিলেন, সেই সব গল্প না শেয়ার করা যাবে আজ আরভি বলছে। এই মুহূর্তে বিদায়, একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা। এই মুহূর্তে অরিজিৎ সিংয়ের সঙ্গে আমাদের মায়ের গানে পথ চলা, তারপর খবরে পৌঁছে যাওয়া এবং পৌঁছে যাওয়া নমস্কার কলকাতায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলায় যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ওই বৈঠকে মতবিনিময় হবে। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট আইএনএ মালভান ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে। আইএনএস মালভানে 80% বেশি দেশীয় উপাদান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কোচির শিপইয়ার্ড লিমিটেড। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠেছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। সিকিমের নামচি জেলার সামারদাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণ।

0: ঘটনায় এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। চায়না ওপেন ব্যাডমিন্টনে আজ পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান শুরু করবেন। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার অসংখ্য নমস্কার প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে। আর পি আর এই মুহূর্তে কিন্তু শিব শিব শঙ্কর জাভেদ আলীর কণ্ঠে এই গান জানি আপনার এই সকালবেলায় মনটাকে পবিত্র করবে, শুদ্ধ করবে, নতুন কাজে উৎসাহিত করবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার আরও, নমস্কার অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা রয়েছে আজ আরবি। আর নমস্কার জানানো সেই মাকে, আজ সেই মাতৃবন্দনার পালা, কারণ আজ যে জন্মদিন, কিন্তু কার জন্মদিন? পৃথিবী মায়ের জন্মদিন নাকি ভারত মায়ের জন্মদিন? না, আজ তা নয়, আজ হচ্ছে আমাদের জাতীয় পতাকার জন্মদিন। হ্যাঁ, আজ 22 জুলাই আমাদের জাতীয় পতাকার জন্মদিন। 1947 সালে আজকের দিনে কিন্তু ভারতীয় গণপরিষদে বর্তমান রূপে গৃহীত হয়েছিল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। স্বাধীন ভারতে এই পতাকাটি প্রথমবার, হ্যাঁ প্রথমবার উত্তোলিত হয়েছিল 1947 সালের 15ই অগাস্ট। আইনত কেবলমাত্র কি দিয়ে জাতীয় পতাকা প্রস্তুত করার নিয়ম আছে বলুন তো, কি মনে পড়ছে? আজ কিন্তু কুইজ খেলবো আমরা, রাইট? জাতীয় পতাকা আইনত কেবলমাত্র কোন কাপড় দিয়ে প্রস্তুত করবার নিয়ম রয়েছে, আর সেই সঙ্গে জাতীয় পতাকা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর কথা একেবারে একটু অজানা ইনফরমেশন শেয়ার করবে আরপি আজ নমস্কার কলকাতা জুড়ে। জাতীয় পতাকা মানে কিন্তু দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বহন করা, তিনটি রঙে রাঙানো এই কাপড়ের টুকরোর সঙ্গে জড়িয়ে প্রত্যেক ভারতবাসীর আবেগ। কিন্তু জানেন কি, আজ আমাদের জাতীয় পতাকার যে জন্মদিনের বিষয়টা কি আজ মনে করিয়ে দিল আরপি? ওকে ওকে, আর এই সূত্রেই হয়ে যাক কিন্তু বন্দে মাতরম। সব্যসাচী চন্দ আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
3: লোকাল ফোকাসে কিন্তু আজ বলা হয়েছে যা থাকে বর্ষাকাল বলে কথা, জেনারেলি ক্লাউডি স্কাই, এবং সেই সঙ্গে যখন তখন কি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আজ না, ভারী বৃষ্টি যে সম্ভাবনা রয়েছে তা কিন্তু বলা হয়নি। আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 30.1 ডিগ্রি সেন্টিগ্রেড -1.9, আর মিনিমাম টেম্পারেচার ছিল 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড +0.7। ম্যাক্সিমাম হিউমিডিটি কত বলুন তো, 94%, মিনিমাম হিউমিডিটি 81%। বৃষ্টি তার কিন্তু না কোনোরকম হদিশ করা যায়নি, ছিটে পড়া বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা কি আর ব্যারোমিটারে আপনি মাপতে পারবেন, নাকি আলিপুর ওয়েদার দপ্তর মাপতে পেরেছে? সেই জন্যই কিন্তু ট্রেস নীল। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো সতর্ক বার্তা নেই। অতএব বিন্দাস মোড়ে কিন্তু এখন সমুদ্রে যাওয়া, নদীতে মাছ ধরতে যাওয়া এবং জীবনকে সুরক্ষিত রেখে সব কিছু করা, বাঙালির পাতে বেশি বেশি করে মাছ তুলে দেওয়া, ওয়াও, স্যালুট। এই কাজটা যারা করেন বাঙালিদের মুখে নাহলে তো রুচবে না বস। এমনটা বলতে আমরা চলে যাব আজ একেবারে দেশভক্তিমূলক গানে, কারণ আজ যে জাতীয় পতাকার জন্মদিন, আমরা চেষ্টা করব আজকে যতটা সম্ভব একটু দেশভক্তি সংক্রান্ত গানগুলো শুনে ফেলতে, একটু মনে করতে, আমাদের জাতীয় পতাকার ইতিহাস স্মরণ করতে, আর সেই ইনফোটেনমেন্ট নিয়ে আপনার কানে থাকবে অবশ্যই আরপি। আর এই বিষয়ে কিন্তু আপনাকে পাঠাতে হবে পুই পুই চুই চুই চুই চুই করে মেসেজও, জাস্ট ওয়েট।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে আবারও কিন্তু মনে করিয়ে দেওয়া, জাতীয় পতাকা দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে, তিনটি রঙে দাগানো এই কাপড়ের টুকরোর সঙ্গে জড়িয়ে প্রত্যেক ভারতবাসীর আবেগ। কিন্তু আজ আমাদের সেই জাতীয় পতাকার জন্মদিন। 1947 সালের 22শে জুলাইয়ের বর্তমান রূপে ভারতীয় গণপরিষদে এটা গ্রহণ করা হয়েছিল। ওপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ, এ তো আমরা জানি, প্রত্যেকে জানি। ঠিক মাঝখানে গাঢ় নীল রঙের অশোক চক্র, এই পতাকা প্রত্যেক ভারতবাসীর গর্ব। হ্যাঁ, আজকের দিনে কিন্তু গণপরিষদে গৃহীত হওয়ার পর এটি ডমিনিয়ন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত হয়। ভারতীয় গণতন্ত্রের প্রতিপুর মর্যাদা পায় এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। স্বাধীনতার আগে ভারতের জাতীয় কংগ্রেস স্বরাজ ফ্ল্যাগ হিসেবে যে পতাকা ব্যবহার করত, অনেকটা তারই মতো দেখতে আমাদের জাতীয় পতাকা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্বরাজ ফ্ল্যাগটি ডিজাইন করেছিলেন কে, নামটা মনে পড়ছে? আজকে আমরা একটা কাজ করি না, আজকে কুইজ খেলি, আজকে কোনো টপিক না রেখে আমরা কুইজ খেলি। ওই যে বলেছিলাম যে জাতীয় পতাকা ঠিক কোন কাপড় দিয়ে তৈরি হওয়া উচিত, অন্তত আমাদের সংবিধান কী বলছে। হ্যাঁ, আর এই ফ্ল্যাগটি কেই বা ডিজাইন করেছিলেন? 1947 সালে 15ই অগস্ট স্বাধীন ভারতে প্রথমবার এই পতাকাটি উত্তোলিত হয়। আজ জাতীয় পতাকা নিয়ে নানা কথা, এবং সেই সঙ্গে দেশের কথা, নানা রকম খবরাখবরের কথা, সব মিলিয়ে জমজমাট নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাশব্যাক সং, আর ফ্ল্যাশব্যাক সঙ্গে রয়েছেন স্বয়ং লতাজি।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। সত্যি যারা দেশ বিরোধী কাজ করে তাদের কিন্তু শাস্তি চাই, এবং শাস্তি চাই, আর সেই শাস্তি কিন্তু কারা দিতে পারে, অবশ্যই দিতে পারে কিন্তু নতুন প্রযুক্তি। আর কীভাবে? দেশের বিভিন্ন প্রান্তের অপরাধীদের সন্ধান পেতে নয়া প্রযুক্তি, আর সেই নয়া প্রযুক্তির নাম হচ্ছে ক্রাইম্যাক। ক্রাইম্যাক নেটওয়ার্কে এবার কিন্তু লালবাজার, আমাদের এই লালবাজার সে কিন্তু জম্পেশ রকম এগিয়ে থাকছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর আওতায় ক্রাইম মাল্টি এজেন্সি

সি সেন্টার বা ক্রাইম অ্যাকের মাধ্যমে সারা দেশের অপরাধ এবং অপরাধীদের ব্যাপারে তথ্যের আদান প্রদান করে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। আর এই ব্যাপারটা কিভাবে কাজ করে জানাবে আর পিছিয়ে কথা আজ নমস্কার কলকাতায়। আপনি ডেফিনেটলি ডেফিনেটলি ভালো থাকতে চান, ভালো থাকতে চাইলে কিন্তু শুধুমাত্র হাঁটাহাঁটি নয়, ঘুরে আসতে হবে। কোথায় কোথায় যাবেন আপনি? যেখানে গেলে কিন্তু হ্যাঁ আপনার ভালো থাকাটা অনেক বেশি এগিয়ে থাকবে। খাদ্যাভ্যাস, শরীরচর্চা, ঘুমের পাশাপাশি আরও একটু বিষয় কিন্তু বার্ধক্যের গতিকে অনেকটাই এফেক্ট ফেলে, আর সেটি হলো সাংস্কৃতিক পরিমণ্ডল। সেই পরিমণ্ডলে থাকা, নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, আপনি ঠিক কোন কোন কাজে যুক্ত হলে নিজেকে অনেক বেশি ভালো রাখবেন, নিজেকে কোনোভাবে বুড়িয়ে ফেলবেন না, জানাবে আর বিষয়ে কথা আজ নমস্কার কলকাতায়। না শুধুমাত্র তা নয় কিন্তু জানেন কি, ব্যাগের বিয়ে হচ্ছে, কিন্তু কোথায়? আমাদের এই রাজ্যে নাকি অন্য কোথাও? এক জায়গায় বৃষ্টি তো আরেক জায়গায় খরা, সেই খরা কোথায় দেখা দিয়েছে এবং সে খরার জন্য কিন্তু বৃষ্টি আনতে ধুমধাম করে ব্যাগের বিয়ে হচ্ছে, সে কথা জানাবে আরবি আজ নমস্কার কলকাতায়। অনেক বড় হলো ছেলে, হ্যাঁ অনেক বড় হলো ছেলে, এই ছেলে কিন্তু কোন ছেলে? ও বাবা, এ তো একেবারে পেলে। মহা ধুমধামে পোষ্য সেই পেলে না ছেলের 20তম জন্মদিন উদযাপন করলেন গৃহস্থ। আর সেই ছেলে কে বলুন তো? সেই হচ্ছে ছেলে। আর এই ছেলের 20তম জন্মদিন পালন হলো, এমন টাটকা তাজা শুনতে মজা খবরে খবর আজ নমস্কার কলকাতায়। আর আর কি আর কি, এরকম নানা রকম মজাদার খবরে খবর আজ নমস্কার কলকাতায় জুড়ে। তাহলে সঙ্গে রাখুন সঙ্গে থাকুন নমস্কার কলকাতায়। আর বিকে এই মুহূর্তে কোন গান? ওম শান্তি রাঘব আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আজ কিন্তু শহরে ইতিকথা একেবারে টাটকা তাজা শুনতে পাওয়া যায় খবরা খবর রোজকার মতো। হ্যাঁ, আজ নমস্কার কলকাতা, কিন্তু অবশ্যই শহরের ইতিকথা। আর সেই শহরের ইতিকথায় না, একেবারে ইতিকথা নয়, ইতিযুগের কথা নয়, বর্তমান যুগের কথা, বর্তমান যুগে এগিয়ে থাকার কথা এই রাজ্যের। গতকাল কসবায় পরিবহন দপ্তরের অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠান থেকে 24টি রুটে মোট 50টি এসি বাসের উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই উপলক্ষে গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করা, শুধুমাত্র তাই নয়, শক্তিশালী করার পাশাপাশি ইলেকট্রিক এবং সিএনজি বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও কিন্তু সোচ্চারভাবে বলা হয়েছে। এই যে এসি বাস গতকাল কসবায় পরিবহন দপ্তরের অফিসের অনুষ্ঠান থেকে 24টি রুটে, ভাবুন একবার, 24টি রুটে মোট 50টি এসি বাসের উদ্বোধন করা হয়েছে। এবং সেই উদ্বোধন করার পর কোন রুটে এই বাসগুলি চলবে, ডেফিনেটলি আপনার জানতে ইচ্ছে করছে। নতুন এবং পুরনো মিলিয়ে মোট 24টি রুটে এই বাসগুলি চলবে। পরিবহন মন্ত্রী থাকাকালীন চালু করা কিছু রুট, যেগুলি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি ফের চালু করা হয়েছে। কিছু রুটে বাসের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। বাস বৃদ্ধির সময়ে পরিবেশের উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ইলেকট্রিক বাস এবং সিএনজি বাসের উপর জোর দেওয়া হচ্ছে এবং বলা হয়েছে যে আরও ইলেকট্রিক বাস আনা হবে, যার 60% খরচ রাজ্য এবং 40% খরচ কেন্দ্র বহন করবে। কলকাতার পাশাপাশি অন্য নিগমগুলির ডিপোতেও কিন্তু চার্জিং স্টেশন এবং পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও কিন্তু কিছু কথা রয়েছে। কি কথা রয়েছে, মানে সূত্রের খবর যা বলা হচ্ছে যে নতুন এবং পুরনো মিলিয়ে মোট 24টি রুটে এই বাসগুলি চলবে। ওকে ওকে, তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের খুশির খবর। কিন্তু আপনার জানা দরকার যে কোন কোন রুটে, হ্যাঁ কোন কোন রুটে কিন্তু এই বাসগুলো চলবে। তাহলে আর কি জানি দিকে, এই মুহূর্তে AC-39 বিমানবন্দর ডোমেস্টিক টার্মিনাল থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে AC-37A, বিমানবন্দর থেকে গড়িয়া পর্যন্ত V-1, বিমানবন্দর থেকে টালিগঞ্জ VS-2, বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন VS-12, নিউ টাউন থেকে হাওড়া AC-6, সল্টলেক করুণাময়ী থেকে হাওড়া AC-50A, রাজচন্দ্রপুর থেকে গড়িয়া AC-37, বারাসাত থেকে গড়িয়া AC-47, সাঁতরাগাছি থেকে বিমানবন্দর AC-9, নিউ টাউন থেকে এসপ্ল্যানেড AC-9B, নিউ টাউন থেকে বেহালা AC-12, নিউ টাউন থেকে হাওড়া EB-14, ইকো পার্ক বা নিউ টাউন থেকে এসপ্ল্যানেড AC-T-38, দমদম থেকে করুণাময়ী AC-T-23, পার্ক সার্কাস থেকে ডানকুড়ি AC-T-33, হাওড়া থেকে নিউ টাউন AC-T-32, করুণাময়ী থেকে হাওড়া AC-T-37, বারাসাত থেকে গড়িয়া AC-T-1, বারাসাত থেকে করুণাময়ী AC-T-34, নিউ টাউন থেকে হাওড়া AC-T-21, হাওড়া থেকে নিউ টাউন এবং AC-T-35, সাঁতরাগাছি থেকে নিউ টাউন। তার মানে 24টি রুটে মোট 50টি এসি বাসের কিন্তু গতকাল উদ্বোধন করা হয়েছে। ওকে, ওই যে বললাম, বিমানবন্দর, হাওড়া, নিউ টাউন, সল্টলেক, গড়িয়া, বারাসাত, সাঁতরাগাছি সহ মোট 24টি রুটে এই বাসগুলি চলবে। এবং সবচেয়ে বড় কথা, ইলেকট্রিক বাস আনা হবে, যার খরচের 60% আমাদের এই রাজ্য তারা দায়িত্ব সামলাবে, বাকি 40% কেন্দ্র বহন করবে। পাশাপাশি বিভিন্ন ডিপোতে কিন্তু চার্জিং স্টেশন, হ্যাঁ সেটাও কিন্তু তৈরি করা হবে। তাহলে এমন খুশির খবরে আমরা কলকাতার গান শুনব না, হয় নাকি? কলকাতার গানে এই মুহূর্তে অনুপম এবং শ্রেয়া, আপনার কানে শুধুমাত্র 107A। আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। আফগানিস্তানের নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত সে দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবুসহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সে দেশের জনগণের পাশে রয়েছে। সিকিমের নামচির ঝোলুঙ্গিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাণ টানেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর 94তম প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণ করা হচ্ছে। যতীন্দ্রমোহন সেনগুপ্তর প্রয়াণ দিবস উপলক্ষে আজ কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি সেনাবাহিনীর অধিনায়ক অলেকজান্ডার সিনস্কিকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর ওদিকে স্টুডিও ঘড়ি বলছে 8:10 হয়ে 23 সেকেন্ড। ওকে ওকে ওকে, এই মুহূর্তে কিন্তু আপনার জন্য রয়েছে জবরদস্ত খবর। কি সেই খবর? হ্যাঁ, পর্যটকদের জন্য কিন্তু 100 তথ্য কেন্দ্র। ভাবুন একবার, পর্যটকদের জন্য একেবারে 100 তথ্য কেন্দ্র, মিলবে খবর, থাকবে ক্যাফেটেরিয়া এবং বিশ্রামের জায়গায়ও, রাইট? বহু পর্যটক বেড়াতে আসেন, বেড়াতে যান উত্তরবঙ্গে। কোথায় কি দেখার ব্যবস্থা রয়েছে, কিভাবে পৌঁছানো যাবে, তথ্য পেতে অনেকেরই সমস্যা হয়। আই সেই সমস্যার সুরাহা করতে কিন্তু আধুনিক তথ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কারা? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। নতুন সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য 1,800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার সেই টাকায় কিন্তু উত্তরবঙ্গের পাহাড়, অরণ্য, নদী ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে রেখে ট্যুরিস্ট সার্কিট গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। উত্তরবঙ্গের 8 জেলায় 100টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার DIC তৈরির পরিকল্পনা নিয়েছে তারা, যেখানে এক ছাদের তলায় পর্যটক স্থানের যাবতীয় তথ্য যেমন মিলবে, তেমনি থাকবে ক্যাফেটেরিয়া সহ একাধিক ব্যবস্থা। অসম এবং বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে অসম বাংলা সীমান্তের বক্সিরহাটে তৈরি হচ্ছে বিশাল গেট। তাহলে উত্তরবঙ্গ এবার কিন্তু হাতের মুঠে এবং খুব সহজে আমরা জানতে পারবো, আমরা পৌঁছে যেতে পারবো সেই সব জায়গা যেগুলো আমাদের কাছে অচেনা অজানা। হ্যাঁ, এমনই খবর কিন্তু আজ নমস্কার কলকাতা জুড়ে। আর অবশ্যই আজ জাতীয় পতাকার জন্মদিন, আর সেই জন্মদিনে অবশ্যই আমাদের অন্তর থেকে উঠে আসা সেই গানগুলো। এই মুহূর্তে অন্বেষা আপনার কানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ কিন্তু হ্যাঁ, এখনো পর্যন্ত গান মিলনটিতে আপনাদের রিকোয়েস্ট সং না শোনায়নি আরপি, কিন্তু এই মুহূর্তে চলে এসেছে শাশ্বতী এবং লীনা। হ্যাঁ, তারা কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছেন, বলছে আজকে যখন দেশভক্তির যখন গান শোনাচ্ছ আরপি, তখন কিন্তু আমাদের আমাদের ওই গানটা ডেফিনেটলি তোমাকে শোনাতে হবে। কোন গান? মিলে সুর মেরা তোমারা, এই গানটা শুনতে চেয়েছে আমাদের বন্ধু শাশ্বতী এবং লীনা, যারা মেসেজ পাঠিয়েছে লেক মার্কেট থেকে। রাইট, ডেফিনেটলি আপনারও এই গানটা খুব খুব খুব পছন্দের হবে।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানেন কি, বিশ্ব ব্রহ্মাণ্ডে বাজছে ভারতীয় সঙ্গীত শিল্পীর গান। ব্যাপারটা কি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কেশর বাই কেরকারকে সুরশ্রী এই উপাধিতে সম্মান জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। 1892 সালের 13ই জুলাই গোয়ার ছোট্ট গ্রাম কেরিতে জন্ম নিয়েছিলেন এই কেশর বাই। আর 1938 সালে জোড়াসাঁকো, হ্যাঁ 1938 সালে কিন্তু জোড়াসাঁকোতে তিনি আসেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কেশরবাইয়ের গান শুনে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই কেশরবাইয়ের গাওয়া গান এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাশূন্যে। 2012 সালে কিন্তু সৌরমণ্ডলের সীমা পার করেছে কেশরবাইয়ের গান। ঘণ্টায় 38,000 মাইল গতিতে পৃথিবী থেকে অনেক দূরে সরে যাচ্ছে সেই গান। 1977 সালে পৃথিবী থেকে মহাকাশে রওনা দিয়েছিল কি মার্কিন, হ্যাঁ মার্কিন মহাকাশযান। আর সেই মার্কিন মহাকাশযানেই কিন্তু এই মানে নাসার মহাকাশযানে ভয়েজার ওয়ানে, সেই মহাকাশযানে রাখা হয়েছে একটি গোল্ডেন ডিস্ক। তার মধ্যে ছিল অনেক ছবি, 55টি ভাষার শুভেচ্ছা বার্তা, বিশ্বের নানা প্রান্তের সঙ্গীত শিল্প সংস্কৃতি থেকে বাছাই করা গান এবং সুর। মোৎসার্ট বিটোফেনের পাশাপাশি সেই গোল্ডেন ডিস্ক সাউন্ড অব মিউজিক জায়গা নিয়েছিল কেশরবাই কেরকারের গাওয়া গান। এই গোল্ডেন ডিস্কই কিন্তু প্রথম মানুষের তৈরি কোনো বস্তু যা ইন্টারস্টেলার স্পেসে ঢুকতে পেরেছে। কেশরবাইয়ের সুরেলা কণ্ঠে গাওয়া ভৈরবী রাগের ওপর তৈরি গান জাত কাহাঁ হো, জাত কাহাঁ হো ওই গোল্ডেন ডিস্কে জায়গা পেয়েছিল। জয়পুর ঘরানার উস্তাদ জ্ঞান মহর্ষি আল্লাদিয়া খাঁ সাহেবের কাছে তালিম নিয়েছিলেন।

কেশর বাই কেরকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য 1969 পদ্মভূষণ এবং 1953 সালে সঙ্গীত নাটক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এই কেশরবাই, যাকে সুরশ্রী উপাধিতে ভূষিত করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এবং তার এই গান কোথায় ঢুকে পড়েছে? একেবারে ইন্টারস্টেলার স্পেসে কিন্তু ঢুকে পড়েছে অতি সম্প্রতি। আর সে কথাই আমরা স্মরণ করলাম আজ সকালবেলায় নমস্কার কলকাতায়। এই মুহূর্তে শুভঙ্কর ভাস্কর আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানোর মেসেজ 9903652992 টুইটি করে এসে যেগুলো জমা হয়ে আছে, আজকে যেহেতু একেবারে আমাদের আমাদের পতাকার, জাতীয় পতাকার জন্মদিন, আর সেই জন্যে কিন্তু আজ একটু অন্যরকম গান, অন্যরকম কথা, অন্যরকম খবরাখবর আপনাদের কানে পৌঁছে দেওয়া। আর এই মুহূর্তে কার মেসেজ, শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা মুখার্জি সাকরের হাওড় থেকে লিখেছে, গান বিলন্তির ইত্যাদি ইত্যাদি রিকোয়েস্ট পাঠিয়েছে, এবং সেই সঙ্গে লিখেছে 22শে জুলাই নয়, 23শে জুলাই কিন্তু আমার জন্মদিন। ওয়াও, তার মানে আজ, আগামীকাল, আগামীকাল আমাদের শর্মিষ্ঠার হ্যাপি হ্যাপি বার্থডে, তাহলে আমরা অ্যাডভান্স, ইন অ্যাডভান্স আমরা সেলিব্রেট করতে পারি, ঝিঙ্কাচিকা ঝিঙ্কাচিকা করতেই পারি। এবং একজন কিন্তু দিয়েছে, কি উত্তর দিয়েছে, আমার মনে হয় খাদির কাপড়ের, অর্থাৎ জাতীয় পতাকা খাদির কাপড়ের হলে ভালো হয়। আপনার কি মনে হয়, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, ছোট করে পুচকে করে লিখে পাঠিয়ে দিন। সত্যি কোন কাপড়ের তৈরি জাতীয় পতাকা হওয়া উচিত বলে অন্তত আমাদের নিয়ম বলে? কে লিখেছেন এই কথাটা? সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছে, ভারতের জাতীয় পতাকা ঐতিহ্যগতভাবে খাদি কাপড় দিয়ে তৈরি করা উচিত। ওয়াও, আমি হ্যাঁ না ভুল ঠিক কিচ্ছু বলছি না, বরং শুধুমাত্র আপনাদের উত্তরগুলো, হ্যাঁ উত্তরগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। ওকে ওকে ওকে, উৎপল কি পাঠিয়েছে, না উৎপল গানের রিকোয়েস্ট পাঠিয়েছে, শুধুমাত্র বিষয় কিন্তু লেখেনি, কিন্তু কার লেখা পেয়েছে। মিতালি হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত দাদাভাই, ভারতের জাতীয় পতাকা খাদি কাপড় দিয়ে প্রথমে তৈরি হয়েছিল, ওটাই জাতীয় পতাকার জন্য সব থেকে ভালো, এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু মিতালি। ওকে, নিবেদিতা শ্যাওড়াফুল থেকে লিখছে, গুড মর্নিং, আর এই জাতীয় পতাকা তৈরি করেছিলেন আর প্রকৃত রূপ দিয়েছিলেন, বর্তমানে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বেঙ্গালি ভেঙ্গাই, এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু নিবেদিতা। এবং সেই সঙ্গে লিখেছে, কাপড় হবে অবশ্যই খাদির। লালমোহন মাঝি কি লিখেছে, কি লিখেছে, জালাল সি বৌপাচার হাওড় থেকে উত্তর হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই সঙ্গে একটা গানের রিকোয়েস্ট করেছে, ঘুম নয় ঘুম নয় ঘুম নয়, রূপঙ্করের কণ্ঠে। ওকে, ডেফিনেটলি এই গানটা আজ শোনাবে, শুধুমাত্র লালমোহনকে নয় আমাদের সকলকে, কিন্তু সকল লিসনারদের আমরা শুনিয়ে দিতে পারবো। এই মুহূর্তে অর্জুন কি লিখছে, সোনু নিগম রূপঙ্করের কণ্ঠে, ওকে, বর্ডার মুভি থেকে গান। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে একজনের রিকোয়েস্ট কিন্তু রাখতেই হবে, তেরি মিট্টি ক্যাসটি মুভি থেকে শুনতে চেয়েছে আমাদের বন্ধু অমিত, অমিত মজুমদার। কোথেকে পাঠিয়েছে? ও পাঠিয়েছে গাছতলা থেকে, কলকাতা গাছতলা থেকে পাঠিয়েছে তার গানের রিকোয়েস্ট, এবং সেই গানের রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই এই মুহূর্তে রাখছে আরপি 107।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: कथा
1: गान मिलांती
2: আমাদের বন্ধু রিকোয়েস্ট ছিল, কি রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট ছিল হচ্ছে ঘুম নয় একটু আগেই বলেছে আরপি রূপকরের গান, সেই গান আপনার কানে শুধুমাত্র 107 নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু কোন খবর, কোন খবর রয়েছে? হ্যাঁ, অবশ্যই সেই খবরটা হয়তো আপনি জেনে গেছেন, তবুও আরেকবার জানিয়ে দেওয়া, আর এই বিষয়ে কিন্তু আপনি কথা বলবেন নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা। হ্যাঁ, একটা টপিক দেবে আর কি, মানে এটা আপনার পক্ষে সুবিধে হবে নাকি অসুবিধে হবে? 2027 কিন্তু প্লাস্টিকের নোট বিশ্ব টেন্ডার রিজার্ভ ব্যাংকের। 2027 সালে কিন্তু চালু হতে পারে প্লাস্টিকের নোট, পুরো দমে উদ্যোগ শুরু হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। এই প্রকল্পের অধীনে রিজার্ভ ব্যাংকের নোট

0: প্রিন্টিং শাখা নোট ছাপানোর জন্য অফিসিফাইড পলিমার সাবস্ট্রেট সিটের অর্থাৎ প্লাস্টিক নোট তৈরির যে মূল উপাদান, তো তার জন্য একটি বিশ্বব্যাপী টেন্ডারও কিন্তু জারি করেছে। তারা আরও জানিয়েছে আগ্রহপত্রের অধীনে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, 18 আগস্ট পর্যন্ত। আর কাগজের নোট নয়, এবার কিন্তু হাতে আসবে প্লাস্টিকের নোট। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আনতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। আগামী বছর 2027 সাল থেকে কিন্তু ভারতে প্লাস্টিকের নোট চালু হবে। কিভাবে দেশ জুড়ে চালু হবে এই প্লাস্টিকের নোট, তা নিয়েও কিন্তু পরিকল্পনা সামনে এসেছে। আপাতত পাইলট প্রকল্প হিসেবে ভারতের প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যেই আরবিআই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। শিগগিরই প্লাস্টিকের নোট তৈরির কাজও কিন্তু শুরু হবে। যতটি জানা গেছে সেটা হচ্ছে যে প্রাথমিক স্তরে রিজার্ভ ব্যাঙ্ক ছোট নোট অর্থাৎ 10 টাকা 20 টাকার প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা নিয়েছে। এই দুটি নোটই প্লাস্টিকের তৈরি করে বাজারে আনা হবে, কারণ ছোট নোটের চাহিদা সবচেয়ে বেশি। এর আগে 10 টাকা 20 টাকার কয়েন আনা হলেও তাতে জনগণের খুব একটা সাড়া মেলেনি। বর্তমানে প্লাস্টিক বা পলিমার সিটে একটি নোট ছাপানোর প্রাথমিক খরচ একটি সাধারণ কাগজের যে নোট হয়, হ্যাঁ সেই সাধারণ কাগজের নোটের থেকে কতটা পার্থক্য? হ্যাঁ, কতটা পার্থক্য বলুন তো? কতটা পার্থক্য সেটাই তো জানার। সেই তৈরি খরচের চেয়ে উল্লেখযোগ্যভাবে কিন্তু কিছুটা হলে বেশি। একটা উদাহরণ দিই, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বর্তমানে কাগজে একটি সাধারণ 10 টাকার নোট ছাপাতে প্রায় 1 টাকা 1 পয়সা খরচ করে। 10 টাকার নোট ছাপাতে 1 টাকা 1 পয়সা খরচ করে। তবে যখন একই মূল্যের একটি নোট প্লাস্টিকে তৈরি করা হবে, তখন কিন্তু তা উন্নত সুরক্ষা বিশিষ্ট হবে এবং একই সঙ্গে বিশেষ পলিমার সিটের কারণে প্রাথমিকভাবে ছাপানোর খরচ কিন্তু বেড়ে যাবে। অনুমান করা হচ্ছে একটা 10 টাকার প্লাস্টিকের নোট ছাপাতে 2 থেকে 6 টাকা খরচ হতে পারে। হ্যাঁ, 2 থেকে 6 টাকা খরচ হতে পারে। কিন্তু এর সুবিধা বুঝতেই পারছেন, অনেকদিন এটা টিকবে, লং লাস্টিং, এবং একই সঙ্গে বারবার করে আমাদের গ্রাহকদের ক্রেতা বিক্রেতাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। এটা কিন্তু দারুণ একটা সুযোগ। পাইলট প্রজেক্ট আসার পরে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে, তারপর পুরো দমে কিন্তু কাজ শুরু হবে। এমনটা বলতে বলতে আমাদের গানে কিন্তু রিকোয়েস্ট ছিল। কোন গানের রিকোয়েস্ট? ওকে ওকে ওকে, আমাদের বন্ধুদের গানের রিকোয়েস্ট ছিল গান মিলান্তিতে। এই গান,
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: বর্ডার টু, এই মুভির গানের রিকোয়েস্ট ছিল। আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাবো কিন্তু নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসুরুদ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। আইএনএস মালভানে 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশন ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠেছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। সিকিমের নামচি ঝোলুঙ্গিতে এনএইচপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ের প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিম নিয়ে যাওয়া হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিদ্যুৎ ভবনে গতকাল এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ গুজরাট, মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার, নমস্কার কলকাতা। তৃতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা মানেই তো একেবারে তিন একে তিন গানের, হ্যাঁ গানের হ্যাট্রিক।
2: এফএম রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: খাজা মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Ganer Hattrick, Ganer Hattrick.
1: ও রোমিও, সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: জোনাকি দিয়ে কিন্তু আমাদের একটা অনেকেরই অবসেশন রয়েছে, আর সেই জোনাকির খোঁজ যদি নতুন প্রজাতির কিছু পাওয়া যায় তাহলে কেমন হয়, আর কোথায় তাকে খুঁজে পাওয়া গেছে সেটাই বলছে আর পি আজ নমস্কার কলকাতায়। মেঘালয়ে, হ্যাঁ মেঘালয়ে, মেঘের আলোয় যেখানে মেঘকে আপনি ছুঁতে পারেন, হৃদয়ে জড়াতে পারেন, এমনটা করতে পারেন, সেই মেঘালয়ে নতুন প্রজাতির জোনাকির খোঁজ। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ে জীব বৈচিত্র্যের মুকুটে যোগ হয়েছে নতুন পালক। মেঘালয়ে নয়া প্রজাতির জোনাকির খোঁজ মিলেছে। নয়া প্রজাতির জোনাকির বৈজ্ঞানিক নাম, ওরে বাপরে বাপ, আমাকেই বললেন, সেটা হচ্ছে পিগলু সিওলিয়া কিংবা কিওলিয়া, যেভাবে পড়ুন না কেন, তার সঙ্গে আবার পিগলু কিওলিয়া, সেই সঙ্গে মাউসিনি রাম, মাউসিনি রাম, মাউসিনি রাম, আহা সেই মাউসিনি রাম, তার সঙ্গে কিন্তু নতুন প্রজাতির নাম জুড়ে দেওয়া হয়েছে। জাস্ট যে জায়গায় জোনাকির খোঁজ মিলেছে সেই সেই সেই জায়গার নামেই কিন্তু রাখা হয়েছে জোনাকির বৈজ্ঞানিক নাম। অসমের ডন বস্কো বিশ্ববিদ্যালয় এবং অসমের গোলাঘাটের স্বশাসিত দেবরাজ রায় কলেজের গবেষকরা এই নয়া প্রজাতির জোনাকির খোঁজ পেয়েছেন। বিশ্বের সবচেয়ে আর্দ্র জায়গা, হ্যাঁ বিশ্বের সবচেয়ে আর্দ্র জায়গা বলে পরিচিত মাউসিন রামে এই নয়া প্রজাতির খোঁজ পাওয়া গেছে। 2024 সালে মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় কিন্তু মাউসিন রামে ফিল্ড সার্ভে করার সময় এই জোনাকির খোঁজ পাওয়া গিয়েছিল, এবং তারপর থেকে ভাবুন একবার 2024 থেকে 2026 নানা রকম প্রজাতির সঙ্গে মিলিয়ে মিশিয়ে দেখা হয়েছে, তারপর এই মানে স্থির সিদ্ধান্তে পৌঁছনে গেছে 2026-এ এসে। আহা এই এইসব জোনাকির জন্য একটা গান হয়ে যাক, মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং আরপি, গুড মর্নিং আরপি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ খাদি ক্লথ দিয়ে কিন্তু তৈরি হয়, এমনটা লিখে পাড়েছে আমাদের বন্ধু সোমনাথ। এবং সেই সঙ্গে বর্ডার টু এই মুভির গান শুনতে চেয়েছিল। ওকে, বর্ডার টু মুভি থেকে অলরেডি গান আরপি শুনিয়ে দিয়েছে, আর একই সঙ্গে সোমনাথের দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে, সেটাও কিন্তু উল্লেখ করে দিল আরপি এই মুহূর্তে। ওকে ওকে ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ, কার মেসেজ। গুড মর্নিং আরপি আর

পিআরপি, এমনটাকে যিনি রেখেন তিনি লিখেছেন, সুভাষ চক্রবর্তী লিখেছেন, পিঙ্কালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার রূপকার, জাতীয় পতাকা খাদি কাপড়েরই হওয়া উচিত, এমনটি লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বালি থেকে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ মুহূর্তে কার কথা, মাধাই বহর ঘোষ পাড়া থেকে লিখেছেন, শুভ সকাল, জাতীয় পতাকা দিবসে আমাদের জাতীয় পতাকাকে স্যালুট জানাই, আর আমি বলবো এমন কাপড়ের জাতীয় পতাকা তৈরি হোক যে কাপড়ে, যে কাপড় রোদে

ভূলুণ্ঠিত হয়। খুব যুক্তিযুক্ত কথা বলেছেন আমাদের মাথাই, থ্যাংক ইউ মাথাইকে। এই মুহূর্তে কার মেসেজ? সোমেন, সোমেন যাদবপুর থেকে পাঠিয়েছেন, গুড মর্নিং আরপি। দাদা ভাই, ভারতের জাতীয় পতাকার রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, বাড়ি অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম। ওকে, মাছলিপত্তনম অনেকেই বলে থাকে। ওকে, তিনি পেশায় একজন কৃষিবিদ ছিলেন, প্রথমে চরকা ছিল, মাঝে 1947 সালে চরকার বদলে অশোক চক্র আনা হয়। আমার মতে জাতীয় পতাকা খাদি কাপড়ের হলে বেশি ভালো হয়। সোমেন যাদবপুর থেকে কিন্তু এমনটা লিখে পাঠিয়েছে। সেই সঙ্গে নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে কি লিখেছেন, লিখেছেন, মানুষের প্রিয় পোষ্য গরু, কিন্তু আজকাল গরু পোষা প্রায় ভুলে যাচ্ছে মানুষ। না, এটা বোধ হয় এফ এম গোল্ডের মেসেজ আরপির কাছে চলে এসছে। ওকে, কি আর করা যাবে, কি আর করা যাবে। গুড মর্নিং আরজেজি, আরজেজি, আরজেজি। কিন্তু কে লিখেছে, কি লিখেছে, কিচ্ছু বলেনি, খালি স্টুডেন্ট লেখা রয়েছে, হ্যাঁ, তার ডিপিতে। এবারে কার্ড মেসেজ? ওকে ওকে, আজ শুভ জন্মদিন, বিশ্বের সবচেয়ে সুন্দরী পতাকার মাথা নত করি প্রণাম মোরা, করি চরণে তার। আধুনিক পতাকার রূপকার পিঙ্গালি ভেঙ্কাইয়া, আমরা গর্বিত বিশ্ব সুন্দরী এমন পতাকা পাইয়া। হাতে কাটা খাদির কাপড়ে হাতে হয় তারে বোনা, নীলাস মানে পথপথ করি। ওকে, নীলাস মানে সন্ধি করেছে আমাদের বন্ধু শঙ্কর। নীলাস মানে পথপথ করি ওরে ত্রিরঙ্গা সোনা, মোদের গর্বিত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সুন্দরী, চরণে তার শত শত কোটি সচিত্তে প্রণাম করি। আজকে তো হোঁচট খেয়ে গেলাম, লজ্জিত দুঃখিত। শঙ্কর চন্দ্রতে বারাসাত থেকে কিন্তু এমন সুন্দর করে মেসেজ পাঠিয়েছে। ওকে, আপনি কি ভাবছেন, আপনি কি পাঠাবেন? 9903653992 পাঠিয়ে দিন, টুইটি পুই পুই ছুঁই ছুঁই করে সেসব আসুক। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু আহা, রাধা কেসে না চলে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ভাসছে বাংলা খরাক্লিষ্ট অন্ধ্রে, কি হচ্ছে বৃষ্টি আনতে কিন্তু ধুমধাম ধুমধাম করে, কি হচ্ছে, কি হবে আবার, কি হবে আবার, ব্যাগের বিয়ে হচ্ছে। হ্যাঁ, প্রাচীনকাল থেকে কিন্তু এদেশে বৃষ্টির দেবতা বরুণ দেবতাকে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য ব্যাগের বিয়ে দেওয়ার প্রচলন রয়েছে, রাইট? এই তো প্রবল দুর্যোগের সাক্ষী হয়েছে কলকাতা, ভারী বর্ষণী বিপর্যস্ত উত্তরবঙ্গ, আগামী দিনেও বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যদিকে অন্ধ্রপ্রদেশের জেলাগুলোতে অত্যন্ত খারাপ অবস্থা। এই ভরা বর্ষাতেও বৃষ্টির দেখাই মিলছে না সেভাবে। এদিকে ফসল বাঁচাতে মরিয়া কৃষকরা, আর তাই শতাব্দী প্রাচীন ঐতিহ্য এবং বিশ্বাসকে সঙ্গী করে ব্যাগের বিয়ে দিতেও কিন্তু দেখা গিয়েছে তাদের, যা পরিস্থিতির অসহায়তাকে কিন্তু চোখে একেবারে আঙুল দিয়ে রেখে দিচ্ছে। আমরা বলে রাখি যে প্রাচীনকাল থেকে কিন্তু এদেশে বৃষ্টির দেবতা বরুণকে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য ব্যাগের বিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। আর সেজন্য কিন্তু পাশাপাশি পুকুর থেকে দুটি ব্যাঙ ধরে তাদের হলুদ জাফরান দিয়ে সাজানো হয়, ধুমধাম করে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর ব্যাঙগুলোকে ঝুড়িতে বসিয়ে মিছিল করে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, আর সঙ্গে চলেছে কিন্তু ঢোল বাজানো। আপ্পা বুভা, আম্মা বুভা স্লোগান দিতে দিতে শিশুরা ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছিল, আর মহিলাতে দেখা যায় বৃষ্টির জন্য প্রতীকী প্রার্থনা করতে, মিছিলের পথে জল ঢেলে দিতে, দৌড়ে দৌড়ে ঘুরে অনুষ্ঠানের আয়োজনের জন্য কিন্তু চাঁদা সংগ্রহ করেছিলেন তারা। এখানে শেষ নয়, একটি গাধাকে নিয়ে বের করা হয়েছিল একটি শোভাযাত্রা, সেই কথায় ফিরবে আরবি। কিন্তু তার আগে কোন গান, যার

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুধুমাত্র কিন্তু ব্যাঙ্কের বিয়ে দিয়েই ক্ষান্ত হননি অন্ধ্রের মানুষ। তারা কি করেছেন? তারা কিন্তু গাধাকে বের করেছেন। হ্যাঁ, গা ধা সেই চন্দ্রবিদুর গাধা আসবে আপনার কানে শুধুমাত্র 107। কিন্তু তার আগে

গাধার গপ্পটা ডেফিনেটলি ডেফিনেটলি শেষ করতে চাইছে আরপি। কি করেছে না, বাসুদেব শোভাযাত্রা, একটি গাধাকে নিয়ে বের করা হয় বাসুদেব শোভাযাত্রা। স্থানীয় বিশ্বাস, এইভাবে ব্যাঙের বিয়ে এবং গাধার শোভাযাত্রা করলে সেখানে বৃষ্টি হবেই হবে। তবে আয়োজকরা জানিয়েছেন যে অনুষ্ঠান চলাকালীন ব্যাঙগুলিকে বেশ যত্ন আত্তি করে কিন্তু রাখা হয়েছিল এবং অনুষ্ঠানের শেষে আবার তাদের প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের অন্য জেলার মতো অনন্তপুরেও কিন্তু চলছে খরার দাপট, আর সেই কারণেই সেখানকার বাসিন্দারা প্রথাগত বিশ্বাস অনুযায়ী এই ব্যবস্থা করেছিলেন। জানি আমাদের রাজ্যেও কিন্তু এমন অবস্থা তৈরি হয়, এমন ব্যাঙের বিয়ে, গাধার বিয়ে, গাছের বিয়ে, নানা রকম বিয়ে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। আর এমনটা লক্ষ্য করতে করতে কি আপনি এখনও মেসেজ পাঠেননি 9903653922 ভাবছেন আজকে আমার কী নিয়ে মেসেজ পাঠানো, কই আর পি তো শেয়ার করছে না। আজ হচ্ছে আমাদের জাতীয় পতাকার জন্মদিন, 22 জুলাই। হ্যাঁ, আজ জন্মদিন। আর সেই জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি হলে সবচেয়ে ভালো হয়, আপনি কি বলছেন, এবং এটা তৈরি কে করেছিলেন, সেই জাতীয় পতাকা আপনার কাছে কতটা গর্বের, কতটা অহংকারের, সেটাও কিন্তু ছোট্ট করে পুঁচকে করে লিখতে পারেন, পাঠিয়ে দিন 9903653922। আর এই মুহূর্তে গাধার বিয়ে বলে কথা এবং সেই গাধাকে নিয়ে বাসুদেব শোভাযাত্রা, সেই প্রসঙ্গে চন্দ্রবিন্দু গাধা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আচ্ছা, এই গাধার পরে যদি এর কথা যদি বলা যায় তাহলে কেমন হয়? ডেফিনেটলি কিন্তু আজ শেয়ার করছে আরবি দুটি পোষ্যের কথা। হ্যাঁ, ওদিকে বাসুদেব শোভাযাত্রা, এদিকে তার কথা, অনেক বড় হলো মানে ছেলে, বড় ছেলে বলে কথা। মহাধুমধামে পোষ্য ছাগলের 20তম জন্মদিন উদযাপন করেছেন গৃহস্থ। দিন কয়েক আগে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরেছে আদরের পোষ্য, তাই কিন্তু এত বড় করে আয়োজন। ওহো, গলায় না রজনীগন্ধার মালাটা, গুড়ির মালাটা নিয়ে এত মোটা ছিল বস। নারী ছেড়ে মানিক না হোক, এ তো প্রাণের ধন, বড় আদরের। মা আর অবস্থা থেকে ধীরে ধীরে বুড়োকে বড় করে তুলেছেন, দেখতে দেখতে আজ একেবারে 20 বছর। তাই ধুমধাম করে জন্মদিন পালন হয়েছে। না, এ সাধারণ মানুষের জন্মদিন রঙিন গল্প নয়, বরং এই বিশেষ দিনটি এক পোষ্য ছাগলের, আরামবাগের পূর্ণিমা চালকের প্রাণের বুড়ো। নিজের ছেলের মতো করে চার পেয়েটিকে এত বছর ধরে বড় করেছেন তিনি। ইচ্ছে ছিল 20 বছরের জন্মদিন বড় করে পালন করবেন। এই তো দিন কয়েক আগেই, সামান্য কদিন আগেই কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। মাছ, মাংস, মিষ্টি, চকোলেট, কেক সব পেট পুড়ে খেয়েছে ছাগলটি। মা গো, মাছ মাংস সব খেয়েছে, মিষ্টি চকোলেট কেক সব খেয়েছে।
3: হলে না, এ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়,
2: এখানে প্রমাণিত সত্য। ছাগল কিন্তু মাংসও খেয়েছে, মিষ্টিও খেয়েছে বস।
3: ওকে ওকে ওকে,
2: খেয়েছেন তার পাশাপাশি আশেপাশের 60 থেকে 70 জন আমন্ত্রিত। পূর্ণিমা দেবী এবং তার পরিবারের এই উদ্যোগকে ধন্য ধন্য করছেন।
3: যতই হোক, মা বলে কথা বস।
2: আরামবাগের পূর্ণিমা চালক দিব্যাঙ্গদের একটি স্কুলে পরিচারিকার কাজ করেন, আর পোষ্যকে, তার পোষ্যকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। আহা, এমনভাবে আমরাও যদি ভালোবাসতে পারি আমাদের চারপাশের পশুগুলোকে, অবলা জীবগুলোকে, তাহলে ঝিঙ্কুড়াকুড়ি ডাকু ডাকু এমনটাই কিন্তু মনটা বলে উঠবে। আর এই জন্যই কিন্তু এই ছাগলের জন্য খলো খলো তার জমিন পর মুভি থেকে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। একেবারে শেষ পর্যায়ে, নমস্কার কলকাতার একেবারে শেষ পর্যায়ে, আর শেষ পর্যায়ে এসে কয়েকজনের মেসেজ। ওকে ওকে ওকে, কার মেসেজ? ডোরা, DORA, ভারতবর্ষের জাতীয় পতাকা খাদি কাপড় দিয়ে তৈরি করা হয়। তবে 2021 সালের ডিসেম্বরে সংশোধিত পতাকা আইন অনুযায়ী বর্তমানে খাদি কাপড়ের পাশাপাশি হাতে তৈরি বা মেশিন মেড সুতি, পলিয়েস্টার এবং উল দিয়েও কিন্তু জাতীয় পতাকা তৈরি করা বৈধ। রাইট, এই অ্যান্সারটা চেয়েছিলাম। ডোরা, শুধুমাত্র খাদির কাপড় দিয়ে তৈরি হওয়ার ব্যাপারটি কিন্তু অনেককাল আগে ছিল। আমি এটুকুই জানি বন্ধু, খুব ভালো লাগছে নমস্কার কলকাতা শুনতে। সুপ্রভাত বন্ধু, তুমি শুরুটা খুব সুন্দর ভগবান শিবের গান দিয়ে শুরু করেছো। বাপ বাপ রে বাপ, একবারে শুরু থেকে আছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে তোমার কাছে অনেক কিছু জানতে পারি, খুব ভালো লাগে তোমাকে, তুমি খুব ভালো থেকো। আরে তোমাকেও তো, তোমার এত ইনফরমেশন পেয়ে আর পিও কিন্তু ভালো লাগছে। ওকে, গোপাল সিনহা কি লিখেছেন বসুনগর মধ্যম গ্রাম থেকে, বৃষ্টি ভেজার শুভ সকাল। প্রথমে আজকের টপিকে বলি, আমি আদি এবং অকৃত্রিম খাদির কাপড়ে তৈরি আমাদের দেশের জাতীয় পতাকার পক্ষে। ওয়াও, থ্যাংক ইউ গোপু ভাই, গোপাল ভাই, বাউরিয়া থেকে, বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ কি লিখেছেন, পতাকা খাদি কাপড়ের হবে আর সন্দেশে আতি হ্যায় এই গানটা শোনানোর অনুরোধ রইল। কিন্তু এই বর্ডার মুভির গান কিন্তু শুনিয়ে দিয়েছে আরপি। ওকে, লম্বা মেসেজ পাঠিয়েছে কে আমাদের বন্ধু ইন্ডিয়া থেকে, অ্যান্ডি, বাবা প্রাউড অফ ইন্ডিয়া অ্যান্ডি কি লিখেছে, হ্যালো পিঙ্ক রোজি বয় আরপি, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে বার্থডেতে

0: কি সাত কোটি, আচ্ছা শত কোটি, ও বাবারে কি স্পিনিং করেছস, শত কোটি স্যালুট, এমনটা লিখে পাঠিয়েছি কিন্তু আমাদের বন্ধু কে অ্যান্টি, অ্যান্টি লিখেছে গুড মর্নিং আরপি, গান মিলন্তিতে রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠিয়েছে কে, শান্তনু, রোহিত সামন্ত, সেও কিন্তু পাঠিয়েছে রিকোয়েস্ট, আরও মেসেজ আসছে অলরেডি, কিন্তু কিচ্ছু করার নেই এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু আমাদের থেকে রিতার মেসেজ রয়েছে, কার রয়েছে, আর রয়েছে কার্ড, ওকে সোমনাথ রয় পশ্চিম তাজপুর চণ্ডীতলা হুগলি থেকে লিখেছে, এবং সেই সঙ্গে গুড মর্নিং এমনটা বলছে আরপি নদিয়া, কি বলেছে নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছে, না ওদের একেবারে এত এত এত শেষ বেলে এসে পৌঁছেছে, কিচ্ছু করার নেই, অতএব এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কোন গান রয়েছে, কোন গান রয়েছে, এগিয়ে থাকার গান, এগিয়ে রাখার গান, আজ আজ ফ্ল্যাগ ডেতে, আজ একেবারে আমাদের ভারতের জাতীয় পতাকার জন্মদিনে, এগিয়ে যাও, কিছু করে দেখাও, সেই করে দেখানোর জন্যই কিন্তু এই গান সকলের কানে পৌঁছে দিচ্ছে আরপি, এগিয়ে যাও, কিছু করে দেখাও, এমন এবং তার সহ সাথীরা রয়েছেন, আর খুব ভালো থাকুন, খুব জমিয়ে থাকুন, আরপি বেশ কয়েকদিন আসবে না, আহা, আর
1: কি শান্তিতে থাকবেন, ওকে যাক বাবা বাঁচা গেছে,
0: আরপি যখন কয়েকদিন আসবে না তখন প্রবলেম নেই, নো প্রবলেম, না না খুব ভালো থাকুন, জমিয়ে থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, আর রসে বসে থাকুন, রসে কষে বুলবুলি সিঙ্গারা বাজায় থাকুন, জয় গুরু, এনজয় গুরু, এমনটাই বলছে আরপি, আর বলছে এগিয়ে চাও, কিছু করে দেখাও।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে। গতকাল উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প ও বাণিজ্য দফতরের বাজেট নিয়ে মন্ত্রীরা তাঁদের বক্তব্য পেশ করেন। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই সময়কালে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আগামী সপ্তাহের 29 জুলাই তাঁকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে একই মামলায় ইডি তাঁর স্ত্রী ও পুত্রকেও তলব করেছিল। বাড়িতে চলে তল্লাশিও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে ফিলিপিন্সের ম্যানিলা গেছেন। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে পুলিশ সন্ত্রাসবাদী কাজকর্মে মদতদাতা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মোহাম্মদ রফিক নায়েক। সে ওই জেলার চাত্রু এলাকায় সক্রিয় বিদেশি সন্ত্রাসবাদীদের জন্য সহায়তার প্রধান মাধ্যম হিসেবে কাজ করত। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে গতরাতেও ইরানে বিমান হামলা চালিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সামরিক কেন্দ্র, সামুদ্রিক ক্ষমতা সংক্রান্ত কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার ও সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং এই আলোচনায় অংশ নেবেন। 2012 সালের পর এই প্রথম স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বরাদ্দের ওপর আলোচনা হতে চলেছে। গতকাল উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প বাণিজ্য দপ্তরের বাজেট নিয়ে মন্ত্রীরা তাঁদের বক্তব্য পেশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক, এখনও বেশ কয়েকজন আটকে। রাজ্যে নবনির্বাচিত সরকার গঠনের প্রথম দুমাসেই গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গে প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। মন্ত্রক জানিয়েছে, মনরেগা প্রকল্পে 316, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 455 ও দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় প্রায় 480 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ভিভিজি রামজি প্রকল্পে প্রাথমিকভাবে মঞ্জুর হয়েছে 1,264 কোটি টাকা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করেছে ইডি। আগামী সপ্তাহে 29 জুলাই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় ইডি মদনের স্ত্রী ও পুত্রকেও তলব করে। কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে। পুনর্বিন্যাস প্রক্রিয়া, যেসব এলাকায় বড় ওয়ার্ড রয়েছে সেগুলিকে ছোট করার প্রক্রিয়া শুরু হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: पीएम जय अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: गाने बाजू ओनर रेडियो सुनछो 107 एफएम रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
5: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: শুনছেন 107 এফএম রেইনবো। স্টুডিওর ঘড়ি বলছে 11:04, অলরেডি হয়ে গেছে। স্টুডিওর হট সিটে রয়েছে সোমা আর সুদীপ্ত। হ্যাঁ, আমরা আজকে একটা বিশেষ পথে চলবো, অর্থাৎ গান দরিয়া। তো দরিয়ায় ভাসতে ভাসতে আমরা যাই, সেখানে গান থাকে এবং যে কোনো একটা পথ ধরে আমরা এগোই। আজকে কোন পথে যেতে চলেছি সুদীপ্ত, আমরা সেই দিকটা একটু ইঙ্গিত করে একেবারে সোজাসুজি একদম সুন্দর একটা গানে চলে যাব।
7: তো যেটা বলার শুরুতেই, যে এখন স্টুডিওর ঘড়ি 11:05, সেটা নির্দেশ করছে এবং প্রায় 2 ঘন্টা ধরে আমরা থাকব, আমরা কথা বলবো। আমি সুদীপ্ত রায় আর আমার সাথে সোমাদি, আমরা দুজন মিলে অনেক গল্প করবো, কথা বলবো, যেমন অন্য 5টা দিন করে থাকি আর কি। তবে আজকের দিনটা একটা বিশেষত্ব রয়েছে, কারণ আজকে হচ্ছে 22 জুলাই। এবারে 22শে জুলাই বলার সাথে সাথে আমাদের যারা বন্ধু শুনছেন
6: তাদের মনের মধ্যে আমার মনে হয় কিছু কারো কারোর মনের মধ্যে
7: ডেফিনেটলি অনেকে যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিল করেন তারা তো বুঝেই গেছেন যে আমরা জাতীয় পতাকার কথা বলছি, তো এই দিনটাতে সেটা গ্রহণ করা হয়েছিল। তো অতএব ডেফিনেটলি আমরা সেই কথা বলবো, তার সঙ্গে তার অনুষঙ্গে উঠে আসবে পতাকার যে দীর্ঘ পথ চলা, পতাকার কথা, তার যে সংগ্রাম, তার যে লড়াই, এসব কিছু উঠে আসবে।
6: অর্থাৎ আজকে কি বলতো সুদীপ, তো পতাকা হবে আমাদের মূল ক্যারেক্টার।
7: ঠিক,
6: চলে যাই প্রথমেই ভূপেন হাজারিকার কণ্ঠে গানটিতে।

আসলে যেখানে জাগার কথা, যেখানে নতুন দিনের সূর্য, মানুষের এক উত্তরণের গল্প, সেখানেই পতাকা একটা আলাদা ভূমিকা গ্রহণ করে। আজকে কিন্তু পতাকার জীবন কাহিনী আমরা বলবো।

0: পতাকা কে, কেমন দেখতে সে? নর্মালি পতাকা কেমন দেখতে হয়? এক টুকরো কাপড়। হ্যাঁ, আর সেই সামান্য এক টুকরো কাপড় যেটা একটা দণ্ডের সঙ্গে আটকানো থাকে, এবং কোনো দল, গোষ্ঠী, জাতি, দেশ, কোনো সংগঠন, এমনকি বিশেষ কোনো অনুষ্ঠানেরও প্রতীক হয়ে উঠতে পারে এই পতাকা, তাই না?
1: একদম।
0: নর্মালি কেমন দেখতে হয় বলতো সুদীপ্ত?
1: জানি না তো।
0: নর্মালি পতাকা কেমন দেখতে হয় তুমি জানো না? আমাদের দেশের পতাকা কেমন দেখতে মিন্স তার
1: ও আচ্ছা, মানে পতাকার আকার জানতে চাই।
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ, বেশ। দেখো, পতাকা নিয়ে যদি প্রথম কথা বলি, তো পতাকা একটা পরিচিতি বহন করে।
0: অবশ্যই।
1: এই যে ধরো, অতি সম্প্রতি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত
0: হলো।
1: হ্যাঁ, তো ওয়ার্ল্ড কাপকে তো বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এবং সেখানে এটা ফুটবল সারা পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলাও বটে। তো এহেন খেলায় আমরা দেখেছি যে গ্যালারি জুড়ে অসংখ্য মানুষ তারা নিজের দেশের পতাকার রঙে নিজেদেরকে রাঙিয়ে এসে।
0: অবশ্যই।
1: তো অতএব এখানে পরিষ্কার যে পতাকা একটা পরিচিতি, একটা পরিচিতি সত্তা। যখনই আমরা দেখছি যে অমুক পতাকা, আমরা বুঝতে পারছি যে আচ্ছা ওরা তাহলে আর্জেন্টিনার ফ্যান। আমরা দেখছি অমুক পতাকা, আমরা বুঝতে পারছি ওরা ব্রাজিলের ফ্যান, বা ওরা স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, যে যে দেশগুলো পার্টিসিপেট করছে। এবং আমরাও কোথাও একটা কোনো একটা জায়গাতে সমর্থক বাহিনী হয়ে তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায় খেলার সময়।
0: এক্স্যাক্ট।
1: তো ঠিক সেরকমভাবে যখন অলিম্পিক গেমসে বিভিন্ন পদক জয়ীরা তাঁদের যখন পদক পান, তারা দাঁড়ান এসে পোডিয়ামে, তো সেই পোডিয়ামে বা ভিক্টরি স্ট্যান্ড যাকে বলে, সেই ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়িয়ে যখন প্রতিটা দেশের পতাকা তার মাথার উপর ওঠে, সেই জাতীয় সঙ্গীত ধ্বনিত হয় পতাকার সাথে সাথে, এবং তার মধ্যে আমার দেশের পতাকা যখন ওঠে, আমার জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক ধ্বনিত হয়, আমাদের বুক কিন্তু গর্বে ফুলে ওঠে।
0: একদম।
1: দেখো, এবং এখানে যেটা বলার সেটা হচ্ছে, আমি বা তুমি হয়তো সেদিনকে গ্যালারিতে উপস্থিত নেই, হয়তো নিশ্চিতভাবে নেই, আমরা বাড়িতে বসে দেখছি, কিন্তু কোন অলক্ষে সেই পতাকার ত্রিবর্ণরঞ্জিত আমাদের যে জাতীয় পতাকা, তার সেই যখন পতপত করে আকাশের মধ্যে উঠছে অলিম্পিক গেমসের পরে, আমরাও যেন কোথাও একটা সেই মুহূর্তে, সেই টানে, সেই আকর্ষণে, যে একটু বলছেন না যে একটা খণ্ড, একটা কাপড়ের টুকরো, কিন্তু ওই কাপড়ের টুকরো তাতে যখন একটা রং এসে লাগে, সেই রং যখন একটা পরিচিতি সত্তার প্রতীক বহন করে, তখন কিন্তু কোথাও সেটা আমি হয়ে উঠি, সেটা কখনো আমরা হয়ে উঠি।
0: আসলে পতাকার জীবনযাত্রায় তার মূল যে ভূমিকা সেটা হলো মানুষের আবেগ, মানুষের অনুভূতি, সেগুলোই কিন্তু এই পতাকার সঙ্গে জুড়ে আছে, তাই সে প্রাণ পেয়েছে। সারা পৃথিবী জুড়ে সে প্রাণ পায়, সে তো এক নিশান, তাই না?

0: এক্স্যাক্টলি।
1: আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে বাংলার ঘরে ঘরে বিজয় নিশান উঠছে, ওই তুমি যে গানটা ব্যবহার করছো এটা তোমার বঙ্গবন্ধুর কথা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এবং দেখো এই যে নিশান শব্দটা যখন ব্যবহার হচ্ছে, একটা পতাকা একটু আগে আমরা যে কথা বলছিলাম একটা পরিচিতি সত্তার প্রতীক হয়ে ওঠে, দেখো ওই পতাকাতেই একটা ছোট্ট নিশান যখন যোগ হয়ে যায় তখন সে পতাকার মানেটাই বদলে যায়। যেমন ধরো আমাদের যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, গেরুয়া সাদা সবুজ, এটা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় না, বা এটা ততক্ষণ পর্যন্ত একটা গেরুয়া সাদা সবুজের পতাকা কি আমার জাতীয় পতাকা? না, কিন্তু যখনই তাতে অশোক চক্র এসে যোগ হচ্ছে সেই মাঝে, তখনই কিন্তু সেটা আমাদের জাতীয় পতাকা হয়ে উঠছে। মানে একটা ছোট্ট নিশান সে কিন্তু এই প্রতীকটাকে মানে পতাকাকে একটা পূর্ণতা দিচ্ছে।
0: একদমই তাই। অ্যাকচুয়ালি এই যে বলছিলাম প্রথমেই যে আমরা আজকে পতাকার পথ চলা নিয়ে কথা বলবো, তো পতাকার চেহারাটা কেমন আমি সুদীপ্তকে প্রশ্ন করেছিলাম, বললো জানি না। আসলে পতাকার চেহারাটা মূলত তো চৌকো হয়, চৌকো না হয় কিন্তু সব জায়গায় যে সর্বক্ষেত্রে চৌকো হয় তা নয়, কোনো কোনো ক্ষেত্রে অন্য শেপেরও হতে পারে, কিন্তু মেইন হচ্ছে যে পতাকার যে কাপড়ের টুকরোটা সেটার মধ্যে যে রং, যে নকশা, যে প্রতিকৃতি, যে চিহ্ন ব্যবহার করা হচ্ছে, যে সেই চিহ্নগুলো কিন্তু কোনো একটা আদর্শকে মানে উৎকীর্ণ করা হচ্ছে, আদর্শের বার্তা তুলে ধরা হচ্ছে। আধুনিক বিশ্বে প্রায় প্রত্যেকটি রাষ্ট্রের একটা করে স্বতন্ত্র পতাকা আছে, বা জাতির নিজস্ব পতাকা আছে, সেটা তার জাতির নিজস্বতা। অনেক পতাকার নকশা এরকমই হলো যে তাদের একত্রে হয়তো পতাকা পরিবার বলা হচ্ছে, মানে একই রকম নকশা আছে এরকম পতাকাকে পতাকা পরিবার বলা হচ্ছে, এবং পতাকা নিয়ে সারা বিশ্বে কিন্তু প্রচুর গবেষণা চলে, সেটা কি আমরা জানি?
1: সেটা চলে, এবং
0: সেটা হচ্ছে পতাকা বিদ্যা।
1: এবং তোমার একটু আগে যে কথাটা বলছিলে যে প্রতিটি রাষ্ট্রেরই একটি পতাকা আছে, জাতীয় পতাকা, আবার অনেক রাষ্ট্র আছে যাদের একাধিক জাতীয় পতাকা আছে,
0: অবশ্যই।
1: তার মধ্যে অন্যতম হচ্ছে যে ধরো আমরা যদি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কথা ধরি, ব্রিটিশ দ্বীপপুঞ্জে একটা সম্মিলিতভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের একটা ইউনিয়ন জ্যাক আছে, আবার যখন পৃথক পৃথকভাবে ইংল্যান্ডের আলাদা, স্কটল্যান্ডের আলাদা, তাদের আবার নিজস্ব একটা করে পতাকা আছে। এমনি অনেক দেশেরই প্রভিন্স, এক একটা প্রভিন্সের তার নিজস্ব পতাকা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন প্রভিন্সের তার নিজস্ব একটা করে পতাকা রয়েছে। তার মানে ওই যে সেই একই কথা ঘুরে ফিরে আসা, যে সেটা হচ্ছে যে একটি একটা পরিচিতি সত্তা, বা তুমি যেটা বললে যে একটা আদর্শ। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা দেখতে পাই, তো সেই রাজনৈতিক দলের যে নিজস্ব পতাকা রয়েছে তার মধ্যে সেই রাজনৈতিক দলের চিহ্ন, তাদের আদর্শ, তাদের যে স্টেটমেন্ট, বক্তব্য, তার একটা ছবি এক ঝটকায় দ্রুত আমরা পেয়ে যাই, কার মাধ্যমে? না, পতাকার মাধ্যমে।
0: একদমই তাই। আর সেই পতাকার যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা প্রত্যেকে জানি যে পতাকা আমাদের, ওই যে একটু আগেই বলছিলাম, আমাদের অনুভূতি, আমাদের আবেগ, এগুলোর সঙ্গে জুড়ে আছে। আর সুদীপ তো একটু আগেই বলছিল যে ফুটবল বিশ্বকাপের কথা, তো এবছর ফুটবল বিশ্বকাপে আমরা জানি যে কোন কোন দেশ উঠেছিল এবং কে শিরোপা জিতে নিয়েছে, সেরার শিরোপা প্রত্যেকে

0: জানি যে দ্বিতীয়বারের মতো শিরোপা নিয়ে নিয়েছে স্পেন, এবং সেই যে স্পেন সাধারণত কি হয়, সেই মানে নর্মালি যেটা হয় যে বিশ্ব চ্যাম্পিয়ন যে হয় সে দলের খেলোয়াড়দের হাতে নিজের দেশের জাতীয় পতাকা দেখা যায়। কিন্তু এবার স্পেনের বেশিরভাগ ফুটবলারের হাতে কি ছিল, ছিল বিভিন্ন রঙের আলাদা আলাদা পতাকা। এটা কি কেউ খেয়াল করেছে? নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে তার নিজস্ব জাতীয় পতাকা নয়, ছিল বিভিন্ন রঙের আলাদা আলাদা পতাকা তার ফুটবলারদের হাতে। কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ, বা কেউ হলুদ রঙের পতাকা নিয়েছিল, এবং তাদের সেটা ছিল তাদের নিজ নিজ স্বায়ত্তশাসিত যে অঞ্চল বা শহরের প্রতীক। তো ব্রাজিলের একটা সংবাদ মাধ্যম তার মতে, যে তার তথ্য মতে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের সময় স্প্যানিশ ফুটবলাররা দ্বিতীয়বারের মতো যে জাতীয় পতাকা তুলবেন, কিন্তু সেই তার পরিবর্তে কি তুললেন, পতাকার পরিবর্তে নিজের জন্মস্থান বা অঞ্চলের পতাকা বহন করলেন। অর্থাৎ যে প্লেয়ার যে অঞ্চলে জন্মগ্রহণ করেছেন সেই অঞ্চলের পতাকা তিনি তুললেন, এবং এর মাধ্যমে তারা নিজ নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতি
1: একদম। একটা দেখো, আমরা বলি আমাদের ছোটবেলায় আমরা ইতিহাস থেকে পড়েছি যে আমাদের দেশ, যেখানে বলা হয় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এই যে বৈচিত্র্য, ভারতবর্ষ এত সুন্দর তার কারণ হচ্ছে ভারতবর্ষ বৈচিত্র্যময়, এবং আমরা তখনই একজন প্রকৃত ভারতীয় হয়ে উঠবো যখন আমরা এই বৈচিত্র্যকে অ্যাকসেপ্ট করতে পারবো। তো ঠিক সেরকমভাবেই দেখো, স্পেনের কথা তুমি যেটা বলছিলে, অনেকেই আমরা খেয়াল করেছি তারা কিন্তু কোথাও সংকীর্ণতায় ভোগেননি। আমরা দেখেছি যে লেজার শো যখন হচ্ছে খেলা শেষ হওয়ার পর, গোটা মাঠের একটা বিশাল অংশ জুড়ে মনে হচ্ছে একটা ফোল্ডেড পতাকা খুলে যাচ্ছে, একদম যেখান থেকে সেন্টার, যেখানে বল পাস করা হয়, খেলা শুরু হয় মাঠের একদম মধ্যম ভাগে, গোটা সেন্টার সার্কেল জুড়ে বিশাল মানের স্পেনের পতাকা, তাদের জাতীয় পতাকা। গর্বের দিন, গোটা দেশের জাতির জন্য একটা গর্বের দিন, সে পতাকা রাঙিয়ে গেল মাঠে। কিন্তু ওই যে তারা নিজের নিজের হাতে নিয়ে প্রত্যেকটা স্থানে তারাই বার্তা দিতে চাইলেন যে আমরা, আমাদের যে আঞ্চলিক ইতিহাস, আমাদের যে আঞ্চলিক সংস্কৃতি, আমাদের যে আঞ্চলিক পরিচয় সত্তা, আমরা এটাকেও বহন করছি, এবং এটাকে বহন করে টুকরো টুকরো ভাবে আমরা একজন স্পেনের যে জাতীয় দল তার প্রতিনিধি হয়ে উঠছি।
0: এটা কিন্তু একটা অভিনব ভাবনা বলে আমার মনে হয়, যে ফুটবলার যে অঞ্চলের জন্মগ্রহণ করেছেন ঠিক সেই অঞ্চলের যে পতাকা, সেই পতাকাটা তিনি তুলে ধরছেন। এবং যেমন ধরো, মিডফিল্ডার পেড্রির হাতে ছিল কানারি দ্বীপপুঞ্জের পতাকা, আবার ম্যাচের একমাত্র গোলদাতা ফেরান তোরেস উদযাপন করেন ভ্যালেন্সিয়া অঞ্চলের পতাকা।
1: ফেরান তোরেস,
0: হ্যাঁ। আবার এমনই ধরো বোরহা, তার হাতে তিনি বহন করেন কি, গ্যালিসিয়ার পতাকা। অন্যদিকে ড্যানি অলমো, তিনি এবং অ্যালেক্স বায়না, যথাক্রমে তারা তেরেসা এবং রোকেতাস দেমারের পতাকা হাতে নিয়ে তারা ট্রফি উৎসবে অংশ নিলেন। আসবে এরকম কথায় অবশ্যই স্পেনের কথাতেও আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু তার আগে কৌশিক গোস্বামীর কণ্ঠে এই গানটি, যা ভোরের বার্তা নিয়ে আসে।

0: দেখো, একটু আগে আমরা যখন কথা বলছিলাম, আমি উল্লেখ করছিলাম যে তোমার ইংল্যান্ডের ফ্ল্যাগের কথা। তুমি যখন অলিম্পিক গেমসে দেখবে যে অলিম্পিক গেমসে ইউনিয়ন জ্যাক যেটা, সেটা ব্যবহার করা হয়, যেটা ইউনাইটেড কিংডম ওরা যখন পার্টিসিপেট করে, ইউকে, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আবার যখন বিশ্বকাপ হয়, ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু পুরো ব্যাপারটা আবার একটা আলাদা। ওয়ার্ল্ড কাপের সময় ইংল্যান্ড যেমন আলাদা খেলে, তখন সেন্ট জর্জস ক্রস যেটা, সেই পতাকাটা সাদার উপর লাল ক্রস, সেটা ব্যবহার করে। ওয়েলস, তোমার স্কটল্যান্ড, স্কটল্যান্ড অলসো তারাও পার্টিসিপেট করে ওয়ার্ল্ড কাপে, তারা নিজস্ব ফ্ল্যাগে পার্টিসিপেট করে। তো তারা যখন সবাই সংঘবদ্ধ হচ্ছে, তাদের কিন্তু ইউনিয়ন জ্যাক, ইউনাইটেড কিংডম, যেভাবে তারা অলিম্পিকে পার্টিসিপেট করছে। আবার যখন তারা ফুটবল ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে, পার্সোনালি যখন পার্টিসিপেট করছে, তখন ইংল্যান্ড আলাদা দেশ, স্কটল্যান্ড আলাদা দেশ, নর্দার্ন আয়ারল্যান্ড আলাদা দেশ, এবং ওয়েলস আলাদা দেশ। এরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি অংশ,
1: মানে প্রত্যেকের নিজস্ব একটা সত্তা রয়েছে, এবং সেই সত্তাকে তুলে ধরা হচ্ছে তার পতাকার মধ্যে দিয়ে, তাই না? তো ফ্রান্সের কথা

0: কথায় ছিলাম, ফ্রান্সের কথায় আর একটুখানি, সরি স্পেনের কথায় ছিলাম, স্পেনের কথায় আরও একটুখানি থাকবো, কারণ এই যে ব্যতিক্রমী উদযাপন এটার পেছনে তো তার দীর্ঘ রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। চলে যেতে হবে সেই পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে, সেই সময়ে একাধিক স্বাধীন রাজ্য একত্রিত হয়ে যে বর্তমান স্পেন রাষ্ট্র সেটার জন্ম হয়েছিল। ফলে একই দেশের অংশ হলেও প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য এবং পরিচয়, সেগুলো কিন্তু এখনও অত্যন্ত শক্তিশালী। এবং ১৯৭৮ সালে স্বৈর শাসক ফ্রান্সিসকো ফ্রান্সোর যখন শাসনের অবসান হলো, তখন নতুন সংবিধানের মাধ্যমে দেশটাকে ১৭টা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ২টো স্বায়ত্তশাসিত শহরে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এই সব অঞ্চলের প্রত্যেকটা জায়গার, এই প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব সরকার আছে, নিজস্ব প্রশাসনিক কাঠামো আছে এবং প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা পতাকা রয়েছে। আর সেই সমস্ত পতাকাগুলো কিন্তু উড়েছে এই বছর, এই ২০২৬ সদ্য হয়ে যাওয়া বিশ্বকাপ ফুটবলের একেবারে ফাইনালের শেষে, যখন চূড়ান্ত রেজাল্ট বেরিয়ে গেল। তো এই পতাকাগুলোর কথাতেই আমরা রয়েছি, আমরা থাকব। আর সেই পতাকার ভেতরে যে আবেগ, যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই উদ্দীপনাকে আমাদের সবসময় স্যালুট করতে হয়।
1: একদমই। এবং যেটা না বললেই নয় যে আমরা যেহেতু স্পেনের পতাকা নিয়ে কথা বলছি, তো স্পেনের পতাকা সেটি ১৭৮৫ সালে সেটা ছিল নৌবাহিনীর পতাকা, পাবেলন দে লা মারিনা দে গুয়েরা, যা স্পেনের যে তৃতীয় চার্লস তার ডিক্রির মাধ্যমে জারি করা হয়েছিল এবং সেখানে এটিকে জাতীয় পতাকা হিসেবেও উল্লেখ করা হয়। তো অ্যান্তনিও ভালদেস ই বাজানের নকশা করা এবং ১২টি ভিন্ন পতাকার মধ্য থেকে তৃতীয় চার্লস এটিকে বেছে নিয়েছিলেন। তুমি একটু বিভিন্ন পতাকার কথা বলছিলে না, তো এরকম ১২টা রেফারেন্স এসেছিল, তার মধ্যে থেকে তৃতীয় চার্লস সেই সময়, অর্থাৎ আমি যে সময়টার কথা উল্লেখ করলাম ১৭৮৫ খ্রিস্টাব্দ, সেই সময় বর্তমান যে পতাকাটি এটিকে কিন্তু বেছে নিয়েছিলেন।
0: একদম। থাকবো এমনই পতাকার গল্পে। আপনারা প্রত্যেকে রয়েছেন গান দরিয়ায়, হ্যাঁ গান দরিয়ায় কান পেতেছেন, সঙ্গে আছি সোমা আর সুদীপ্ত, সঙ্গে থাকুন, মিষ্টি মিষ্টি গান শুনতে থাকুন এবং নিজেদের অন্তরের মধ্যে আবারও সেই দেশের পতাকা, নিজের দেশ সম্পর্কে নিজের যে ভাবনাটা, সেই অনুভূতিটাকে আরও একবার সংগঠিত করুন।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: নতুন নতুন দেশ, নতুন নতুন ভাবনা, নতুন নতুন অনুভূতি, নতুন নতুন আবেগ। হ্যাঁ, সমস্ত আবেগ মিলেমিশেই তো আমাদের এই পতাকা, আমাদের দেশ, বিভিন্ন সংগঠন, সবার কথা বলে এই পতাকা। কিন্তু যদি সবার মনে এরকম প্রশ্ন আসে যে সোমার সুদীপ্ত যখন স্টুডিওর হটসিটে তারা যখন পতাকার গল্প করছে, তখন পতাকার উৎপত্তি নিয়ে নিশ্চয়ই তারা কথা বলবে। কিন্তু বিশ্বাস করুন, পতাকা যে প্রথম কবে কি তুলেছিল এটা কিন্তু জানা যায় না, এবং সেই সময়কালটাও জানা যায় না। তবে এখন যেরকম কাপড়ের পতাকা, একদম বহু বছর আগে, মানে সেই খ্রিস্টপূর্বাব্দে যখন পতাকার সন্ধান মিলেছে বহু পরীক্ষা নিরীক্ষার পর,
1: মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 662 অব্দে প্রথম পতাকার সন্ধান মেলে, 662 থেকে 667 অব্দ।
0: আবার কেউ কেউ বলছেন যে আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 বছর আগে, 3500-তে তখন প্রাক রাজবংশীয় মিশরীয় মৃৎশিল্পে পতাকা জাতীয় একটা জাহাজের উপস্থাপনা লক্ষ্য করা হয়, এবং প্রাচীন ইতিহাসে যুদ্ধক্ষেত্রে ভেক্সিলয়েড ব্যবহার করা হতো, এবং সেখান থেকে মনে হয় যে এর উৎপত্তি স্থল হচ্ছে মিশর বা আসিরিয়া। এবং পতাকার উৎপত্তি কিন্তু সম্পর্কে যতজন এ নিয়ে গবেষণা করতে গেছেন, সেখানে কোনো বিশেষ কিছু তো পাওয়া যায়নি, বরং বেশ কিছু রহস্য ধোঁয়াশা এসে গেছে,
1: বেশ কিছু পরস্পর বিরোধী মতামতও পাওয়া গেছে, খুব স্বাভাবিক, সেটা নয়, কারণ বিভিন্ন গবেষণা বিভিন্ন দিক নির্দেশ করে।
0: অবশ্যই, আবার কেউ কেউ বলছেন যে ইরানের শাহজাদে ব্রোঞ্জ নির্মিত প্রাচীনতম পতাকা পাওয়া যায়, যার সময়কাল বলছে খ্রিস্টপূর্ব 2400। আবার এই পতাকায় বসে থাকা দেখা যায় যে এই পতাকায় বসে রয়েছেন একজন পুরুষ, এবং তার মুখোমুখি নতজানু হয়ে রয়েছেন একজন নারী, আর এদের দুজনের মাঝখানে রয়েছে একটা তারা। এই ধরনের নকশা অন্যান্য ইরানি ব্রোঞ্জযুগীয় শিল্পকর্মেও কিন্তু পাওয়া গেছিল। এবং তারপরে বলছেন যে খ্রিস্টপূর্ব 550 থেকে 330 অব্দ, সেই সময়টায় পারস্যে এক ধরনের পতাকার প্রচলন ছিল। যুদ্ধক্ষেত্রে সেনা দলের সমন্বয়ে যখন কাজ করা হতো, তখন প্রথম এই পতাকা ব্যবহার করা হয়, এবং মধ্যযুগে পতাকার ব্যাপক প্রচলন শুরু হয়। শুধু রাষ্ট্রীয় প্রতীক হিসেবেই নয়, বিভিন্ন কাজের সমন্বয়ের জন্য নানা আয়তনের, নানা রঙের, নানা নকশায় তৈরি সেই সমস্ত পতাকা। এবং 1300 শতকে, মানে এতক্ষণ তো বলছিলাম সুদীপ্ত খ্রিস্টপূর্বাব্দ, এবার 1300 শতক, মানে অনেক বছর পরে, প্রায় 330 যদি খ্রিস্টপূর্বাব্দ হয়, তারপরে 1300 শতক, মানে প্রায় 1600 বছর বাদে ডেনমার্কের রাষ্ট্রীয় পতাকার প্রচলন হয়েছিল। এটাকেই সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় পতাকা হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ এই যে বলছি সুদীপ্ত, যে বিভিন্ন বিভিন্ন জনের, মানে নানামুনির নানা মত আর কি, বিভিন্ন গবেষণা থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে, এবং প্রত্যেকেই সেইটাকেই এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমরা পৌঁছে যাবো আরও একটি গানে, এবং তারপরে আবারও পতাকার সেই পথ চলায়।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত

আমরা গানটা শুনলাম সিধুর কণ্ঠে রূপকথার দেশে। আর স্টুডিওর ঘড়ি আমাদের জানান দিচ্ছে সময় এখন 11:54 হয়ে 12 সেকেন্ড, মানে বুঝতেই পারছেন যে আমাদের যে প্রথম অর্ধ সে প্রথম অর্ধের শেষের মুখে। এরপরে আবারও আমরা ফিরে আসব সংবাদের বিরতি এবং বিজ্ঞাপনের বিরতি পরে। তবে যাওয়ার আগে একটা গান তো শুনবই, এবং তার সঙ্গে যে কথাটা বলছিলাম আর কি, বলতে বলতে বিভিন্ন প্রসঙ্গ এলো, আমরা পতাকার ইতিহাসের কথায় গেলাম। প্রথম জাতীয় পতাকা বা দেশের পতাকা, রাষ্ট্রের পতাকা যে ডেনমার্ক ব্যবহার করেছিল সেই উল্লেখ করলাম। তারও আগে বিভিন্ন জায়গাতে মিশর থেকে শুরু করে ইরান, তাদের যে নিজস্ব পতাকার একটা এক্সিস্টেন্স, যদিও সে সম্পর্কে ভিন্ন মত আছে, পতাকা প্রথম ব্যবহার হওয়া তার উৎপত্তি নিয়েও ভিন্ন মত রয়েছে, সেই ভিন্ন মতগুলোকে আমরা কিছুটা কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, এবং সে বিষয়ে কিছুটা আলোকপাত করেছিলাম, যে আমাদের ইংল্যান্ডের কথা বলছিলাম যে কি বৈচিত্র্য পতাকার মধ্যে। তারা যখন অলিম্পিকে খেলছেন একরকম পতাকা, তারা যখন ফুটবল খেলছেন বা ক্রিকেট খেলছেন তখন তার অন্য নাম অন্য পতাকা। ঠিক সেই রকমভাবে আবার যদি দেখেন যে ইংল্যান্ডের বিভিন্ন যে প্রভিন্স রয়েছে, বিভিন্ন যে ফুটবল ক্লাবগুলো রয়েছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা পতাকা রয়েছে। যেমন ম্যানচেস্টারের একটা নিজস্ব পতাকা আছে, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল তার একটা আলাদা পতাকা আছে, চেলসি তার একটা আলাদা পতাকা আছে, প্রত্যেকটি ক্ষেত্রে। এবং যদি আমরা চলে আসি সে কথা আমরা উল্লেখ

0: আমাদের দেশে যে ঐতিহ্যবাহী মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, তাদেরও কিন্তু নিজস্ব পতাকা রয়েছে। তবে সেই সব আলোচনায় আমরা যাব, তবে তার আগে একটা গান শুনে নেবো এবং তারপর সংবাদ বিরতি এবং বিজ্ঞাপনের বিরতি পার করে আবার যখন আমরা আসবো পতাকা নিয়ে আরও বেশ কিছু কথা আমরা বলবো, তাই তো নাকি?
1: একদমই তাই। আমাদের এখন পৌঁছে যেতে হবে সংবাদের বিরতিতে, কিন্তু তার আগে একটি গান। যেমন সুদীপ্ত বলল, আপনাদের সঙ্গে আমরা দুজন রয়েছি, সোমা আর সুদীপ্ত রায়। আজকে পতাকার জন্মকথা এবং পতাকার পথ চলা, সেই খ্রিস্টপূর্বাব্দ 3,500 বছর আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত যার জার্নি চলছে এবং চলবে আগামী বহু বছর, সেই জার্নিকে আমরা স্যালুট জানাই, কুর্নিশ জানাই। এবং যে জাতীয় পতাকাকে বুকে নিয়ে আমাদের দেশের সেই স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীরা নিজেদের প্রাণ অকাতরে দিয়েছেন, তাদের প্রত্যেককে আজ এই গান্দুরিয়া থেকে আমরা শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা ভট্টাচার্যের কণ্ঠে স্বপ্নের দেশের গান আপনাদের জন্য।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় চলতি মাসের এক তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্গজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা এবং গ্রামীণ ও আধা শহর এলাকায় প্রায় 45,62,00,000 অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়া সম্মেলন এবং আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্তাঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশই স্থায়ী এবং সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে, এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আজ সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আসিয়ানের মূল নীতি অনুযায়ী একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়েও ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেত সেনেটারদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য 3,750 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ট্রাম্পের অতিরিক্ত তহবিলের অনুরোধের প্রেক্ষিতে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি চলাকালীন হেক্সেত এই তথ্য প্রকাশ করেন। হরমুজ প্রণালীতে নতুন করে শুরু হওয়া উত্তেজনার প্রেক্ষিতে জরুরি তহবিল খাতে ট্রাম্প প্রশাসন নতুন করে প্রায় 8,000 কোটি মার্কিন ডলার চেয়ে পাঠিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMDA আজ গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে। পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM জয় अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5,00,000 के मुफ्त इलाज के हकदार। अब तक 1,25,00,000 रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: सुनो 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
5: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: গানদরিয়ায় মন ছুঁয়ে যায়। আর আজ যাকে নিয়ে গল্প, সে হলো পতাকা। আমাদের জাতীয় পতাকা, দেশের পতাকা, প্রত্যেকটা সংগঠনের পতাকা, আন্তর্জাতিক পতাকা, সব ধরনের পতাকা তাদের নিজস্ব পথ, নিজস্ব মত নিয়ে চলে। আর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তার সেই পতাকার জার্নির কথা বলতেই আজ বসেছি আমরা স্টুডিওর হট সিটে সোমা সরকার আর সুদীপ্ত রায়। আর অবশ্যই আমরা চাইব সেই দেশ, সেই জাতি যা আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাবে, আমাদের ছোট থেকে বড় হতে শেখাবে।

একটু আগে আমরা উল্লেখ করছিলাম বিভিন্ন পতাকা, ভারতবর্ষের ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের পতাকা তো আমরা উল্লেখ করেছি, ভারতবর্ষের বিভিন্ন ক্লাবের পতাকার কথা আমরা উল্লেখ করছিলাম। তার মধ্যে অন্যতম প্রথমেই চলে আসবে ভারতবর্ষ মোহনবাগান, আমাদের মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পতাকা, এবং চিরাচরিত মোহনবাগান ক্লাবের গ্রিন অ্যান্ড মারুন ব্রিগেড সবুজ মেরুন পতাকা, ইস্ট বেঙ্গল লাল হলুদ এবং সাদা কালো হচ্ছে মোহামেডান স্পোর্টিং। এদের ড্রেস মানে খেলার সময় তাদের পোশাক এবং তাদের

0: নিজস্ব পতাকা রয়েছে, যে পতাকার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য সমর্থকদের আবেগ জড়িয়ে রয়েছে, কি বলো সমাধি?
1: অবশ্যই।
0: এবং তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি সারা বিশ্বের বিভিন্ন পতাকার দিকে দেখি, বিভিন্ন দেশের পতাকার যে রং রয়েছে তার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। একদম শুরু করি আমাদের নিজের দেশ থেকে, আমাদের যেমন গেরুয়া সাদা সবুজ, গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তির প্রতীক, এবং সবুজ হচ্ছে শৌর্য বা বীরত্বের প্রতীক, এবং তার সাথে যে আমাদের অশোক চক্র, যে আমাদের ডাইভার্সিটি, আমাদের বৈচিত্র্য, এবং তার মধ্যে যে আমাদের একতা, তার প্রতীক। এরবারে আমরা যদি আরও বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই, তার মধ্যে অন্যতম বৃহৎ যেটি সমাজতান্ত্রিক এবং শ্রমিক বিপ্লবের সাক্ষ্য বহন করে সেটি হচ্ছে রাশিয়ার পতাকা বা সোভিয়েত রাশিয়া পূর্বতন যেটা তাদের পতাকা। আবার কিউবার পতাকা, সেটির ক্ষেত্রে আবার দেখা যায় যে তাদের পতাকার ক্ষেত্রে যে কর্ণাকর্ণী আড়াআড়িভাবে বিভক্ত লাল এবং কালো রঙের পতাকা, যা অরাজক সমাজতন্ত্রের মূল মন্ত্র এবং তার যে রাষ্ট্রহীন সমাজ তার প্রতীক। এইভাবে বিভিন্ন দেশের যে পতাকা তার মধ্যে যে সিম্বল, তার মধ্যে যে কালারের ব্যবহার, রঙের ব্যবহার এবং রঙের যে বৈচিত্র্য, তা কিন্তু এক একটা সাক্ষ্য বহন করে।
1: অবশ্যই। আবার বিভিন্ন দেশের পতাকার কথা যেমন বললো, ঠিক সেই রকম যদি একেবারে পুরোপুরি কালো পতাকা, কালো পতাকা অনেক সময় ব্যবহার করা হয়, সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কালো পতাকা মূলত হচ্ছে শোকের প্রতীক। জাহাজে মৃতদেহ থাকলে কালো পতাকা উড়িয়ে দেওয়া হয় এবং সেটা থেকে বোঝা যায় যে এই জাহাজে মৃতদেহ রয়েছে। আবার জলদস্যুরাও তাদের নৌযানে কালো পতাকা ব্যবহার করেন। এবার যদি কালো পতাকা থেকে তুমি সাদা পতাকার দিকে আসো, তাহলে সাদা পতাকা তো আমরা প্রত্যেকেই জানি, সাদা, হ্যাঁ, সাদা রংটাই তো তুমি একটু আগে আমাদের দেশের যে পতাকায় সাদা রয়েছে রং, সেটা সম্পর্কে তুমি বললে যে সেটা একটি শান্তির প্রতীক। অবশ্যই সাদা রংটাই শান্তির প্রতীক, কিন্তু কোন কোন ক্ষেত্রে সাদা পতাকা ব্যবহার করা হচ্ছে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মরক্ষামূলক প্রতীক চিহ্ন হচ্ছে এই সাদা পতাকা, অর্থাৎ নিজেকে রক্ষা করার ক্ষেত্রে। যদি আমি দেখি যে আমি এরপর আর যদি এই যুদ্ধে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমার প্রাণ সংশয়।
0: তুমি দেশের ক্ষেত্রে
1: একদম নিজে, মানে এক্ষেত্রে তো কোনো পতাকা তো পার্সোনাল নয়, অবশ্যই সেটা দেশ,
0: দেশের মধ্যে ধরো যুদ্ধবিরতি হচ্ছে, তো সেক্ষেত্রে,
1: হ্যাঁ, সেক্ষেত্রে যদি কোনো দেশের দেশ মনে করছেন যে আমার এখন সংশয়, আমার এখন একটু পিছিয়ে আসতে হবে,
0: সোজাভাবে বললে যে যুদ্ধ চাইছে না,
1: একদম একদম, বা মৈত্রী চাইছে,
0: সাদা পতাকা নাড়িয়ে সেটা জানান দেবে,
1: হ্যাঁ, যুদ্ধ বিরতি, অন্তত আমি এখন যুদ্ধ চাইছি,
0: আমরা যুদ্ধ চাইছি না, তার সেটা ডিনোট করবে কে, সেটা ডিনোট করবে সেই সাদা পতাকা।
1: আবার ধরো কেউ চাইছে যে না, এখন যুদ্ধবিরতিতে বটে এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ব্যাপারটাকে সলভ করে নেব, সেক্ষেত্রে, এবং এটা আত্মসমর্পণও বলে যায়, কোনো দেশ যদি দুর্বল হয় সামরিক বাহিনীর ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা এই সাদা পতাকার মাধ্যমে তারা অনুরোধ বার্তা পাঠাতে পারে। সাদা, অ্যাকচুয়ালি সাদা রং যুক্ত যে পতাকা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় যুদ্ধকালীন ক্ষেত্রে। রোমান সাম্রাজ্যে ইতিহাসবিদ কর্নেলিয়াস টেসিতাস তিনি উল্লেখ করেছেন যে 109 খ্রিস্টাব্দে আত্মসমর্পণের জন্য সাদা রঙের পতাকা ব্যবহার করা হয়েছিল এবং তার পরবর্তীতে বহু ক্ষেত্রে সাদা পতাকা ব্যবহার করা হয়েছে। এই সময়ের পূর্বে রোমের সেনাবাহিনী তাদের আত্মসমর্পণের জন্য মাথার উপর কী রাখত? বর্ম রাখত, মানে আত্মসমর্পণ করছি মানে মাথার উপর বর্ম রাখছি। এবং এই সময়ই প্রথম কর্নেলিয়াস টেসিতাসের মতে যে এই সময়ই, অর্থাৎ 109 খ্রিস্টাব্দে প্রথম আত্মসমর্পণের জন্য সাদা রঙের পতাকা ব্যবহার করা হলো। অর্থাৎ যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, তাই না? তো যুদ্ধ কখন থেমে যায়? হয় যুদ্ধবিরতি, আর না হলে যুদ্ধ যদি আমরা জয় করি, তবেই তো যুদ্ধ থামে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সহ্য হয়ে অন্ধকারকে সরিয়ে দেওয়া, সেই অন্ধকারকে বহু জাতি সরিয়ে দিয়েছে, অনেক বিদ্রোহ হয়েছে, অনেক অনাচার হয়েছে এবং তার বিরুদ্ধে
1: একটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা এখন করে দিই। আলিপুর আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কিছু অংশে আগামী দু তিন ঘন্টার মধ্যে। অতএব যারা বাইরে বার হবেন, বাড়ির বাইরে, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এটুকুই আপনাদের বলার, আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে ভয় পাওয়ার কিছু নেই। এবার আমরা যে প্রসঙ্গে যাচ্ছিলাম, যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে আমাদের জাতীয় পতাকা নিয়ে, এবং জাতীয় পতাকা নিয়ে কথা বলতে বলতে আমরা বিভিন্ন দেশ কাল অঞ্চল বিভিন্ন ক্লাব তার সেই রেফারেন্সে আমাদের ফুটবল বিশ্বকাপের কথা এলো। সেখানে বিভিন্ন দেশ বিভিন্ন দল যেভাবে পতাকা ব্যবহার করেছে, এবং তুমি সাদা ও কালো পতাকার কথা বলছিলে একটু আগে, আমরা চলে যাব সেই কথাতে, বলো কি বলছিলে তুমি?
0: হ্যাঁ অবশ্যই, সাদা এবং কালো পতাকার কথা তো আমরা বললামই, এছাড়াও যে বিভিন্ন দেশগুলি রয়েছে, প্রত্যেকটি দেশের তো নিজস্ব পতাকা রয়েছে এবং তার প্রত্যেকটার একটা আলাদা বৈশিষ্ট্য, প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য, প্রত্যেকেরই আলাদা আবেদন, আলাদা অনুভূতি রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে রয়েছে তারা এবং স্ট্রাইপস। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা সাধারণত তারা এবং স্ট্রাইপস নামে পরিচিত এবং সেখানে লাল রঙের, লাল আর সাদা রঙের 13টা আনুভূমিক স্ট্রাইপ রয়েছে, এবং যা ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণাকারী মূল 13টা উপনিবেশের প্রতিনিধিত্ব করে। মানে 13টা স্ট্রাইপ হচ্ছে 13টা ব্রিটেনের সেই 13টা উপনিবেশ।
1: আর আমাদের যে আলোচনা আজকে, যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আমরা অনেক কিছু কথা বলেছি কিন্তু সেই ব্যাপারটা এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে আমাদের যে জাতীয় পতাকা।
0: অবশ্যই
1: আমাদের জাতীয় পতাকার মধ্যে যেটা আমি ইতিমধ্যে বলে গেছি যে আমাদের যে গেরুয়া ত্যাগ, সাদা শান্তি, সবুজ সেটি শৌর্য এবং ন্যায়ের প্রতীক হচ্ছে আমাদের অশোক চক্র। আর যেটি বলিনি এখনো পর্যন্ত সেটা হচ্ছে 1947 সালের 22শে জুলাই, মানে আজকের দিনে আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান যে নকশা সেটি গৃহীত হয়, এবং সেই বছর 15ই আগস্ট এটি ভারত, আমাদের যে ভারতবর্ষ, তার সরকারি পতাকার

অবশ্যই সেই দেশের জাতীয় পতাকা, যাকে বুকে নিয়ে, যাকে মাথায় নিয়ে আমাদের দেশ রক্ষা হয়েছে। প্রতি মুহূর্তে আমাদের দেশে যারা অতন্দ্র প্রহরী, আমাদের সীমান্তে যারা প্রহরা রত, তারা কিন্তু সেই জাতীয় পতাকাকে আগলে চলেছেন। আমরা সাধারণ মানুষেরা, আমাদের ভিতরেও আছে সেই আবেগ, সেই অনুভূতি আমাদের জাতীয় পতাকার প্রতি। তাই সেই পতাকাকে সম্মান জানিয়ে তাকে মাথায় তুলে রাখাই আমাদের একান্ত কর্তব্য। আমরা চাইব আমাদের দেশ সুন্দর হয়ে উঠবে, এবং তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সেই আবেগ, আমাদের সেই ভালোবাসা। সেই ভালোবাসাকে অবশ্যই আমাদের মাথায় করে রাখতে হবে।

ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভাত।

0: এমন একটা পৃথিবী চায় মায়ের আঁচলের মতো। আসলে পতাকা মায়ের সেই আঁচল, যে আঁচল আমাদের আগলে রাখে, আমাদেরকে আশ্বস্ত করে, আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকে ভরসা দেয়। এবং আমরাও তাই পতাকার প্রতি এতটা আবেগাপ্লুত, আমরা তাই পতাকাকে ভালোবাসি, আমরা তাই পতাকাকে শ্রদ্ধা করি, আমরা তাই আমাদের আবেগ, ভালোবাসা সবটাই, অনুভূতি জড়িয়ে থাকে পতাকার সাথে। পতাকা তো শুধু একটা কাপড়ের টুকরো বা খণ্ড নয়। আমরা মনে করতে পারি যে যখন বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, তিনি এগিয়ে চলেছেন তার আমাদের যে ত্রিবর্ণরঞ্জিত পতাকা সেটি নিয়ে, ব্রিটিশ পুলিশের গুলি তার বুকে এসে লাগলো, কিন্তু তিনি পতাকাকে জড়িয়ে ধরলেন, পতাকাকে আগলে রাখলেন,
1: পতাকাকে মাটিতে পড়তে দিলেন না।
0: এহেন যে অ্যাটিটিউড তাঁর, যে এই মানসিক জোর বা পতাকার প্রতি এই যে ভালোবাসা, ভালো লাগা, আমরা মনে করতে পারি চট্টগ্রাম যুব বিদ্রোহ, সেই চট্টগ্রাম যুব বিদ্রোহের যে তরুণেরা এক মাস্টারের নেতৃত্বে, মাস্টারদা সূর্য সেন তার নেতৃত্বে, তারা যখন ঝাঁপিয়ে পড়ছেন, তাদের সামনে আদর্শ বলতে এ দেশকে আমরা দখলদার মুক্ত, হানাদার মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত করব, এই যে বাসনা, তাতে তাদেরকে সাহস যোগাচ্ছে কে না, পতাকা। আবার সেই সুদূর কহিমা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখছেন বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু, তার আজাদিন ফৌজ এগিয়ে আসছে, সামনে সেই পতাকা, যে পতাকাকে ভরসা রেখে, যে পতাকাকে সম্মান জানিয়ে তারা এগিয়ে আসছেন। তো এহেন পরিস্থিতিতে আমরা বলতেই পারি যে পতাকা শুধুমাত্র যে ভরসা বিশ্বাস যোগায় তা নয়, পতাকা এক অদ্ভুত আবেগ যা একটা আইডিওলজিকে, যা একটা ভালো লাগাকে, ভালোবাসাকে চালিত করে।
1: অবশ্যই, আর সেই ভারতীয় পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা, যখন কোনো রাষ্ট্রের সঙ্গে যুক্ত মানুষ বা যারা আমাদের দেশ রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন তাদেরকে, তাদের মৃতদেহ বা কফিনের গায়ে সেই পতাকা উপরে থাকে এবং তাদের গায়ে সেই পতাকা জড়ানো থাকে, সেই পতাকাকে সম্মান জানানোর জন্য এবং সেই মানুষটিকে সম্মান জানানোর জন্য যে মানুষটি দেশ রক্ষার্থে প্রাণ দিয়েছেন বা দেশের জন্য এতদিন তিনি তার জীবন জীবদ্দশায় কাজ করেছেন। আমাদের ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। এটা এক ধরনের হাতে তৈরি তাঁত বা রেশমি কাপড় যেটার জনপ্রিয়তা বৃদ্ধি করেছিলেন মহাত্মা গান্ধী, তার বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। ভারতীয় মানক ব্যুরো কর্তৃক জাতীয় পতাকা যখন তৈরি করা হচ্ছে তার পদ্ধতি, তার নির্দিষ্ট শর্ত রয়েছে এবং সেই উৎপাদনের অধিকার খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে রয়েছে। এই কমিশনই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী উদযাপনের উৎপাদনের জন্য স্বত্ব প্রদান করে। 2009 সালে তথ্য অনুযায়ী কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা। এই জাতীয় পতাকার ব্যবহার, ভারতীয় পতাকার যে নিয়ম, পতাকা বিধি যাকে বলা হয়, এবং জাতীয় প্রতীক, এইগুলো নিয়ে নানা রকম আইন দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় এবং পুরনো নিয়ম অনুযায়ী স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় দিনগুলো ছাড়া অন্য দিনে সাধারণ নাগরিকেরা জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন না। 2002 সালে ভারতীয় নাগরিক নবীন নিন্দালের আপিলে

0: ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সরকারকে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য পতাকা বিধি সংশোধনের নির্দেশ দেন এবং এরপরই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকা বিধি সংস্কার করেন এবং কয়েকটা সীমিত ক্ষেত্রে সাধারণ নাগরিকের জাতীয় পতাকার ব্যবহারের অনুমতি দেওয়া হয়। আমাদের ভারতের জাতীয় পতাকা যা আজকের দিনে সে একটা সেই জায়গাটা তৈরি করতে পেরেছিল যে বলা যায় যে তার জন্ম হয়েছিল আজকে, তাই তো আজকে পতাকা দিবস, তাই না? আমাদের জাতীয় পতাকার দিবস আজকে, তাই এই দিনে সেই আমাদের দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের আবেগ সব কিছু বর্ষিত হচ্ছে। আসুন সবাই মিলে আমাদের দেশের সেই জাতীয় পতাকাকে প্রণাম জানাই আরও একবার, যা আমাদের অধিকারের কথা বলে।
1: অধিকার, অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনো দিন নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুঁড়িদের ফুটবার অধিকার, এসব তো আমাদের জন্মগত। তবে কেন এত হাহাকার? ঘরে বসে বসে ক্রন্দনে নয়, অধিকার জিনে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়। অধিকার কে কাকে দেয়?
2: অধিকার কে কাকে দেয়?

অপূর্ব একটা গান আমরা শোনালাম এবং সলিল চৌধুরীর কণ্ঠে। দেখো, বিংশ শতাব্দীর যখন শুরু হচ্ছে তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনতা পাশ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন তার গুরুত্ব অর্জন করতে শুরু করলো এবং একটা জাতীয় পতাকার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করা হলো। 1904 সালে স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্য ভগিনী নিবেদিতা, শিষ্য বলা ভুল, শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেন এবং এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা।

0: নামে অভিহিত হয়। লাল চৌকোনা এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র এবং শ্বেত পদ্ম, একটা হলুদ ইনসার্টও ছিল। পতাকায় বন্দে মাতরম কথাটা বাংলায় লেখা ছিল। লাল রং ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক, হলুদ বিজয়ের এবং শ্বেত পদ্ম পবিত্রতার প্রতীক। 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে বঙ্গভঙ্গ বিরোধী একটা সভা হলো। সেই সভায় প্রথম এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সেটা এটা তো নয় আগেরটা, সেটাই উত্তোলিত হয়েছিল এবং এই পতাকা উত্তোলন করেন শচীন্দ্র প্রসাদ বসু। পতাকাটা কলকাতা পতাকা নামে পরিচিত হয়। এই পতাকায় উপরে এবং মাঝখানে আর নিচে যথাক্রমে কী কী কালার ছিল? ছিল কমলা, হলুদ আর সবুজ। এই তিনটে রঙের আনুভূমিক একটা ডোরাকাটা পতাকা ছিল।
1: এবং এই যে পতাকার যে জার্নি, পতাকার যে যাত্রা, তাতে বহু মানুষ এবং শুধুমাত্র আমাদের দেশ বলে নয়, ডেফিনেটলি পৃথিবীর বিভিন্ন দেশে, এই যে একটু আগে আমরা যখন স্পেনের কথা আলোচনা করছিলাম, যে স্পেনের যে যিনি চার্লস তার কাছে 12খানা অপশন এসেছিল, ঠিক সেরকমভাবেই আমাদের দেশের যে পতাকা সেটা বিভিন্ন সময় বিভিন্ন ছোঁয়া লেগেছে, তার মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা এসে মিশেছে এবং এই যে ন্যায়ের প্রতীক হিসাবে অশোক চক্রের অন্তর্ভুক্তি, তা আমাদের পতাকাকে কী বলবো আরও গরিমাময় করেছে। ততে প্রতিটা দেশের যে পতাকা, প্রতিটা দেশের আবেগ অনুভূতি যেমন মিশে রয়েছে, তার সঙ্গে সে দেশের ইতিহাস, সে দেশের শিল্পীদের ভাবনাচিন্তা এবং সে দেশের যে সংবিধান, তার যে গুরুত্ব, তাও কিন্তু রিফ্লেক্টেড হয়, প্রতিফলিত হয় এই পতাকার মধ্য দিয়ে।
0: অবশ্যই, আমি যে সময়ের কথা বলছিলাম সেই সময় থেকে ধীরে ধীরে ধীরে ধীরে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন এই পতাকার নকশা চেঞ্জ হতে থাকলো, আমাদের ভারতেরই পতাকার নকশা চেঞ্জ হতে থাকলো। এবং 1917 সালে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত তারা হোমরুল আন্দোলন করলেন এবং নতুন পতাকার জন্ম দিলেন। এই পতাকায় কী ছিল? ছিল 5টা লাল আর 4টে সবুজ আনুভূমিক রেখা, ডোরাকাটা। উপরের বাঁদিকে ছিল আয়তাকার ইউনিয়নের পতাকা এবং সেই এই যে পতাকা, সেই পতাকাও কিন্তু থাকলো না, তারপর চেঞ্জ হলো আবারও, বারবার বারবার বারবার পতাকার ডিজাইন চেঞ্জ হতে থাকলো। কিন্তু পতাকার গুরুত্ব তখন থেকেই, অনেক আগে থেকেই মানুষ বুঝেছিল, বিশেষত আমাদের ভারতবাসী বুঝেছিল যে আমাদের ভারতবর্ষের একটা নিজস্ব পতাকা দরকার, তার একটা নিজস্ব স্টাইল দরকার, তার একটা নিজস্ব আইডেন্টিটি দরকার এবং তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। এবং অবশেষে যেটা হলো সেটা আমরা বারবারই বলেছি যে এই 22শে জুলাই 1947 সাল, আমাদের স্বাধীনতার জাস্ট একটু আগে, সেটা ফাইনালি স্বীকৃত হলো।
1: বেশ, আমরা একটা গানে চলে যাই।
0: অবশ্যই।

0: বহু অশ্রু জলের মধ্যে দিয়ে যে স্বাধীনতা পেয়েছি আমরা, সেই
1: একদম আর এর মধ্যে স্টুডিও ঘড়ি
0: জানালাম, আর স্টুডিওর ঘড়ি জানাচ্ছি
1: 12:55 হয়ে 35 সেকেন্ড। আমরা যে কথা, যে আলোচনা, যে গল্পে ছিলাম, পতাকার কথা, এবং সেই যে বহু অশ্রু জলে রঞ্জিত আমাদের পতাকা, তাকেও আমরা সম্মান জানালাম, তার সাথে আলোচনা করলাম বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পতাকার কথা, তার ইতিহাসের কথা। কিন্তু শেষ করতে হবে, আবার আমরা ফিরে আসব ঠিক এক ঘন্টা পর দুপুরের নাটক নিয়ে, আর যেতে যেতে এই গানটি আপনার জন্য শুনতে থাকুন 107 AIR FM রেনবো।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের 1 তারিখ পর্যন্ত মোট 58 কোটি 63 লক্ষ জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32 কোটি 68 লক্ষ জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা এবং গ্রামীণ ও আধাশহর এলাকায় প্রায় 45 কোটি 62 লক্ষ PMJDY অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশীয় সম্মেলন এবং আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী

ওয়াং ইয়ের সঙ্গে আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশ স্থায়ী এবং সহযোগিতা সম্পর্কে বিশ্বাস করে, এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ, সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। বিদেশমন্ত্রী বলেন, ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সরাসরি বিমান পরিষেবা, ভিসা পদ্ধতি সহজ করা, কৈলাস মানস সরোবর যাত্রা এবং সীমান্ত ফিরিয়ে বাণিজ্য চালু করা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সমাজ মাধ্যমের এক বার্তায় বলেছেন, আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। তিনি পাশাপাশি আসিয়ানের মূলনীতি অনুযায়ী একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনেটরদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য $3,750 কোটি খরচ হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ট্রাম্পের অতিরিক্ত তহবিলের অনুরোধে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি চলাকালীন হেগসেথ এই তথ্য প্রকাশ করেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। বিরোধী সদস্যরা এই বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। একই দৃশ্য চোখে পড়ে রাজ্যসভায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ফিলিপিন্সের ম্যানিলায় পূর্ব এশিয়া সম্মেলন এবং আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশ স্থায়ী এবং সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে। বিদেশমন্ত্রী বলেন, ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। শ্রী জয়শঙ্কর ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। দীঘার উপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি

0: চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। নদিয়া, 224 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অমাবস্যার কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সংলগ্ন 1 থেকে 6 নম্বর ঘাট এলাকায় ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং সেচ দপ্তরের আধিকারিকরা গতকাল ভাঙন স্থল পরিদর্শন করেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: क्यों? अरे हमीन तो मारद अच्छे ना। এই চাপিয়া, কাল সুভে সুভে তুকে লিয়ে হাম চলে যাবি।
1: কি ধার?
0: মেরু ঘর।
1: আপকা ঘর?
0: হ্যাঁ মেরু ঘর, আর তেরে ভি। ইহা সে 8 মিল দূর ও হাতিয়াগঞ্জ।
1: স্রেব ঘর? আউর
0: আউর
1: খেতি জমিন
0: থা, জমিন থা আউর খেতি ভি, লেকিন লেকিন আব কুছু নাই।
1: কুছু না?
0: নাই। মেরু নানা সফেদ কাগজ কে উপর ও আঙুঠা কা ছাপ দেকর ও লালা সে কারজ লিয়েছিল, লেকিন ও কারজ শোধ দিতে না পারলো, আর শোধ ভি বেড়ে গেল। আর আপনকার জমি খেতে সব চলে গেল লালাকে পাশ, তবে আমার কারেজ খতম না হলো। আর সেদিন সে মেরে নানানে লালাকে পাশ করি দি কিষান কর বেগার কাটা, মেরে বাপ ভি কাটা, আর মেয়ে কাট চলা,
1: তবে কারেজ খতম না হলো।
0: নাই আমি আমি আমদনে একসাথ কাম করবে, ও কারেজ খতম হবে রে চাপিয়া।
1: কব? কিতনে দিন পর?
0: 2-4 সাল।
1: 2-4 সাল?
0: আর দের লাগে ভি তো 5-10 সাল।
1: হো রামজি, এ কার্স সে বাহার আনে কি আলাপ কোই ফিকির নেহি?
0: নাই।
1: চলো না হম দোনে ইধার সে চলা যায় তো, বহুত বহুত দূর ও লালা কে হাতো সে বাহার।
0: কোই ফায়দা নেহি, ও লালা কা হাত তো পুরা দেশ মে বিচার রহা, তু জিধার যায়গা উধার সে পকড় কে লে আয়েগা।
1: তব?
0: তব শোনা হ্যাঁ, কলকাতা মে এই কার্জ মার্জ কা কোই ঝামেলা নেই, আর উধার খরিদি কিষান ভি নেই, কাম করনে সে উধার পয়সা ভি বহুত মিলতা হ্যায়, লেকিন
1: লেকিন লেকিন কা? চলো না হাম দোনো কলকাতা চলা যায় তো।
0: চাপিয়া রে, বাপ নানা কা কার্জ মিটানা তো এ পুত্র কা ধর্ম হতা হ্যায় রে, নেই তো মরনে কে বাদ ভি ও আরাম না মিলবে। কোই বাত নেই চাপিয়া, এ কার্জ একদিন না একদিন খতম হবে রে চাপিয়া। এই চাপিয়া, তু তো মেরে প্যার রে চাপিয়া, তু মেরে প্যার।
2: শাদী কি বাদ পেহলে 2 সাল জাপিয়ার বহুত আচ্ছা কেটেছিল, মুঙ্গিলাল তো বহুত ভোলা ভালা আদমি ছিল, ও চাপিয়াকে বহুত প্যার ভি করত, শুভে এসে শান্তক উরা লালার খেতিতে কাম করত, রাত ভি কামাই দিত না, ঘোরের কাম, ফসল ভাঙার কাম, গোহালের কাম, শেষে মাঝ রাতে ভাঙা ঘরে শুয়ে শুয়ে দোনো একসাথ স্বপন দেখত, কবে ওদের বেগার ঠেলার কাম শেষ হবে, কবে ওদের আপন কো খেতি ওর জমিন হবে। সাদির 2 সাল বাদ মুঙ্গিলালের বহুত বুখার হলো, বেহুশ মুঙ্গিলাল 10 দিন যেতে পারলো না লালার খেতির কামে। 10 দিন কা বাদ ও লালার লোক দুবলা মুঙ্গ কে টানতে টানতে নিয়ে এলো খেতির কামে।
3: জমিন পর কাম করবি আর ও সালে ঘর পর আরাম করবে, সসুরাল মিলা
1: উসকো বিমার,
3: আর হট না টাঙ্কি সালে ধোকে বাদ।
4: ছোড় দে চাবিয়া, আম সামাল লিবো।
1: নাই নাই, তুমি ধর পেড় কে নিচে ব্যাঠো, মে সব কে সামাল লিবে।
3: কবে নাহে? আরে ভগবান
4: জি সরকার,
3: আগর কে ঝামালা উমালা পকায় তো হামকো খবর করনা হা, আর আচ্ছি সে পিছওয়ারে মে সলক ডান্ডা লাগানা, সমঝা?
4: জি সরকার।
3: হ্যাঁ
4: কাম কর, আর জলদি।
5: अरे लाल टूपी, अरे क्या है, अरे जल्दी जल्दी काम कर। चमिया क्या है, क्या है, अरे जल्दी कर, जल्दी, अरे जल्दी काम कर।
4: कुछ हो जाए तो तू इधर नहीं ताकना, और लाला बहुत खतरनाक है, तो तू यहां से चला जा, बहुत बहुत दूर, कलकत्ता नहीं, नहीं तो बंगाल।
1: आप तेरा कर्ज,
4: हम तुम्हें अमर कर्ज ले
5: पानी धार,
1: ठाकुर ठाकुर यो कोता बोल चेना।
3: अरे भगवा
5: सरकार,
3: अरे जरा देख तो, फिर से कहीं नया नया टेंगी लग रहा है।
5: चमिया सर सर काम चल सर, हाकी
6: सरकार।
3: आ
6: सरकार,
3: का बोलना
6: सरकार, ये मर चुका।
1: नहीं
3: अरे बकुआ, अरे बकुआ इधर आना
6: सरकार।
3: अरे जरा सबका खबर कर, ए लाश जमीन से फेंक जा। हाँ
6: जी सरकार।
3: अब हमरा कर्ज को कहा होगा रे चपिया।
1: तू उसको मार डाला, हम तुके छोड़ ना।
3: अबे छोड़, पहले हमरा कर्ज का कहा होगा वो सोच।
1: हम क्या जाने, हम कर्ज नहीं लिया,
3: तेरे बाप ने लिया सालो। अब सुन, आज से सब काम तू करवे और रात में हमारे पास थक रहे।
1: हाँ
3: का चमकार साले की दरकी है औलाद। अरे हम तुमको रातों में हमरे पास सोने को मौका दिया, तेरा 14 पुरुष का पुण्य है रे।
1: हम इन तेरे पास काफी ना से
3: तो हम इन जाबे तेरे को पास।
1: नहीं
3: का नहीं, नहीं तो हमरा कर्ज कैसे सोच डालेगा तू। तू मर जाएगी तो हमरा कर्ज भी तो बर्बाद हो जाबे जाबे ना।
1: तब
3: तब तब हम तुमको साथ मिलवे, तू बच्चा पैदा करवे और वो बच्चे बड़ा हो कर मेरा कर्ज चुका में। हाँ
1: और माया हो तो।
3: अरे किधर, अरे समझता क्यों नहीं, अल्लाह भी साल बाद तू तो बुढ़ी हो जाएगी, हम तो नहीं ना, और मेरा पुत्र भी तो बड़ा होने चला ना की रहा।
1: जानवर तो
3: रातों में तेरे घर पर एक साथ 10 मर्द छोड़ देंगे। तेरे हाड़ मांस छीन लिए उन्होंने, समझा साले रंडी। रातों में दरवाजा खुला रखना, हम ही ना सुए, समझे साले रंडे।
1: अब मैं का करूं।

ঠিক সময় সে যায় চৌপটলাল, চাঁপিয়া চৌপটলালের সাথে হাজির হয় সুরত পুরিয়ার হাটিয়ায়, আর ঝটপটুকে পছন্দ হয়ে যায় খেতি মালিকের, চাঁপিয়ার কাম ভি জুটে যায়।

0: চাপিয়া, এ চাপিয়া, আজ কাম পর কেউ নাই গিলা রে।
1: তু জানে না পেট মে ছোয়া বহুত তকলিফ হচ্ছে রে, তোহারি তো ছোয়া না কি রে, উসকো জন্ম দেনে কে লিয়ে কই তকলিফ করবি না।
0: আবে ছাড়, পেলে পেট তাব ছোয়া, নাই কাম তো নাই খরাকি, আজ সেই কাম পর যা, নাই তো খরাকি বন্ধ, যা ভাগ যাই।
2: পেটে ন মাসের বাচ্চা নিয়ে আবার খেতির কামে নামতে হলো চাম্পিয়াকে। যা হওয়ার তাই হলো, একদিন মুখ থুবড়ে পড়লো চাম্পিয়া। বেহুশ চাম্পিয়াকে মনীষরা একটু গো ভায়া গাড়িতে চাপিয়ে ভর্তি করে দিয়ে এলো 20 মিল দূর একটু টাউনের হসপিটালে।
3: ফির কি হলো?
2: সেখানে আবার মরা বাচ্চা দিল চাম্পিয়া। 3 মাস পর যব চাপিয়া হসপিটাল থেকে ছাড়া পেল, ডাক্তারবাবু সাপ সাপ জানিয়ে দিল কি আর কোনোদিনও মা হতে পারবে না চাপিয়া। দুবলা চাপিয়ার খেতির কামটা গেল, ওর বসিয়ে বসিয়ে নিজের ঔরতকে খিলাবে এমন শৌখিন তো জগন ছিল না।
3: ফির
2: চাপিয়ার তিসরি সাদিবি কেটে গেল।
3: কেটে গেল?
2: হ্যাঁ।
1: और तीन बार हमिन सुरातपुरिया हटिया एले कामिर खुजे शादी ठलाए। कोई शादी 2-3 साल की ज्यादा टिकलो ना, हमारा चौथा शादी टूटे गेलो बहुत बारिश होलो बोले, कोयल का पानी सब जमीन को डूबिए दिलो, हमारा কাম ভি ডুবে গেল, শাদি ভি টুটে গেল, আমারও পাঁচুয়া শাদি টুটে গেল, মরত মরে গেল বলে, ওর 6 গো শাদি টুটলো বারিশ হলো না বলে।
4: আভি তেরা সাতুয়া শাদি?
1: হায়, আজ কাম মিলে আমি 7 ঘড়িয়া হবে।
4: আর কাম না মিলবে তো?
1: হায় রামজি, 1 সাল ভাত নেই মিলা, রোটি নেই মিলা।
4: ও কিষানজি, 1 সাল ভাত নেই মিলা, রোটি নেই মিলা, এক তো কাম মিলা নে কিষানজি।
2: আরে
1: ও লোক আ রহি হে।
5: ইজ্জত
2: রাজা মহারাজা কা ছুয়া, হটা কপড়া। अरे रंगिया का चुप बता रे, तेरा शरीर में तो कुछ नहीं इसीलिए कपड़ा ढाका। हट हट हट हट
1: जा। ले ले मालिक ले ले,
4: हम इनको ले जा हुजूर, हम इनको ले जा,
5: हम इनको ले जा।
2: कौन वे?
4: गोइबिनाथ हुजूर।
2: गोइबिनाथ हुजूर?
4: हाँ हुजूर।
2: अबे तेरा सीना तो चूहा से भी छोटा, मुर्दा लेके खेती काम हो बोल
4: हुजूर।
2: का
4: एक काम दे दे हुजूर,
2: एक काम दे दे हुजूर, मजाक की बात। हट हट हट পিছে পিছে কাড়াও, পিছে লাইন লাগা, লাইন লাগা, এক ঠো দু ঠো, তু আজা তু আজা, তিন তিন তিন, আচ্ছা এক দু তিন চার পাঁচ, আর এক এক আদমি। আরে লক্ষ্মী, হাট হাট হাট হাট, ও ও পিছে বালা, আজা
3: মালিক মালিক
2: মালিক, আজা আতো আতো।
4: এ মালিক, এ মালিক আপকো লে লে না মালিক, এ মালিক, আরে আপকো লে যা মালিক, এ মালিক আপকো লে যা। আর আপ কই কাম নেই মিললো, এক তো কাম মিলা দে। ও কিষানজি,
1: আব কা হবে কিষানজি, ফের ওই মান পাথর, বাপ কা ভাঙা ঝুপড়ি, কা হবে কিষানজি, কা হবে।
3: হে চাপিয়া, চাপিয়া, হে চাপিয়া, চাপিয়া,
6: ए देख देख देख देख देख हमें तो शादी के लिए कितने चीज खरीद कर लिए, देखना। अरे देख देख ए देख ये पाउडर, ए सिंदूर, ए खुशबूदार तेल, ए चापिया, देखना देखना चापिया। अरे चुप क्यों, देख इतने चीज खरीद कर लिया तू चापिया। अरे चापिया, अरे चापिया, कुछ काम मिलो।

চাঁপিয়া নাটকটি এখানেই শেষ হল। রচনা শিবঙ্কর চক্রবর্তী, অভিনয়ে জমিদার অলোকেশ সামন্ত, গৌবিনাথ সুশান্ত প্রামাণিক, নেটওয়ার সৌম্যশেখর চক্রবর্তী, মঙ্গি চৌপট ও জগন আরফান আলী খান, ধনপত ও ভাকুয়া মানস মণ্ডল, লালা সুশান্ত মিদ্যা দাস এবং চাঁপিয়া মালবিকা মাইতি, আবহ কার্তিক পাথোডকার, কণ্ঠসঙ্গীত নিশিকান্ত মাইতি, কোরাস কণ্ঠ প্রসন্ন গারু, শুভ্রাংশু প্রধান, রমেন্দ্র রায়, শব্দগ্রহণ প্রসেনজিৎ নন্দী, সম্পাদনা রফিউদ্দিন।

0: নির্দেশনা অলোকেশ সামন্ত, পরিবেশনায় লক্ষা পদাতিক।
1: শুনলেন বাংলা নাটক
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের লোকসভার কাজ প্রথমে বেলা দুটো পর্যন্ত এবং পরে সারাদিনের মতন মুলতুবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধী সদস্যরা বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা ১২টা, তারপরে দুটো এবং পরে সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। রাজ্যসভায় দুপুর দুটোর পর বেলা ৩টে পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভারত ও লেসোথোর মধ্যে ক্রীড়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে লেসোথোর ক্রীড়ামন্ত্রী স্টিফেন পুটির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মান্ডাভিয়া বলেন, বৈঠকে দুদেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি শ্রী জয়শঙ্কর কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে ভারত কানাডা ধারাবাহিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীদের নির্ধারিত লক্ষ্য পূরণের উপরে

0: এবং পরে সারা দিনের জন্য মুলতবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সভার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধীরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন বেলা দুটো এবং পরে দিনের মতো মুলতবি হয়ে যায়। রাজ্যসভায় দুপুর দুটোর পর বেলা তিনটে পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। ফিলিপিন্সের ম্যানিলায় কাশিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শঙ্কর কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে ভারত কানাডা ধারাবাহিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুদেশের প্রধানমন্ত্রীদের নির্ধারিত লক্ষ্য পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমফান দুর্নীতিসহ বিগত সরকারের আমলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত বকেয়া রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিধানসভায় আজ এই বিষয়ে এক বিবৃতিতে তিনি জানান, আগামী 25 জুলাই ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে। বিধানসভার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক ঘিরে আজ বিরোধী তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরের অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে। বাজেট আলোচনায় অংশ না নেওয়ার সুযোগ পাওয়ায় ক্ষোভে পেটে পড়েন কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অভব্য আচরণের অভিযোগে দিনের বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। জম্মু কাশ্মীরের কাটরা ও ত্রিকুটা পাহাড়ে প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য আজ নিয়ে টানা 4 দিন মাতা বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
1: স্টুডিও ক্লক কিন্তু এই মুহূর্তে বলছে ঠিক 4টে বেজে আর 8 মিনিট হয়ে গিয়ে 50 সেকেন্ডের কাছাকাছি চলে গেছে, আর 4টে বেজে যাওয়া মানেই কিন্তু তোমার মনের মধ্যে সেই ফুরফুরে বিকেলটা, মানে সেই 4টের যে একটা সুন্দর বিকেল, মানে অফিস থেকে বেশ ফেরার সময়টা বা ছুটির সময়টা তাড়াতাড়ি চলে আসা, তারপরে ট্রামে বাসে তুমি আসছো বা গাড়িতে আসছো, কানে হেডফোন গুঁজে 107 FM রেইনবো শোনাটা এটা একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে, কি বলো?
2: হ্যাঁ একদম একদম, অবশ্যই এটা তো একটা বিশাল বড় প্র্যাকটিস।
1: এক্স্যাক্টলি, আর এই প্র্যাকটিসটাতে আরো একটু দ্বিগুণ, মানে কি বলবো, খুশি, আনন্দ, এন্টারটেনমেন্ট, যা কিছু বলো না কেন সেগুলো নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি। অ্যাজ ইউজুয়াল, যেরকম কালকে তোমাদের কথা দিয়ে গিয়েছিলাম, আমি আর যে মধু সঙ্গে রয়েছে আমার
2: অনির্বাণ, একসঙ্গে হচ্ছে মধুবান।
1: ইয়েস এক্স্যাক্টলি। সো আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমরা এক্স্যাক্টলি প্ল্যান করেছি ঠিক যে তোমার মানে এই মস্তিষ্কে এক্স্যাক্টলি কোন কোনা উপাদান যেগুলোকে একটুখানি সুন্দরভাবে যদি আমরা একটু মানে কি বলবো ট্রিগার আর কি করতে পারি, মানে খুশি খুশি খুশির স্পার্ক, খুশির আনন্দ, খুশির এলিমেন্টসগুলো যদি একটুখানি তোমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে দিয়ে দেওয়া যায়, সেরকম আমরা কিছু প্ল্যান আজকে ডেফিনেটলি করেছি। তো সেই সমস্ত কিছু নিয়েই আমরা আজকে মোটামুটিভাবে 6:30 পর্যন্ত একদম রয়েছি। আচ্ছা অনির্বাণ, মানে আমি যখন এই যে তোমার সাথে এত মন খুলে কথা বলছি, আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে কেন?
2: আমি জাস্ট এটা ভাবার চেষ্টা করছি যে ও অ্যাকচুয়ালি কতটা কিছু বলতে পারে।

0: ওয়াও
1: এক্স্যাক্টলি। আর এই কতটা কিছুর মধ্যে যে শুধুমাত্র আমি বলবো বা আমরা বলবো তা নয়, 9903652992 কিন্তু তোমরাও বলবে, তবে কী নিয়ে বলবে আপাতত, এই যে সুন্দর করে তোমার বুদ্ধি বা ব্রেনের কথা বললাম না, সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকো। আমরা ফিরে আসছি একটা গানের পরে। জিৎ গাঙ্গুলি তোমাদের এখন বলছে স্বপ্ন নীল, দেখা যাক লাল নীল হলুদ তোমার স্বপ্ন কী।

0: হ্যাঁ, মানে এটাকে না ব্রেন ফগ বলে অনেক সময়। মানে এই যে রাত্রিবেলা ঘুম আসে না, দিনের বেলা ঘুম ঘুম পাওয়া যায় না, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ব্রেন ফগ বলে। এটা কি জানা আছে?
1: না, আমি তো চারিদিকে কিরকম ধোঁয়াশা কুয়াশা দেখছি, মানে এটা শোনার পরে আরো বেশি করে দেখছি আর কি। এতক্ষণ আমি ঘুম ঘুম ঘুম আসে না এরকম একটা মুড়ে ছিলাম, হঠাৎ করে মনে হলো কিরকম যেন চারপাশে কেউ আমাকে মানে ধোঁয়াশা কুয়াশা দিয়ে ঢেকে দিল।
0: হ্যাঁ, মানে বেসিক্যালি ব্রেন ফগ বলে কেন বললাম, তার কারণ হচ্ছে গিয়ে যাওয়ার আগে আমাদের যিনি ম্যাডাম তিনি বলে গিয়েছিলেন যে আজকে একটা ব্রেন টেন নিয়ে কিছুটা হবে আর কি, সেটা নিয়ে ভাবতে বলেছিলেন। হ্যাঁ, কি হবে
1: মানে ব্যাপারটা হচ্ছে আজকে একটা হেভি ডে রয়েছে, বুঝলে তো।
0: কি ডে?
1: World Brain Day.
0: উমা, মস্তিষ্ককে দিয়ে দিন, মস্তিষ্ক দিন।
1: হ্যাঁ, মানে আমার মস্তিষ্ক যদি কেউ নিতে চাও তার লাভেরই মানে লাভের সম্ভাবনাই বেশি।
0: আর আমারটা নিও না। হ্যাঁ
1: হ্যাঁ, মানে এবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি ঠিক কার ব্রেইনটা নিতে চাইছো।
0: হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওর ব্রেইনটা প্রিজার্ভ করা যেতে পারে এটা দেখার জন্য যে হাউ অ্যাকচুয়ালি গুড ব্রেইন ফাংশনস, আর আমার ব্রেইনটা প্রিজার্ভ করা যেতে পারে

0: এটা দেখার জন্য যে হাউ অ্যাকচুয়ালি এ ব্রেন শুড নট ফাংশন।
1: আচ্ছা, এরকম ব্যাপার না না, তোমাদের এই প্রিজার্ভেশনের দিকে আমরা যাচ্ছি না, তোমাদের যেটা যাচ্ছি মানে তোমাদের নিজের ব্রেনের নিজের কাজকর্ম কিভাবে প্রিজার্ভ করা রয়েছে সেটা তোমার কতদূর মনে রয়েছে। যাই হোক, আজকে বিষয়টা আমি এত কঠিন করছি না, কারণ কালকে কঠিন করার পরে সেই একটা ধরো সহায়িকা বইয়ের মতন আর্য অনির্বাণ সেগুলোকে আর কি বলেছে। তো আজকে আমি ডিরেক্টলি টপিকে যাচ্ছি,
0: আমার বিষয়টা তাহলে আমার বইয়ের ব্যবসা কি হবে।
1: তুমি আরো বলার সুযোগ পাবে, ডোন্ট ওয়ারি, তুমি নিশ্চয়ই এলাবোরেট করতে পারবে, কারণ আমি খুব একটা যে সহজ ব্যাপার স্যাপারে বিশ্বাসী বা আমি বলে ফেলতে পারি এমনটা নয়।
0: ও আচ্ছা, মানে গতকাল বেসিক্যালি ও অনেক বেশি এলাবোরেট করছিল, আমি ভাবার্থ করছিলাম, আজকে ও এক লাইনে বলবে, আমি ভাব সম্প্রসারণ করব।
1: একদম একদম একদম। তো যাই হোক, আজকে এই যে ওয়ার্ল্ড ব্রেইন ডে, সেটার উদ্দেশ্যেই আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা আড্ডা দারুণ ভাবে দেওয়া যেতে পারে। যে দেখো, আমাদের ব্রেইন আমাদের সব থেকে বড় সুপার পাওয়ার, তাই না? আর এই ব্রেইনই মাঝে মাঝে এমন কিছু মজার ভুল করে বসে, আমরা সেটাতে নিজেরাই হেসে ফেলি। মানে জাস্ট রে, এটা আমি এরকম কাজ করতে পারি, হা হা হা, এরকম ব্যাপার কিন্তু হয়। মানে তো এটা এতক্ষণ পরে অনির্বাণের ব্রেন রিয়েলাইজ করেছে, ঠিক আছে। যাই হোক, তো মানে ধরো এরকম উদাহরণ হিসাবে বলতে পারো যে কখনো চশমা পরে নিজেই চশমা খুঁজছো, মানে চশমাটা নিজে পরে রয়েছো তারপরে তুমি চশমাটা খুঁজছো, কিংবা ধরো কারোর নাম একেবারেই মনে পড়ছে না অথচ একটু পরে হঠাৎ করে মনে পড়ে গেল, কিংবা মোবাইলটা হাতে নিয়ে সারা বাড়ি ধরো তুমি মোবাইল খুঁজে বেড়াচ্ছ। এইরকম ব্রেনের মজার ভুল কি হয়েছে তোমার জীবনে, মানে যেটা তোমার একদম মনে রয়েছে, মাঝে মধ্যেই তোমার ব্রেন হঠাৎ করে এরকম বিকল হয়ে যায়, বা আমরা সবাই বলি না আরে আমার না ব্রেনটা ঠিক মতন কাজ করছে না, তো এইরকম কোনো ঘটনা তুমি নিজের সাথে কখনো ঘটিয়েছো? মানে মজার কোনো ঘটনা ব্রেনের সাথে কোনো রকম ইন্টারাকশন হয়েছে মজা হিসেবে?
0: মানে দেখো, যেমন আমি এক্ষুনি বলে দিই, এক্ষুনি সাধুকাই কিন্তু মানে মধুরিমাই করলো, যেটা সেটা হচ্ছে যে ও বললো যে ও এক লাইনে বলবে, ভাবার্থ বলবে, ও কিন্তু সেটা মেনটেন করলো না, ওর ব্রেন কিন্তু বললো আইসে কাইসে চলেগা, হাম তো আইসে বানা নেই হে, ও কিন্তু পুরো বলে দিল। তো আমি আবার ভাবার্থ করে দিচ্ছি যে সংক্ষেপে তোমার ভেজা ফ্রাই মোমেন্টটা আমাদেরকে লিখে পাঠাও।
1: একদমই তাই, মানে তোমার ব্রেন কখনো এরকম কি ভুল করেছে, চটপট করে 9903652992 তে আমাদের মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আর সেই সঙ্গে কে কে আর সুনিধি চৌহানের গলায় শুনতে পারো এক নজর মে ভি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতাতে চলে এসছি অনির্বাণ অ্যান্ড মধুরিমা। অ্যান্ড আজকে যেটা হচ্ছে গিয়ে মধুবান কিন্তু তোমাদেরকে ফরমান দিয়ে দিয়েছে যে তোমরা আজকে একটা বিষয়ের উপরে টেক্সট করতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা নর্মাল SMS-এ। সেটা হচ্ছে গিয়ে যে আজকে ওয়ার্ল্ড ব্রেইন ডে।

0: তাঁরা তাদের অটিজমের চ্যালেঞ্জটাকে একেবারে তুচ্ছ করে দিয়ে পেরিয়ে এসে সুন্দর করে তুলি অ্যান্ড ক্যানভাসে ফুটিয়ে তুলেছে তাদের মনের একটা জগৎকে।
1: বাহ, তো মানে দারুণ ব্যাপার,
0: অ্যাবসলিউটলি দারুণ ব্যাপার। ঋত্বিক গুপ্ত এবং সোহম দাস, ঋত্বিক গুপ্ত এবং সোহম দাস এই দুজন অসাধারণ কিছু শিল্পকর্ম তৈরি করেছেন যেগুলো রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে দেখানো হচ্ছে। অ্যান্ড তাঁরা দুজনেই অটিজম কে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেই সুন্দর যে চিত্রগুলো সেগুলো বানিয়েছেন। এর মধ্যে ঋত্বিক ছোটবেলার থেকেই উত্তরবঙ্গ এবং আসামের বিভিন্ন চা বাগানে বড় হয়েছে, কারণ তার বাবার চাকরি সূত্রে সে সেইভাবে ঘুরেছে, তো তার পেইন্টিংয়ে সেই চা বাগানের জিনিসগুলো উঠে এসেছে। এবং সোহমের পেইন্টিংয়ে উঠেছে যে নানান সুন্দরভাবে অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র উঠে এসেছে, মানে ও 6-7 বছর বয়স থেকেই তার বাবা মা বলছেন যে কাগজে এরকম পেইন্টিংয়ের একটা ইন্টারেস্ট তারা দেখতে পান এবং তারপরে সেটাকে নিয়ে কালচার করেন। অ্যান্ড দ্য রেজাল্ট ইজ হিয়ার।
1: ওয়াও, আর এত সুন্দর করে তুমি বললে, এবং এটা কোথাও না কোথাও আমাদের সবার মধ্যে একটা ইন্সপিরেশনের জায়গা রয়েছে। তো আমার মনে হয় এরপরে আর একদম কথা না বাড়িয়ে আমরা তো সিনেমার মধ্যে দিয়ে এই ঘটনাগুলো যেরকম আর কি জানতে পারি, তার পাশাপাশি কিন্তু আমরা সিনেমার মধ্যে দিয়েও এই বিষয়গুলো আরো বেশি জানতে পারি এবং ইন্সপিরেশনের জায়গাগুলো আমাদের সবার কাছে আরো বেশি পৌঁছয়। তাই তোমার এই কথাটা শুনতে শুনতেই মনে হলো সিতারে জমিন পর সিনেমার সাউন্ডট্র্যাক থেকে একটা গান আপাতত তোমার জন্য রাখলাম, শুনতে থাকো, ফিরে আসছি ঠিক 4 মিনিট পরে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা আমাদের সঙ্গে চলছে। এবং সেই আড্ডায় রয়েছে আমি আর যে মধ্যে আমার সঙ্গে রয়েছে আর যে অনির্বাণ আর 9903653992 তে তুমি আড্ডায় রয়েছো ঠিক কি নিয়ে সেই বিষয়টা যদি আরও একবার অনির্বাণ আমরা বলে দিই।
2: হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম যে আজকে যেহেতু ওয়ার্ল্ড ব্রেইন ডে, তো তোমাকে সেটাই পাঠাতে হবে যে তোমার কোন সময়টা তোমার একটা ভেজা ফ্রাই মোমেন্ট হয়েছে, মানে যে সময় এমন কিছু একটা ঘটেছে যেটাতে তুমি নিজেই হয়তো হেসে ফেলেছো যে বাবা এটা আমি করেছি, এটা তো হতেই পারে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি করেছো।
1: বেশ আচ্ছা অনির্বাণ, তোমার লাইফে এরকম কখনো কিছু হয়েছে? মানে তুমি
2: তো সবসময় এরকম হতে থাকে।
1: আচ্ছা,
2: মানে যেমন ধরো আমি কাউকে ধরো ডিরেকশন দিলাম যে সামনে গিয়ে বাঁদিকে যেতে হবে, এবার আমার হাতটা বাঁদিকে গেল আমি মুখে বললাম ডান দিকে যেতে হবে, বা আমি উল্টোটা হয় আর কি।
1: হ্যাঁ, এইটা কিন্তু ভীষণভাবে হয়। ধরো আমি কখনো মানে যে কোনো আর কি যে আমাদের বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে ট্যাক্সি বা যা কিছু বুক করা যায় তো সেটা করে যাচ্ছি, এবং আমি মানে আমি খুব স্মার্টলি বলছি হ্যাঁ ডান দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে, আপনি ডান দিকে নিন, আপনি ডান দিকে নিন, এবং আমি বাঁ হাতটা এইদিকে দেখিয়ে আমি কনস্ট্যান্ট বলে যাচ্ছি আপনি ডান দিকে নিন, এই কি আপনি ডান দিকে, আপনি মানে ডান দিকে
2: আর বলতে হবে না।
1: তারপরে আমি রিয়েলাইজ করলাম ও আমি তো কনস্ট্যান্ট মানে আমি খুব জোর আর কি বকাই খেয়ে যাই যে আরে আপনি তো বললেন যে ডান দিকে যাচ্ছেন, আপনি কেন হঠাৎ করে বাঁ দিকে যেতে বলছেন। তো এরকম ছোটোখাটো জিনিসপত্র হয়, এবং তারপরে নিজেরই এত বেশি লজ্জা লাগে যে এই সামান্য টুকরো টুকরো জিনিসগুলো আমরা মনে রাখতে পারি না, এবং তারপরে ভীষণ হম্বিতম্বি একটা ব্যাপার করি, কিন্তু নিজেরাই এই ভুলগুলো করি। তো 9903653992 তোমাদের কাছে এই ব্যাপারটাই জানতে চাওয়া হচ্ছিলো যে তুমি তোমার মানে লাইফে এরকম কিছু ভুল করো কিনা। আর এই মুহূর্তে আমার হাতে একটা মেসেজ চলে এসেছে, মেসেজটা পাঠিয়েছে জিপ্পু। জিপ্পু লিখছে হচ্ছে হাওড়া থেকে, জিপ্পু বলছে যে আমি এরকম ভুল হামেশাই করে থাকি এবং তারপরে আমি প্রতি মুহূর্তে হাসতে থাকি, তারপরে এখন ভুলটা এরকম আমার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমি এখন আর হাসি না, কারণ মনে হয় যে হাসলেও আমার মাথার মধ্যে বোধহয় ওই ভুলটাই হবে। মানে তুমি ভুল করো এবং তুমি হাসো না, এবং হাসলেও আর কি মনে হয় যে এরকম ভুলই তুমি করে থাকবে, কিন্তু ভুলটা তুমি বলোনি যে এক্স্যাক্টলি কোন কাজটা তুমি এরকম করো। যে 9903653992 তে কিন্তু সেই কাজটার কথাই আমরা জানতে চাইছি। আর সেই সঙ্গে
2: একটা সুন্দর গান,
1: ও আচ্ছা।

0: আচ্ছা, আমি সেটাই তোমার থেকে দেখাচ্ছি। সেই সঙ্গে মানে তুমি এক্স্যাক্টলি ঠিক কি রেডি করলে এই মুহূর্তে যারা আর কি দেখতে পাচ্ছ না তাদের বলি যে অনির্বাণ হঠাৎ করে একটা খুব সুন্দর জিনিস রেডি করে বলছে হ্যাঁ এই মুহূর্তে আমি গানটা বাজাবো আর কি।
1: ইয়েস, তোমাদের জন্য এই সুন্দর একটা গান থাকছে অরিজিৎ সিং এর গাওয়া, ফিরছে অনির্বাণ অ্যান্ড মধু নিয়ে, মধুবান নাকি না ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে আজকে আমাদের টেক্সট করার জন্য বা SMS বা হোয়াটসঅ্যাপ যাই বলো না কেন করার জন্য যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এমন কোনো একটা ঘটনাকে ডেসক্রাইব করতে বলেছিলাম যেটাতে তোমার ব্রেন ভেজা ফ্রাই মোমেন্টে চলে গেছিল। তো এবার আজকে এই ঘটনাটার জন্য মানে এই মেসেজ
2: সেখান থেকে কি ফিরবে না,
1: আমাকে বেলতে দাও।
2: আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বেলতে দিলাম। এক্স্যাক্টলি
1: না, আমি বলছি যে এই এই এই টপিকটা যেহেতু পার্টিকুলারলি রয়েছে, এইটাতে আজকে আর যে মধুর খুব মজা। কেন
2: কেন বলো তো?
1: কারণ অনেকে অনেকটা এক্সপ্লেইন করে লিখবে।
2: আচ্ছা এই না না না, এরকম বলো না, এরকম মাঝে মাঝে একটু তো মানে বুঝতেই পারছো তোমরা সবাই তো কথা বলতে চাও, বলো আমিও একটু কথা বলতে চাই। আহা কি মুশকিল, যাই হোক এই মুহূর্তে কথায় কথায় কিন্তু হ্যাঁ মেসেজ চলে এসেছে। ঠিক আছে, কথায় কথায় এই মুহূর্তে প্রচুর প্রচুর মেসেজ চলে এসেছে। প্রথম মেসেজটাই রয়েছে, সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে। সৌভিক কি বলছে যে সৌভিক বলছে যে কারোর সাথে যদি ঝগড়া করি ঝগড়া শেষ হয়ে যায়। আচ্ছা বেশ বুঝলাম, বলছি যে কারোর সাথে যখন ঝগড়া করি আসলে আসল পয়েন্টটা মনে পড়ে না, বিপরীত পক্ষের দুর্বলতার পয়েন্টগুলো মনে পড়ে না, যখন ঝগড়া শেষ হয়ে যায় তখন ওর এক্স্যাক্টলি মনে পড়ে যে মানে কি পয়েন্টটা আমাকে বলতো তো, কোন পয়েন্টে ঝগড়া করতে হতো। সৌভিকের সাথে এই একটা জিনিসে কিন্তু আমার নিজেরও মিল রয়েছে।
1: শুধু তোমার না, আমার নিজেরও মিল আছে। এবং আমার বোন মানে পৃথিবীতে মোস্টলি সব থেকে বেশি ঝগড়া বোধহয় আমি আমার বোনের সঙ্গে করি। তো আমার বোন বলে যে ওখানে একটা কিউ পয়েন্ট আছে, যে বোঝা যায় যে আমি পয়েন্টটা ভুলে গেছি। কখন না, যখন এমনি আমার সব পয়েন্ট মনে আছে আমি একদম ফুল স্পিডে কথা চালিয়ে যাবো।
2: আচ্ছা
1: যেই মুহূর্তে আমার পয়েন্টটা মাথা থেকে বেরিয়ে গেছে তখন আমার নাকি কোপিং মেকানিজম হচ্ছে এটা বলা, হ্যাঁ তো ঠিকই আছে মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে বলে আবার আমি জাম্পিং করি। তো ওই জায়গাটাতেও বুঝে যায় যে পয়েন্ট ভুলে গেছে।
2: একদমই, মানে এরকম ধরা পড়ে গেলে খুব মুশকিল বুঝলে তো, যতক্ষণ না অবধি ব্যাপারটা চলছে ততক্ষণ ঠিক আছে, খুব ভালো আছে। আচ্ছা এর পরে আরো একটা মেসেজ রয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি শাকরাইল হাওড়া থেকে লিখছেন যে শুভ বিকেল দিদিভাই ও দাদাভাই, মায়ের চশমা ভুল করে নিজে অনেকবার পড়েছি। আচ্ছা আচ্ছা, শর্মিষ্ঠা আরো একটা দুঃখের কথা জানিয়েছে। শর্মিষ্ঠা বলছে যে কালকে আমার মেসেজ পড়নি। আচ্ছা কোনো একটা ভাবে বোধহয় আসলে কালকে প্রচুর মেসেজ এসেছিল, কোনো একটা ভাবে হয়তো মিস করে গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ আজকে তোমার মেসেজটা পড়ে দিলাম, তাই না? আর এরকম ভুল কিন্তু আমাদের সবার সাথে সত্যি কম বেশি হয়,
1: যদিও আমার সঙ্গে হয় না, কারণ আমার বাবার চশমা আমি একবার চোখের লাগালে আর দেখতেই পাবো না কিছু।
2: না না মানে সবার সাথে কম বেশি হয় ইন দ্য সেন্স, ধরো আমার মোটামুটি যাওয়া চোখের পাওয়ার, আমার বোনেরও তাই চোখের পাওয়ার, তো আমরা মাঝে মধ্যে রকম অদলা বদলি করে পড়ে ফেলে দেখতে তো পাচ্ছি, বুঝতে পারি না, হঠাৎ করে আয়নায় দেখে মনে হয় যে আমি না নিজেকে এটা তো মানে ঠিক চিনতে পারছি না, আমাকে তো ঠিক এরকম ছিল, তখন আমি বুঝলাম ও আচ্ছা আমার চশমাটা চেঞ্জ হয়ে গেছে।
1: ও মা কি মিষ্টি। হ্যাঁ তো যেটা হচ্ছে কি ব্যাপার, আজকে আমরা যেটা বলছিলাম যে তোমার কখন কোন সময়ে গিয়ে এরকম একটা অবস্থান হয়েছে যে তুমি একটা মোটামুটি ভেজা ফ্রাইয়ের জায়গায় পৌঁছে গেছো, যে তোমার একটা এমন কোনো মজার কাজ যেটা আপাত দৃষ্টিতে খুব বোকা বোকা কাজ মনে হয় সেটা তুমি অ্যাকচুয়ালি করেছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি নিজেও জানো না যে তুমি ওই কাজটা করতে পারো এরকম আর কি, তোমার ব্রেন তোমাকে দিয়ে করিয়ে দিয়েছে। এটা আসলে মাঝে মধ্যে হয়, যখন ওই কম্পিউটারের ভাষায় বলতে গেলে মাঝে মধ্যে এক দু সেকেন্ডের জন্য ব্রেন হয়তো হ্যাং করে গেল, তো সেরকম একটা সিচুয়েশন এরকম হতেই পারে। তো আজকে আমরা সেই রকম মজার ঘটনা তোমার থেকে শুনতে চাইছি, তোমার ভেজা ফ্রাই মোমেন্ট 9903653992 এই নাম্বারে পাঠিয়ে দাও। সঙ্গে রয়েছি মধু, মানে আমি অনির্বাণ, এই
2: সঙ্গে রয়েছি মধু। আর এরকম মাঝে মাঝে ব্যাপারটা হতেই থাকে, কারণ ওই আর কি আমরা মাঝে মাঝে এক্স্যাক্টলি কী চাই, মানে যখন বৃষ্টি হয় তখন রোদ চাই, যখন রোদ হয় তখন বৃষ্টি চাই। দেখা যাক আপাতত পাপন গানে গানে কী চাইছে। ফিরছি এই গানটার পরের সঙ্গে তখন শুনতে।

0: হাতে কলম, তবুও কলম খুঁজে চলেছি। বুঝলাম কয়েক সেকেন্ডের জন্য মেমরি ভ্রম হয়েছিল। অর্জুন সিং লিখছে আমতা রামচন্দ্রপুর থেকে। আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে এমন একটা কোনো সময়ের কথা বলো, এমন একটা কোনো ইভেন্ট বা ইনসিডেন্টের কথা বলো যেখানটায় গিয়ে তোমার ব্রেন ফাংশনটা জাস্ট স্টপ করে গেছে অ্যান্ড তোমার মনে হচ্ছে যে এ বাবা এই কাজটা আমি করে ফেললাম। অর্থাৎ তোমার ভেজা ফ্রাই মোমেন্টটা আমাদেরকে লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।
1: একদমই তাই, আর এই ঘন্টাটা কিন্তু আমাদের প্রায় শেষের মুখে চলে এসেছে বুঝলে তো, আর আমরা পরের ঘন্টায় কিন্তু আবারও ফিরছি, মানে এখানেই আমরা শেষ করে যাচ্ছি না। তবে হাই দাদা অ্যান্ড দিদি, গুড আফটারনুন। আমি একবার মোবাইল না নিয়ে টিভির রিমোট পকেটে নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়া মুন্সিডাঙ্গা থেকে। মুন্না সর্দার লিখছেন, এটা দারুণ,
0: এটা দারুণ, এটা দারুণ, এটা অনেকটা মেট্রোর গেটে স্মার্ট কার্ডের মতো এটিএম কার্ড পাঞ্চ করার মতো।
1: হ্যাঁ সত্যি তাই, সত্যি তাই, মানে এরকম নানান ধরনের মজার ভুল কিন্তু আমরা করে থাকি, আর এগুলো যখন আমরা নিজেরা পরে ভাবি এই যে এত সুন্দর একটা হাসির অনাবিল হাসির মুহূর্তগুলো তৈরি হয় সেটা ভীষণ আমাদের ভালো লাগে। আর এই ভালো লাগাটা কিন্তু আরো অনেক খুন ধরে, অনেকক্ষণ ধরে আর কি কন্টিনিউ হবে। ইয়েস, আমরা আবারও ফিরছি ঠিক 5:02 একটা মাঝখানে নিউজ ব্রেক থাকছে, আর এই ঘন্টায় যেতে যেতে তোমার জন্য অরিজিৎ সিংকে রেখে গেলাম। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা উইথ আরজে মধুবান আরজে অনির্বাণ।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে শুনছেন এই মুহূর্তের খবর, পড়ছি পার্থপ্রতিম মিত্র। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বিদেশমন্ত্রীদের সঙ্গে ফিলিপিন্সের মানিলায় সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে বৈঠকে ডক্টর জয়শঙ্কর এই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী জানান, তাদের মধ্যে ভারত রাশিয়া অংশীদারিত্ব বিষয়ে আলোচনা হয়। জম্মু ও কাশ্মীরের কাটরা এবং ত্রিকুটা পাহাড়ে প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য টানা চার দিন শ্রীমাতা বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পুণ্যার্থীদের ধৈর্য রাখার অনুরোধ করা হয়েছে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে অন্তত 5 জন জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। 12 জনের দেহ গতকালই উদ্ধার হয়, আর সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ত্রাণ উদ্ধারের কাজ চলছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমফান দুর্নীতিসহ বিগত সরকারের আমলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত বকেয়া রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিধানসভায় আজ এ বিষয়ে এক বিবৃতিতে তিনি জানান, আগামী 25 জুলাই ক্যাগের রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কমিটির রিপোর্ট হাতে এলেই বিশেষ অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে। এই অধিবেশনেই আমফান সংক্রান্ত বিশেষ ক্যাগ রিপোর্ট সহ অন্যান্য ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিধানসভার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক ঘিরে আজ বিরোধী তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে। বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় ক্ষোভে পেটে পড়েন কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে বিধানসভার কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অভব্য আচরণের অভিযোগে দিনের মতন বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: 107 FM Rainbow Shat Shure Sharade Shat Shure Sharade
2: Woh ke jay ban gayi hai।

0: रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2,00,000 करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: गाने बाजू ओने रेडियो सुनछो 107 एफएम रेनबो शाद सुरे सारा दिन शाद सुरे सारा दिन।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: ক্যাফে কলকাতার আড্ডা চলছে আর এই ঘন্টায় আমারও যেরকম তোমার সঙ্গে কথা ছিল সেরকমই ফিরে এসেছি। যে দুবার একটা ক্যাফে কলকাতা, মানে এই মুডটাকে তো আমাদের একটু অন করতে হবে, তাই না?
5: Yes,
4: আর সেই জন্যই কিন্তু আজকে হট সিটে রয়েছি আমি আর যে মধ্যে আমার সঙ্গে আর যে অনির্বাণ। তোমরা এতক্ষণ ধরে আমাদের আজকের এই প্রোগ্রাম শুনছিলে এবং তারপরে এখনো 6:30 পর্যন্ত আমরা রয়েছি। আর সব থেকে বড় কথা, 9903652992 কিন্তু আজকে তুমিও রয়েছো, কারণ তোমার সঙ্গে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছিলাম আজকে ওয়ার্ল্ড ব্রেইন ডে, তাই আরও একবার তোমাদের বলে দিই যদি এই মুহূর্তে টিউন ইন করে থাকো তার জন্য তুমি আমাদের সঙ্গে কোন বিষয় নিয়ে আড্ডা দিচ্ছ। আজকে ধরো এই যে ব্রেইন ডে, সেটাকে মাথায় রেখেই আমরা ঠিক করছিলাম যে ব্রেইন আমাদের সব থেকে বেশি সুপার পাওয়ার, মানে ব্রেইন না থাকলে আর কী হবে বলো? মাঝে মাঝে যদিও আমাদের ব্রেইনগুলো একটু ডানামেলে উড়ে পালায়, সেটাই এইরকম কখনো তোমার সঙ্গে ঘটেছে যে তোমার ব্রেইনটা ধরো হঠাৎ করে, মানে ব্রেইনটা উড়ে গেলো পালিয়ে যায়নি, তোমার মাথার ভেতরেই রয়েছে, কিন্তু এমন কোন ঘটনা
5: পালিয়ে ব্রেইনটা গেল পালিয়ে মধু খেললো চালিয়ে মধু খেললো
4: না, যাই হোক এবার তুমি সত্যি আমাকে এখনই বলবে যে না উড়ে গেছে না উড়ে যায়নি, না না সেটা জানতে চাইছি না, কিন্তু ধরো এরকমই কখনো কোনো মজার ঘটনা, তুমি ধরো ওই চশমা মাথায় পড়ে চশমা খুঁজছো, আবার হয়তো তুমি মোবাইলটার জায়গায় যেরকম আমরা একটা মেসেজ পেয়েছিলাম হ্যাঁ মোবাইলের জায়গায় টিভির রিমোট পকেটে পড়ে চলে গেছে, এইরকম ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটেছে সেটাই কিন্তু চটপট করে আমাদের 9903652992 চটজলদি মেসেজ করো, আমরা রয়েছি তোমার মেসেজের অপেক্ষায়।
5: অ্যাবসলিউটলি, এবং তারপর যেটা হবে সেটা হচ্ছে যে এখন একটা গান বাজাচ্ছি, গান বাজানোর পরে ফিরে আসছি অনির্বাণ এবং মধুরিমা তোমার সঙ্গে নিয়ে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডায় যেরকম তোমার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম যে গানের পরে ফিরে আসবো এবং খলবলি করতে করতে রীতিমতন খলবলি মচাতে মচাতে আর কি, মানে এরকম লাফালাফি করতে করতে
3: মচাতে মচাতে
2: চলে এসেছি। আর হ্যাঁ, তোমাকে যেটা বলবার যে 9903652992 তে কিন্তু তোমার সঙ্গে আমরা কথা বলছি আর আজকে এই যে ওয়ার্ল্ড ব্রেইন ডে, এবং সেই ওয়ার্ল্ড ব্রেইন ডেতে তোমার ব্রেইন কতখানি মানে ফাংশনিং অবস্থায় রয়েছে, মানে তুমি ঠিক মতন তোমার কাজ করতে পারছো, কারণ আমাদের এই মুহূর্তে মানে সোশ্যাল লাইফ বা যাবতীয় নিজের পার্সোনাল লাইফ যা কিছু বলো সমস্ত কিছু ঘেঁটে ঘাওয়া হয়ে রয়েছে, কারণ ভীষণ ভীষণ প্রেশার। আর এই সমস্ত প্রেশারকে মাথায় রেখে তুমি কতটা ঠিকঠাক কাজ করতে পারছো বা করতে পারছো না, সেখানে কিছু মজার ভুল ঘটে যাচ্ছে কিনা সেটাই কিন্তু জানতে চেয়েছিলাম। আর 9903652992 এইক্ষুনি অনেক কিছু আমরা জেনে ফেলেছি, যেটা শুনে কিন্তু আমরা এই ব্রেকের মাঝখানে ভীষণ হাসছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমরাও তো এটা করি বা আমাদের সাথেও তো এটা হয়। আর এইরকমই ঘটনা কিন্তু জানিয়ে দিয়েছে মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে। তিনি বলছেন, আজ সারাদিন ঝিরঝির করে বৃষ্টি ঝরছে, তাই আজ বিকালে বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানালাম। শুনছি

0: ক্যাফে কলকাতা, খুবই ভালো লাগছে, বিষয়টি মজার। এবারে বিষয়ে আসি। দোকানের মাল গোস্তের ফর্দ করছিলাম, খরিদ্দার এসে যাওয়ায় তাকে মাল দেওয়ার সময় পেনটা কানে গুঁজে রাখি। জিনিসপত্র দেওয়া শেষ হয়ে গেলে যখন আবার লিখতে যাব, তখন আর পেনটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছে মনেও পড়ছিল না। ব্রেনটা কিছুক্ষণের জন্য এরকমভাবে দুষ্টুমি করলো আমার সঙ্গে আজ সকালবেলায়। লিখতে যাব যখন, তখন আর পেন খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম কোথায় রাখলাম, মাথা চুলকুচি, হঠাৎ কানে হাত পড়ে যায়, তখনই কান থেকে পেনটা পড়ে যায় নিচে, তখন নিজেই হেসে ফেলি। মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে লিখছিলেন, সত্যি এইরকম মজার জিনিসগুলো আমাদের সাথে মানে দৈনন্দিন জীবনে ঘটতেই থাকে।
1: আমি কিন্তু মাধাই দাস বাবুর যে লেখাটা সেটা যখন বলছিলাম, আমি কিন্তু লিটারালি ইমাজিন করছিলাম যে এটা মধুরিমা, মানে ও কিন্তু এই জন্য ফেমাস একেবারে, মানে ও এরকম লিখতে লিখতে এরকম পেন টেন পড়ে যায়, চেয়ার টায়ার উল্টে যায়, এরকম ব্যাপার স্যাপার।
0: হ্যাঁ, সেটা আমার খোপায় অনেক সময় আমি গুজে রাখার চেষ্টা করি। যাই হোক, আপাতত তোমরা সঙ্গে থাকো, এরকমই মজার মজার জিনিসপত্র মেসেজ তোমরা লিখে আমাদের পাঠাও। আর আপাতত কেকের গলায় তোমার জন্য রাখলাম মেরা পেহলা পেহলা পেয়ার। Oh,

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, এবার বাম্পার বার্থডে শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজ কিসকা জন্মদিন হ্যায় রে কালিয়া।
1: আজকে এমন একজনের জন্মদিন যার গান কিন্তু মানে অরিজিৎ সিং এর পরে যার গানে আবারও আমরা একটা অন্যরকম মানে কি বলবো একটা প্রেম, একটা অন্যরকম ফ্লেভার, সমস্ত কিছু কিন্তু আমরা পেয়েছি
0: অ্যাবসলিউটলি। এবং মানে তিনি জাস্ট ওই বলতে পারা যায় যে এলেন দেখলেন জয় করলেন টাইপের। টুডে হি টার্নস 25 অ্যান্ড নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি, বলছি আরমান মালিকের কথা, যে ভদ্রলোক তার মেলোডিয়াস ভয়েস দিয়ে আমাদেরকে জাস্ট আপাতত কাঁপিয়ে রেখে দিয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে। সেই ভদ্রলোকের আজকে জন্মদিন। অ্যান্ড আজকে আমরা FM রেইনবো থেকে জানাই তাকে অনেক অনেক অনেক অনেক ভালোবাসা। ভেরি হ্যাপি বার্থডে টু মিস্টার আরমান মালিক।
1: এক্স্যাক্টলি তাই। আর আরমান মালিকের কথা যখন বললাম তখন আরমান মালিকের গান শুনবো না সেটা ডেফিনেটলি হতে পারে না। তাই আপাতত আজহার সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য রাখছি ভুল দো নাজারা। না মানে আমি বলছি না, আরমান মালিককেই বলতে বলছি। আর তারপর কিন্তু আমরা আবারও ফিরে আসবো 9903659 তোমার মেসেজে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর সেই সঙ্গে চলছে কিন্তু তোমারও মেসেজ আসা। এই মুহূর্তে আমার হাতে যে মেসেজটা রয়েছে

0: উৎপল মাইতি বেহালা থেকে লিখছেন, বলছেন, হাই অনির্বান্দা মধুদি, হ্যালো
1: হ্যালো।
0: ভুল হয় না দুটো টাইম, দুপুর একটার লাঞ্চ আর রাত আটটায় ডিনার, কিন্তু মাঝে মাঝে এমন ক্রিটিক্যাল ভুল করি সেটা বলার মতন নয়। কালকের কথা বলছি, মা নতুনত্ব বিস্কুট খেতে ভালোবাসে, তো মা বিস্কুটের নাম বলল, তো আমি সেই জায়গায় বাজার থেকে গিয়ে বিস্কুটের নামটা না আর কি মনে করতে পেরে নাম ভুলে গিয়ে সেই একটা সেম কোম্পানির জিরা বিস্কুট নিয়ে চলে এসেছি। মা বিস্কুটটা হাতে নিয়ে বলছে, আরে তোর মনটা কোথায় আছে বলতো, মনটা মনে আছে নাকি অন্য কোথাও জমা রেখে বাজার করতে যাস? এই কথাগুলো শুনে হাসিও পাচ্ছিল, কিন্তু হাসতে মানা, হাসলেই গালে একটা পড়বে।
1: বাহ কি সুন্দর, সত্যি মানে এই ভুলগুলো আমাদের মানে প্রায়শই হয়। এরকম আরেকটা হয় যে অনেক কিছু লিস্ট দিয়ে দিল, এবার একটা কিছু হয়তো আমরা ভুলে গেলাম, সেটা যে আনতে হবে এটা আর আমাদের মাথায় নেই। নেক্সট মেসেজে চলে যাই। মাল্টিমিটারে যখন অ্যাম্পিয়ার মাপতে হয় তখন মাল্টিমিটারকে সার্কিটের সাথে সিরিজে লাগাতে হয়, আর যখন ভোল্টস মাপতে হয় তখন সার্কিটের সঙ্গে মাল্টিমিটারকে প্যারালালে রাখতে হয়। ভোল্টেজ মাপার সময় প্যারালালে লাগানোর বদলে যদি ভুল করে বুঝে গেছি আর কি, মানে যদি ভুল করে সিরিজে লাগিয়ে দেওয়া হয় তাহলে শর্ট সার্কিট হতে বাধ্য। ব্যাপারটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, তা ওই যে মাঝে মধ্যে ব্রেন উড়ে যায় ব্রেন থেকে, সেই ব্রেন উড়ে যাওয়ার কারণে একবার এই ভুলটাই করে ফেললাম। রাত 11টা বাজে, তখন ফিউজ উড়ে গেল, পুরো বাড়ি অন্ধকার, চোখের টর্চের আলো জেলে ফিউজ বানানোর তার খুঁজে ফিউজ বানিয়ে যখন সব আবার ঠিকঠাক হলো তখন 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। সেই সঙ্গে আমার পছন্দের মাল্টিমিটারটারও 12টা বেজে গেছিলো। শায়ন বলছে বারাসাত থেকে। সত্যি মানে এই ধরনের ছোট ছোট ভুলগুলো যে মানে কতটা বড় বড় মানে তাদের যে মানে খেসারত দিতে হয় সেই জন্য, সেগুলো মানে এই ধরনের জিনিসগুলো হয়ে গেলে পরে বোঝা যায় আর কি। তো আবি কি কিসি কা টাইম হ্যায়?
0: একদমই তাই। আর এইরকম ভুল ভ্রান্তির মাঝখানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা চলে সেটা হচ্ছে আড্ডা আর গান। আর সেই গানে মানে এইবারের সময়টা কিন্তু তিনেককে তিনের, আর তিনেককে তিনের এই ঘন্টায় আজকে আমরা রাখছি কাকে?
1: কাকে রাখছি? হিমেশ রেশমিয়াকে।
0: এক্স্যাক্টলি তাই, মানে আমরা সেই টিউনে সেই মানে একটা যে মানে কি বলবো একটা মানে রিদম একটা ভয়েস সমস্ত কিছু নিয়ে সাড়া ফেলে দিয়েছিল, আমরা সেরকমই তিনটে গান আপাতত হিমেশ রেশমিয়া তোমার জন্য সাজিয়ে রাখলাম। শুনতে থাকো, ফিরছি ব্যাক টু ব্যাক তিনটে গানের পরে।
2: FM রেনবোতে তিন

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: তিন তিনটে ঝাক্কাস গান, একেবারে ঝাক্কাস গানের পর অনির্বাণ অ্যান্ড মধু ফিরে এসেছে ক্যাফে কলকাতা নিয়ে। অ্যান্ড যাওয়ার আগে যেটা তোমাদেরকে বলে যাওয়া হয়েছিল যে 9903653992 এই নাম্বারে তোমাকে টেক্সট করে পাঠাতে হবে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো যে কোনো এক সময় যদি তোমার ব্রেনের ভেজা ফ্রাই হয়ে গিয়ে থাকে। এখন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে বলছেন যে অনির্বাণ অ্যান্ড মধু গুড ইভিনিং, মোবাইল টেলিফোন চার্জে দিয়ে কিছুক্ষণ পরে দেখি যে ব্রেনের পাওয়ার সুইচই অন করাই, মানে বোর্ডের পাওয়ার সুইচই অন করা হয়নি। এ ব্যাপারে ব্রেন আমার সঙ্গে প্রায়ই বিট্রে করে, আমার ব্রেনই বিট্রে করে দিচ্ছিল মেসেজটা পড়তে গিয়ে। যাই হোক,
2: এক্স্যাক্টলি, মানে এইটাও কিন্তু হয় জানো তো, মানে আমরা এমন কথা কিছু বলতে যাই এবং তার পরিপ্রেক্ষিতে একটা অন্য কোনো

0: শব্দ সেখানে পুট করে দিয়ে, সেটাও কিন্তু আমাদের এই যে আজকে আমরা যে আড্ডাটা দিচ্ছি যে বিষয়টা নিয়ে, এরকম ঘটনা হয়, মানে এগুলোও সেইটারই অন্তর্ভুক্ত এবং সেটা অনির্বাণ এক্ষুনি প্রমাণ করিয়া দেখাইল।
1: হাই, আমি অর্চনা। একদম রিসেন্ট হয়েছে একটা কথা, একদম টাটকা, আচ্ছা একদম টাটকা হয়েছে, কথা ছিল না এর মাঝখানে। আমি ফ্রিজ থেকে টমেটো বের করছিলাম রান্নার জন্য, সেটা রাখার সময় রেখেছি টেবিলের ড্রয়ারে, যখন দেখলাম মনে পড়লো তখন যাচ্ছে তাই কাণ্ড, ড্রয়ার এ যা ছিল সব নষ্ট, কাগজপত্র দরকারি জিনিস ছিল।
0: এটা সত্যি মানে এই জিনিসটা হয়, ধরো এটা আমি অনেক সময় আমার এক বান্ধবীর ক্ষেত্রে দেখেছিলাম, ও হয়তো ফোনে কথা বলছে, মানে আমি ওকে সে সময় ফোন করেছি, ও ফোনে কথা বলতে বলতে হয়তো কোনো সবজি কাটছিল বা নাশপাতি কাটছিল, ও কি করেছে মানে কথা বলা হয়ে গেছে, তারপরে ফোনটা নিয়ে বঁটিতে বেশ করে চাপ দিয়েছে,
1: বাবা
0: দেখছি কাটছে না, তারপরে ওর মানে মানে ইয়ে ফিরেছে আর কি, মতিটা ফিরেছে যে আরে আমি তো ফোনটা কাটছি, তারপরে আবার ফোন করে আমাকে বলেছে জানিস তো আমি না এখন সবজির জায়গায় ফোন কাটছিলাম, মানে আমি তো ভেবেছি, আর আমি আবার আরেকজন, এক্স্যাক্টলি আমি আবার আরেকজন, তুমি ভাবো মানে আমি আবার ফোন কাটছিলাম, মানে আমি এটা বুঝেছি যে হ্যাঁ মানে ফোন কাটছিল, না না ফোনটা তো কেটে যায়নি, ফোনটা তো আমি রাখলামই, মানে এইরকম আলাদা আলাদা আমরা বিভিন্ন প্রসঙ্গে ব্যাপার স্যাপারগুলো, এবং মানে সুকুমারের একটা কবিতা রয়েছে না তো পাকাপাকি বলে, হ্যাঁ আমপাকে বৈশাখে, ওই ওখানে যেরকম আর কি একটা পাকা শব্দের এতগুলো ব্যবহার রয়েছে, আমরা আমাদের লাইফে মধ্যে দিয়ে আমরা এই মাঝে মাঝে মতিভ্রমকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করি বটে।
1: ট্রু ট্রু ট্রু, তবে আমাদেরকে এখন কিন্তু হালকার উপর দিয়ে যেতে হবে। হালকার উপর দিয়ে কেন যেতে হবে, কারণ হচ্ছে গিয়ে আমাদের আবার খবরের ব্রেক আসবে, তবে যাওয়ার আগে আরেকটা মেসেজ ছোট্ট করে পড়ে যাওয়াই যায়। হ্যালো দুই আর যে অনির্বাণ দাদা এবং মধুরিমা দিদি ভাই, আপনাদের অনুষ্ঠান ক্যাফে কলকাতা শুনছি খুব ভালো লাগছে, শেখ ইলিয়াস বজবজ চড়িয়াল থেকে বলছে।
0: আচ্ছা বেশ ভালো লাগছে সেটা তো বুঝলাম, কিন্তু এই যে এত মজার মজার বিভিন্ন জন মেসেজ করছেন, সেরকম মজার কিন্তু কথা তুমিও আমাদের লিখে পাঠাতে পারো, 9903653992 খোলা রয়েছে। আজকে আমরা কথা বলছিলাম এই যে ওয়ার্ল্ড ব্রেইন ডে, এবং সেই ওয়ার্ল্ড ব্রেইন ডে নে তোমার ব্রেনটা কতবার তোমার সঙ্গে আর কি একটু দুষ্টুমি করেছে, একটু ফাজলামি করেছে বলতে পারো, একটু মজা করেছে, মানে তুমি কোনো কিছু কাজ উল্টোপাল্টা করে ফেলেছো, সেটাই আমরা আজকে জানছিলাম। আর এরকম আরও অনেক মেসেজ রয়েছে, আমরা আবারও পরের ঘন্টায় ফিরে এসে পড়বো, আপাতত যেতে যেতে শ্রেষ্ঠা দাস আর সপ্তক ভট্টাচার্যর গলায় তোমার জন্য ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমা সাউন্ডট্র্যাক থেকে রেখে যাচ্ছে, এই গানটা সঙ্গে থাকো, শুনতে থাকো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ টেন্নেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদা হানিকর বলেও উল্লেখ করেন শ্রী টেন্নেটি। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সসীমা 60 থেকে বাড়িয়ে 61 করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করার একটি আবেদনের শুনানির সময় আজ এই নির্দেশ দেন। আমফান দুর্নীতিসহ বিগত সরকারের আমলে কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত বকেয়া রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিধানসভায় আজ এই বিষয়ে এক বিবৃতিতে তিনি জানান, আগামী 25 জুলাই ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিধানসভার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক ঘিরে আজ বিরোধী তৃণমূল কংগ্রেস শিবিরের অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে। বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গরম রান্না করা খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার খরচে অতিরিক্ত 2 টাকা করে দেবে সরকার। পঞ্চায়েতের সাম্প্রতিক প্রশাসনিক অচলাবস্থা এড়াতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করে খুব শীঘ্রই বিধানসভায় একটি সংশোধনী বিল আনা হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছিল তোমার সঙ্গে। আর যেরকমটা বলছিলাম যে 9903653992 কলার রয়েছে, প্রচুর মেসেজ এসে হাজির হয়েছে, তবে তোমার মেসেজ পড়বো। কিন্তু তার আগে আমরা আরও একটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে এন্টারটেনমেন্ট জগতে এবং স্পেশালি টলিউডে সবাই ভীষণভাবে মেতে রয়েছে, তাই না?
3: অ্যাবসলিউটলি। কাতুকুতুপুরো রিলিজ করেছে উজান গঙ্গোপাধ্যায় সিনেমা। উজান গঙ্গোপাধ্যায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে, এবং সেই সূত্রেই তিনি বলেছেন যে তার অ্যাকচুয়ালি বাইরের পৃথিবীর কাছে এটা মানে তার বাবা মায়ের সঙ্গে তুলনা টেনে নিজেকে প্রমাণ করার অ্যাকচুয়ালি কিছু নেই। তিনি তার নিজের মতো একদম কাজ করতে চান, এবং যে প্রেশারটা অনেক সময় এই ধরনের সেলিব্রিটি বাবা মা হলে ছেলে মেয়েদের ওপরে পড়ে যায় যে কতটা সে বাবা মায়ের সঙ্গে কম্পিট করতে পারছে বা কিছু, তো সেটা উজান গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং জুনি গঙ্গোপাধ্যায় তিনজনেই জানিয়েছেন যে সেই প্রেশারটা একেবারেই তাঁদের মধ্যে নেই। তাঁরা একেবারে নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের খুব ভালো একটা ক্রিয়েটিভ এন্ডিভার নিয়ে কাজ করেন, বাকি কোনো কিছুই তাঁদের মাথায় সেভাবে কাজ করে না। সো দে আর ভেরি মাচ ফ্রি অফ দিস কম্পিটিশন।
2: একদমই তাই। এবং আমরা যদি দেখো মানে উজানকে আমরা প্রথম চিনতে শুরু করেছি কিন্তু রসগোল্লা থেকে, সেখানেও তার অভিনয় কিন্তু আমার অনবদ্য লেগেছিল। এবং তারপরে আমি একটি ওটিটি প্ল্যাটফর্মে কুরুক্ষেত্র, সেখানে যে তার যে কাজ ছিল সেইটাও কিন্তু অসাধারণ। তার যেভাবে আর কি ব্যাপারটা অ্যারেঞ্জ করা, পুরো গোটা কুরুক্ষেত্রর যা যা দেখানো হয়েছিল সেই গ্রন্থনা, সেটাও কিন্তু অসাধারণ ছিল। তো আমাদের এই যে মানে কি বলবো, একটা ইন্ডিভিজুয়াল জায়গা নিজের গড়ে তোলা, স্বতন্ত্র একটা জায়গা গড়ে তোলা, এই গড়ে তোলাটা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই চেষ্টাটা থাকে। আমরা সবাই কম বেশি নিজের এই জায়গাটা তৈরি করতে পারি, ঠিক যেরকমটা এক সময় তৈরি হয়েছিল যে সময় সেই ইন্ডি পপের গানের একটা ভীষণ ক্রেজ হয়েছিল এবং সেই জায়গা থেকে নিজেদের একটা নিজস্বতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। তাই ভাবলাম যে এই ঘন্টায় তোমার সঙ্গে এই আড্ডার সঙ্গে এই ইন্ডি পপ রাখি। এবং মনে করো তো এটা কোন ব্যান্ডের বা কি বৃত্তান্ত মনে পড়ছে কিনা তোমার?
0: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত।

অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আবার মজার মতো, মানে যেই এনজেপির থেকে গাড়িটা জাস্ট পাহাড়ের প্রথম বাঁকটা ঘুরলো অ্যান্ড দ্য ভিউ। কিন্তু আমরা এখন সেই রাস্তায় যাব না, আমরা একটু ডুয়ার্সের রাস্তায় যাব। একটা অফ বিট লোকেশন, নতুন অফ বিট লোকেশন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছে মধুবান। কি সেটা,
1: কোন জায়গার কথা বলছো বলো?
0: সেটা হচ্ছে পাপড় খেতি, শিলিগুড়ির থেকে 65 কিলোমিটার দূরে গরুবাথানের পাশে। মানে মোটামুটি শিলিগুড়ি থেকে কেউ যদি লাভা বা লুলেগাঁও এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করে, তাহলে এটা একটা ইন বিটুইন স্পট। এই জায়গাটায় তোমরা কিন্তু যেতে পারো, তবে এইখানে থাকার কোনো জায়গা তোমরা পাবে না। এটা আর কি মর্নিং গিয়ে বিকেলে ফিরে আসার মতো স্পট। তবে এর আশপাশে নানান সুন্দর জায়গা পাবে যেখানে তোমরা থাকতে পারো, যেমন গরুবাথানে থাকতে পারো, যেমন ইয়েতে থাকতে পারো, তোমার নাম হচ্ছে লাভাতে চলে যেতে পারো, এখান থেকে সোজা গিয়ে সেখানে থেকে আসতে পারো। এই ধরনের জায়গাগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি ঘুরতে পারো।
1: এটাও বেশ, মানে এরকম ছোট ছোট যদি ঘোরার জায়গা পেয়ে যাই, আর সব থেকে বড় কথা ধরো তুমি মানে জলপাইগুড়ি বা এই জাতীয় কোনো জায়গায় রয়েছো, সেখান থেকে তোমার মনে হলো যে আমি একটা আউটিং এ যাব একটা দিনের জন্য, সেখানে দিব্যি করে বেরিয়ে পড়তেই পারো।
0: একদম একদম। এবং এর সঙ্গে যেটা আমার মানে এই এইটা বলতে গিয়ে আমার যেটা মনে পড়লো, যে এরকম আর একটা শহর আছে যেই শহরটায় এখন অনেককে থাকা শুরু করলো। একটা সময় ছিল যখন এই শহরটায় কেউ থাকতেন না।
1: আচ্ছা।
0: কিন্তু দার্জিলিং যেতে গেলে এই শহরটার উপর দিয়ে যাওয়া ছাড়া খুব একটা উপায় নেই। দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস বলা হয় শহরটাকে, অর্থাৎ কার্শিয়াং। শহরটা এমন একটা শহর, মানে দার্জিলিং হ্যাজ ইটস ওন গ্ল্যামার অ্যান্ড কার্শিয়াং হ্যাজ ইটস ওন ট্র্যাডিশনাল ভাইব্রেন্স। ওই যে একটা ব্রিটিশ আমলের শহর, সেই শহরটা একটা দুর্দান্ত ট্র্যাডিশনাল লেগেসি বহন করে। মানে যেদিকে তুমি একটু তাকাবে মনে হবে যে তুমি একটা ওই কলোনিয়াল পাহাড় মানে হিল স্টেশনে চলে এসেছো।
1: আর এরকমই আমরা পাহাড় ছেড়ে আবার একটু গানের সুরে পৌঁছে যাবো। সত্যেন্দ্র সত্রাচ আর জারা এস খানের গলায় রাখলাম রং, ফিরে আসছি ইগানটার পরে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এক্স্যাক্টলি, মানে ঝুম ঝুম করে আমরা আরও বেশি কথা বলতে পারতাম, হুড়ুম হুড়ুম করে আর কি, কিন্তু আমাদের সেই সময়টা নেই, কারণ দুরুম দুরুম করে এখন ঘড়ির ঘণ্টা পড়ছে আর আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এই ঘণ্টাটাও প্রায় শেষের পথে, তবে এই মুহূর্তে হাতে মেসেজ রয়েছে 9903653992 তে। রূপকুমার হাওড়া থেকে লিখছেন, বলছে, আমি বাজারে গেছি, বাজার করে বন্ধুর বাইকে করে বাড়ি ফিরে এসেছি, আমার গাড়ি বাজারে অনাহারে পড়ে আছে।

0: শুনে আমি আমি মানে পড়ে এত মজা পেলাম যে আমি
1: মানে এখন হাসতে হাসতে গান না বাজালে অনুষ্ঠান শেষ হয়ে যাবে।
0: সত্যি তাই, যে মানে সত্যি একটা মানুষ মানে গাড়ি করে বাজারে গেল, তারপরে জাস্ট বন্ধুর বাইকে করে ফিরে এলো, গাড়িটা ওখানে পড়ে রইল। মানে সত্যি আমরা মাঝে মাঝে আমাদের কত রকম যে মতিভ্রম হয়, আমরা কত যে ভুল ভ্রান্তি কত রকম কিছু করি। আচ্ছা, শুভ সন্ধ্যা। ব্রেন দিবসে একটাই কথা বলবো, সবার ব্রেন মাঝে মাঝে বিকল হয়ে যায়। সেদিন রাত্রি 9:30 মিশর আর আর্জেন্টিনার খেলা ছিল, একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম, ওভেনে ভাত বসিয়ে খেলা দেখতে চলে আসি ঘরে। খেলা দেখতে দেখতে বেমালুম ভুলে গেছি ওভেনে ভাত বসিয়ে এসেছি, যা হওয়ার তাই হলো। কিছুক্ষণ পরে গিয়ে দেখি ফ্যান উঠলে ওভেন নিভে গেছে। খেলা দেখার জন্য ব্রেন ওটা কথা মানে ওই কথাটা আর কি মনে করাতেই পারেনি, হাসি না একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি উত্তরা দাস বহরু ঘোষপাড়া।
1: হ্যাঁ, ডেফিনেটলি এটা খুব বড় বিপদ হতে পারতো, এই ব্যাপারগুলো একটু এক্সট্রা কেয়ারফুল হয়ে থাকাটা খুব জরুরি। তো যাই হোক, সেটা কি করা যাবে, আর হয়ে গেছে যখন সেটা কিছু করার নেই। তবে আজকে একেবারে ঘড়ি তো বলেই দিয়েছে যে এবার আমাদেরকে বিদায় নিতেই হবে। তো আজকে ছিলাম অনির্বাণ এবং মধু তোমাদের সঙ্গে ক্যাফে কলকাতায়, আবার ডেফিনেটলি কোনো একটা দিন চলে আসা নিশ্চয়ই হবে। ততদিনের জন্য টাটা বাই বাই, অ্যান্ড তোমার জন্য এখন অনুপম রায়।
0: একদমই তাই, আর তাই সই, মানে এই যে তোমাদের আমাদের সাথে একটা ছোট্ট বিরতি ব্রেক, যাই বলো না কেন, আবারও পরে কখনো দেখা হবে, কিন্তু এই

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ করা হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ ট্রেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া এবং সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীদের সঙ্গে ফিলিপিন্সের ম্যানিলায় সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভের সঙ্গে বৈঠকে ড জয়শঙ্কর এই অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। জম্মু ও কাশ্মীরের কাটরা এবং ত্রিকুটা পাহাড়ে প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য টানা চার দিন শ্রী মাতা বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গরম রান্না করা খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার খরচে অতিরিক্ত ২ টাকা করে দেবে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে বিধানসভায় আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পঞ্চায়েতে সাম্প্রতিক প্রশাসনিক অচলাবস্থা এড়াতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করে খুব শীঘ্রই বিধানসভায় একটি সংশোধনী বিল আনা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ ওই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আমফান দুর্নীতিসহ বিগত সরকারের আমলে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত বকেয়া রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দীঘার উপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার ঘোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন ভাতা বৃদ্ধি পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ছমাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ভিডিও এবং সমস্ত নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি

0: দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানব জাতির জন্য সমান প্রাসঙ্গিক। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই তথ্য জানান। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। মেদিনীপুর হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা প্রথমবার পেপারলেস টিকিট চালু হচ্ছে। যুব ভারতীতে শনিবার মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

0: 107 FM রেইনবোতে তোমার কানে রয়েছে আজকের ব্লকবাস্টার বুধবারের প্রথম ঘন্টা, ওল্ড ইজ গোল্ড। সময়টা একটা এমন যে এই সময় আমরা কিন্তু ডাউন দ্য মেমোরি লেন ধরে একেবারে 60s আর 70s এ পৌঁছে যাই। আর আজকের দিনটাই 22শে জুলাই সত্যি সত্যি একটা ভীষণ মেলোডিয়াস দিন, এমন একজন মানুষের জন্মদিন যার শুরুটা কিন্তু হয়েছিল অনেকটাই ওই ভালো লাগা দিয়ে অ্যাক্টিংয়ের প্রতি। হ্যাঁ, সেই গল্পটা তো নিশ্চয়ই আছে, কিন্তু তাকে অভিনেতা হিসাবে আর পেলাম কই, তাকে তো পেলাম এমন একজন স্বনামধন্য কিংবদন্তি কালজয়ী গায়ক হিসেবে, যিনি এখনও আমাদের কাছে আমাদের অন্যতম পছন্দের লিস্টে একেবারে শীর্ষে জায়গা করে রয়েছেন। আজকে তাঁরই জন্মদিন, বলবো কার কথা, অবশ্যই সুনন্দা আর সৌমি আছি তোমার সাথে।
1: যার কণ্ঠে শুধু রোম্যান্টিক নয় বরং প্যাথস সংসগুলো একইভাবে দশকের পর দশক ধরে বিরাজ করেছে আমাদের মনে, তিনি মুকেশ।
0: আর আজ তাঁর জন্মদিন।
1: হ্যাঁ, বাম্পার তো অবশ্যই, কারণ তার তো জন্মদিন আজ, যার গানে গানে একটা সময় মুখরিত হয়েছিল গোটা ভারতবর্ষের সিনেমা প্রেমী এবং গান প্রেমী মানুষেরা, যার কণ্ঠস্বর খানিকটা আরও একজন দিগ্গজ যার নাম আমরা প্রত্যেকেই জানি, তার মতন করে হলেও একটা সময় পর যিনি খুঁজে পেয়েছিলেন তার নিজের সত্তা। হ্যাঁ, এত যে তাঁর বললাম, এই তাঁরের মাঝখানে তো একটা ছোট্টখানি গ্যাপ থেকেই যায়। আসলে তিনি ছিলেন ভীষণভাবে গান এবং অভিনয় পাগলা একজন মানুষ। জন্ম নিয়েছিলেন যদিও একজন সাধারণ পরিবারে, যে পরিবারে খুব বেশি যে চর্চা হতো সাহিত্যের কিংবা সংস্কৃতির সেটা ঠিক করে বলা যেতে পারে না, তবে হ্যাঁ এইটুকু আমরা জানি, ছোট্টবেলায় খুব একটা পড়াশুনো করতে তিনি খুব একটা ভালোবাসতেন না, কিন্তু গান শুনতে ভালোবাসতেন। তাও কার? কেএল সাইকেলের।
0: কেএল সাইকেলের গান শুনতে তিনি ভীষণই ভালোবাসতেন এবং দিল জলতা হ্যায় তারপরে সেটা শুনে তিনি বলেওছিলেন যে আমি তো নিজেই মনে করতে পারি না যে এই গানটা আমি গেয়েছি। মানে মুকেশজি তিনি এতটাই কেএল সাইকেলকে আইডলাইজড করতেন এবং তার গানকে যাকে বলে অনুকরণ করার চেষ্টা করতেন। তো এই গানটা যখন, মানে দিল জলতা হ্যায় এই গানটা যখন কেএল সাইকেলজি শুনেছিলেন, তার নিজের গান কিন্তু মুকেশজি গাইছেন কেএল সাইকেলের মতো করে, এবং সেটা যখন অরিজিনাল সিঙ্গারের কানে এসে পৌঁছলো, মানে কেএল সাইকেলের কানে এসে পৌঁছলো, তিনি বলছেন আমি নিজে মনে করতে পারি না যে আমি এরকম একটা গান গেয়েছি, কিন্তু আমাকে ভালোবেসে এমন একজন এই গানটি আমার মতো করেই গাইছেন যে কোথাও গিয়ে সেটা আমাকেও ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেয়।
1: ভাবা যায়, মানে তুমি যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো যে তার মতন করে একদিন গান করবে, তুমি তার মতন করে এমনই গান করলে যে সে নিজে একটা সময় কনফিউজড হয়ে গেল যে এত এত গানের ভিড়ে আদুকেটা আমার গান।
0: ঠিক, কিন্তু মুকেশজি বললেই, বলিউড বললেই যেটা সবার প্রথমে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে দ্য লেজেন্ডারি রাজ কাপুরের ভয়েস। তো সেই গল্প প্রচুর আছে, তোমার জন্য এখন যে গানটা সেটা তো ডেফিনেটলি তেমনই একটা গান, নারী ফিল্মের একটা গান, এবং এখান থেকেই রাজ কাপুর মুকেশ এই যে জুটি তাদের যে জার্নি সেটা নিয়েও অনেক গল্প আছে, নিশ্চয়ই শেয়ার করবো। শুনতে থাকো ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড, আজ মুকেশময়।

0: পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: এটি ছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের সুর করা শেষ হিন্দি মুভি। পরিচালক ঋষিকেশ মুখার্জি পরিচালিত এই হিন্দি মুভি মুক্তি পায় 1975 সালে। এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
0: পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Old is gold, old is gold.

0: ওল্ড ইজ গোল্ড।
1: আজকের ব্লকবাস্টার বুধবারের প্রথম ঘন্টাটা ঠিক যেমন বলছিলাম মুকেশজিকে ডেডিকেট করে তার প্রতি ট্রিবিউট সম্মান জানিয়ে, তার কারণ আজ মুকেশজির জন্মদিন। যিনি কিন্তু শুধুমাত্র হিন্দি ফিল্মের জন্য গান গেয়েছেন তাই নয়, আমরা বাঙালি হিসেবে গর্বিত যে বাংলাতেও তার গান পেয়েছি। তবে সেই বাংলা গান শোনানোর আগে যে কথা দিয়ে শেষ করেছিলাম, অনারি ফিল্মের গান শুনছিলে কিসি কি মুস্কুরাহট পে হোনে স্যার, এই গানটা শোনার আগে যেটা বলছিলাম আর কি, যে অনবদ্য একটা জুটি, ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এই জুটির বোধহয় সত্যি কোনো রিপ্লেসমেন্ট হয় না। ঠিক যেরকম রাজেশ খান্না কিশোর কুমার জুটিকে আমরা বলতে পারি না, তেমনভাবে কিন্তু তারও আগে রাজ কাপুর এবং মুকেশের জুটিকে আমরা এখনও পর্যন্ত ভীষণ রকম চেরিশ করি। আর সুনন্দা, এইটা বোধহয় অনেকেই জানেন না যে রাজ কাপুরের প্রোডাকশন হাউস মানে আর কে ফিল্মস তৈরি হওয়ার কিন্তু অনেক দিন আগেই মুকেশজির সঙ্গে রাজ কাপুরের সাক্ষাৎ হয়ে গিয়েছিল, এবং সেই সময় রাজ কাপুর একজন তরুণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এবং একজন অ্যাসপায়ারিং সিঙ্গার হিসেবে মুকেশজি এলেন তার সঙ্গে। রঞ্জিত মুভিটা টোনের রিহার্সাল রুমে প্রথম দেখা হয় রাজ কাপুর এবং মুকেশের, এবং সেই সময় মুকেশজি স্বভাবতই তিনি গান শুনিয়েছিলেন রাজ কাপুরকে, এবং তার মনে হয়েছিল যে আমার ফিল্মের জন্যে এইরকমই একটা ভয়েস আমার দরকার। তো পরবর্তীকালে রাজ কাপুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে যখন ফুল ফ্লেজড ডিরেক্টর হলেন এবং নিজেও অভিনয় করা শুরু করলেন, আমরা দেখেছি যে কোথায় একটা সিগনেচার হয়ে গেল যে রাজ কাপুর যখন যখন পর্দায় আসছেন, নায়কোচিতভাবে আসছেন, আমাদের ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন, নারীর মতো বলো বা শ্রী চার সবিসের মতো বলো, তখন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেই মানুষটি ভয়েস দিচ্ছেন, কণ্ঠ দিয়ে সেই গানকে, সেই ফিলোসফিকে আরও জ্যান্ত জীবন্ত করে তুলছেন, তার নাম মুকেশ।
2: তুমি যখন এই মুভিটির কথা বলেইছ, তখন এই অনারি মুভির কিন্তু আরও একটি গান ছিল এবং আছে, যে গানটি সেই সময় মানে 1960s সেরা সেরা সেরা চার্ট বাস্টার সং হিসেবে কিন্তু লিস্টে ছিল, এবং তার জন্যে ফার্স্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন মুকেশজি অ্যাজ আ মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে।
1: গানটা বোধ হয় সব কুছ সিখা হামনে, সেই গানটার জন্যে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের সম্মান সেই বছর মুকেশজি পেয়েছিলেন। তো রাজ কাপুরের সঙ্গে মুকেশের একটা অন্যরকম আমরা কোলাবোরেশন আছে, এর পরবর্তী গানটাও এমনই একটা ফিল্ম, যে ফিল্মের নাম অলরেডি আমি বলিয়ে দিয়েছি কথা বলতে বলতে, শ্রী চার সবিস। তো সেই ফিল্মেও এই জুটিকে আমরা ফেরত পেলাম, এবং আরেকটি আইকনিক ফিল্ম আছে যে ফিল্মের কথা আমরা একদম শেষে বলবো ঠিক করেছি, ওল্ড ইজ গোল্ড একদম শেষ মুহূর্তে। তো হ্যাঁ, অবশ্যই মুকেশজির গান শোনাচ্ছি, আর তোমারও কিছু পছন্দের গান নিশ্চয়ই থাকবে যেটা তুমি শুনতে চাও আজকে, মুকেশজির গান হলেই ভালো হয়। তাহলে আমরাও আমাদের প্লেলিস্টের বাইরেও তোমার পছন্দের কিছু গান তোমাকে নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব 9903653992 এই নাম্বারে। শ্রী চার সবিসের এই গানটা আমার মনে আছে যে বাচ্চা থেকে বুড়ো মনে হয় সকলের মুখে মুখে ঘোরা একটা গান, তাই না?
2: একদম একদম। আর তুমি দেখো সৌমি, এই গানটি কিন্তু যে কোনো জেনারেশনে ছেলে মেয়েরা নিজের মতন করে যখন একটু একটু করে বড় হচ্ছে দেখবে একটা চার্লি চ্যাপলিনের ড্রেস পরে। স্পেশালি আমার মনে আছে যখন আমরাও স্কুলে ছিলাম, তখন স্কুলে যখন ওই ফ্যান্সি ড্রেস কনটেস্ট হতো, ম্যাক্সিমাম মেয়েরা এবং ছেলেরা এই ক্যারেক্টারটাতে ফোকাস করতেন, মানে একটা চার্লি চ্যাপলিনের একটা প্যাটার্ন, একটু উঁচু প্যান্ট পরা, সেই টুপি, যেটা রাজ কাপুরজি প্রত্যেককে শিখিয়েছেন যে হ্যাঁ এইভাবেও তো মজা করে জীবনটাকে যাপন করা যায়। তো যখন এই মুভিটির কথা বলছি এবং যে গানটি শোনাবো, সেই গানটির কিন্তু একটা দারুণ দারুণ রেকর্ড আছে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, রাশিয়া সহ বিশ্বজুড়ে একটা কাল্ট স্টেটাস তৈরি করেছিল এই গানটি সেই সময়, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এই গানটি ভীষণভাবে সে সময় জনপ্রিয় ছিল। ইভেন শোনা যায় হলিউডের একটি মুভি ডেডপুল, সেই মুভির একেবারে শুরুতে নাকি এই গানটির ব্যবহার করা হয়েছিল। সত্যি তাই, শঙ্কর জয়কিষণের সুরে এই গানটি যেন আজও অমর হয়ে আছে মুকেশের কাঠে।

0: পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এটি ছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের সুর করা শেষ হিন্দি মুভি। পরিচালক ঋষিকেশ মুখার্জি পরিচালিত এই হিন্দি মুভি মুক্তি পায় ১৯৭৫ সালে। এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান।

0: তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: সৈকত মুখার্জি দমদম থেকে মধুমতির গাওয়া, মধুমতি ফিল্মের মুকেশজির গাওয়া এই গানটা শুনতে চেয়েছ, রইল তোমার জন্য 8990-365-9992 নম্বরে। তুমিও তোমার পছন্দের গানের রিকোয়েস্ট অবশ্যই করবে, 60 এবং 70 দশকের গান। আর আজকে মুকেশজিকে নিয়ে হচ্ছে, তাই অবশ্যই মুকেশজির গান।

0: যদিও সলিল চৌধুরীর সুরে এই গানটা মধুমতি ফিল্মের গান এবং এটা রিকোয়েস্টে এসেছিল, কিন্তু হ্যাঁ, মুকেশজির কথা বললে অন্যতম পছন্দের তালিকায় মধুমতির প্লেলিস্টটা থাকে, সাউন্ড ট্র্যাকটা থাকে, এবং অবশ্যই সুহানা সফর, সেখানে ভীষণ সুহানা মেমরি আমাদের কাছে। কিন্তু সুনন্দা আর সৌমির সঙ্গে আজকের এই ব্লকবাস্টার বুধবারের প্রথম ঘন্টায় মুকেশজিকে নিয়ে কথা বলতে বলতে তার গান শুনতে শুনতে একটা বিষয় কি খেয়াল আছে, যে শুরু করেছিলাম আমরা কহিন দূর জব দিন ঢল যায় দিয়ে, এবং ফিল্মের নাম ছিল আনন্দ, 1971 ফিল্ম। সেখানেও কিন্তু সঙ্গীত পরিচালনার দায়িত্বে সলিল চৌধুরী ছিলেন, এবং সলিল চৌধুরীর সঙ্গে একাধিক কাজ করেছেন মুকেশজি, এবং সেটা যে শুধুমাত্র হিন্দি ছায়াছবির জন্য এমনটা নয়, সেই গণ্ডিটা পেরিয়ে আমাদের বাংলাতেও এই কোলাবোরেশন আমরা পেয়েছিলাম।
1: একদমই তাই, সলিল চৌধুরীর লেখা এবং সুর করা আধুনিক গান, যে গান একটা সময় শুধুমাত্র আমি বলবো যে পুজোর প্রতিটি প্যান্ডেলে বেজেছে এমনটা কিন্তু নয়, যখন পুজোর পরে বড় বড় অনুষ্ঠানগুলো হতো সেখানেও কিন্তু এই একই গান শুধু হারমোনিয়াম আর তবলা বাজিয়ে আমি নিজে আমার দাদুদের

0: মনে হয় ছোটরা যখন স্কুলে পারফর্ম করে বা পূজোর সময় মঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়, তারা এখনও কিন্তু মায়েরা বা স্কুলের দিদিমণিরা এই গানটায় তাদের নাচ প্র্যাকটিস করিয়ে থাকে। এবং আমার খুব সুন্দর স্মৃতি যে ছোটবেলায় আমিও একটু হলেও এই গানটায় তালে তালে কিন্তু নাচতাম। কিন্তু আমরা যারা বড় হয়ে উঠেছি 90-এর দশকে, তারা ইন্দ্রাণী সেনের ভয়েসে অনেক বেশি গানটা শুনেছি। অনেকেই হয়তো জানে না যে অরিজিনালি যখন গানটা মুক্তি পায় সেটা কিন্তু মুকেশ জির গাওয়া একটা বাংলা গান, ঝুনঝুন
1: তাও সবুজ শাড়িটা যে কেন সেই সময় মানে পপুলার ছিল আমি জানি না, মানে আমার মাথায় চেপে গেছে এই গানে নাচ মানে সবুজ শাড়ি।
0: একদম একদম, এমনকি পণ্ডিত ভি বালসারার সুরেও বেশ কিছু বাংলা গান রেকর্ড করেছিলেন মুকেশজি সেই সময়, যেটাও ইকুয়ালি জনপ্রিয় হয়েছিল। তবে আমরা সেই চেনা পরিচিত গানটাই তোমাকে শোনাবো, মন মাতাল ষাট সকাল, আর তোমার পছন্দের ষাট বা সত্তর দশক এবং অবশ্যই মুকেশজির গান শোনার জন্য তুমি 9903653992 নম্বরে অনুরোধ করতেই পারো। শুনছো ব্লকবাস্টার বুধবারে, আপাতত ওল্ড ইজ গোল্ডে শুধুমাত্র মুকেশজির গান।

0: হিন্দি মুভি মুক্তি পায় ১৯৭৫ সালে। এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
0: দক্ষিণ সাঁকড়াইল থেকে মনিরুদ্দিন লস্কর, মুকেশজির গাওয়া, এবং অবশ্যই সঙ্গে আছেন লতা মঙ্গেশকর। ফিল্মের নাম শোর, ভীষণ পছন্দের একটা গান রিকোয়েস্ট করেছেন 9903659992 নম্বরে। তুমিও পাঠাতে পারো তোমার পছন্দের গানের অনুরোধ, মুকেশজির গাওয়া কোনো গানের অনুরোধ।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এটি ছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের সুর করা শেষ হিন্দি মুভি। পরিচালক ঋষিকেশ মুখার্জি পরিচালিত এই

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এটি ছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের সুর করা শেষ হিন্দি মুভি। পরিচালক ঋষিকেশ মুখার্জি পরিচালিত এই হিন্দি মুভি মুক্তি পায় 1975 সালে। এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ী। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: আসলে তোমায় পড়েছে মনেতে আজকে কিন্তু ফার্স্ট আওয়ারের কোয়েশ্চনটা একটু ট্রিকি বলে মনে হচ্ছে তোমাদের, তাই না? কারণ আমরা এত এত উত্তর পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম উত্তরে একটুখানি কনফিউশন থেকেই গেছে, আমরা সেটাও দেখতে পারছি। বাট আই নো যারা যারা সঠিক উত্তর দিয়েছো, দাঁড়া আমাদের এই ট্রিকটা কোথাও গিয়ে যেন ধরতে পেরেছো, বলে দিতে পেরেছো।
3: আসল ট্রিক বা আসল ক্লু তো ওটাই যে শচীন দেব বর্মনের সুর করা শেষ ফিল্ম। বাকি দুটো বিষয়ে আমরা আরও অনেক দেখেছি, কিন্তু ওই বিষয়টা সত্যি আর ঘটেনি, তাই ওইটাকেই সম্বল করে উত্তর তোমাকে দিতে হবে। যাই হোক, 9903659992 তে কুইজের উত্তর যেমন দিচ্ছ, তোমায় পড়েছে মনের উত্তর যেমন দিচ্ছ, তার পাশাপাশি মুকেশজির গাওয়া কোনো গান যদি শুনতে ইচ্ছে করে, আমরা তো আমাদের মতো করে শোনাচ্ছি বটেই, কিন্তু তুমিও তোমার পছন্দের গানের অনুরোধ রাখছ, একটা ঘন্টা সফর তো ওল্ড ইজ গোল্ডে, তো চেষ্টা করব যতখানি সম্ভব তোমার অনুরোধের, তোমার পছন্দের গান তোমাকে শোনানোর। আর গান শোনাতে শোনাতে একটা ভীষণ মানে রোমান্টিক ট্র্যাকে আমরা এসে দাঁড়িয়েছি। তবে এটা কিন্তু ঠিক যে রাজ কাপুরের সঙ্গে আমরা তার জুটির কথা বলি, রাজ কাপুর এবং মুকেশ তারা যেন মানে একে অপরের জন্যেই তৈরি হয়েছে, এই কথাটা যেমন ঠিক, তেমন এটাও কিন্তু অনেকের কাছেই অজানা, এবং এটাও একই রকমভাবে ঠিক যে আমাদের রাজ কাপুর ছাড়া আরও বেশ অনেক জনপ্রিয় হিরোর তাঁদের যে শুরুটা, তাদের যে ফার্স্ট গানটা, সেটা কিন্তু গিয়েছিলেন মুকেশজি, এবং সেই জন্যে তাঁকে একসময় ধরে নেওয়া হতো যে তিনি হচ্ছেন লাকি ফার্স্ট ভয়েস, মানে তিনি প্রথম প্লেব্যাক করবেন, যেমন ধরমজির জন্য করেছেন, সঞ্জীব কুমারের জন্য করেছেন, রাজেশ খান্নার জন্যে একটা ফিল্ম রাজ বলে একটা ফিল্ম ছিল, সেখানে কিন্তু রাজেশ খান্নার জন্য প্লেব্যাক করেছিলেন এবং সেটা প্রথম ছিল, সেটাও কিন্তু মুকেশজি করেছিলেন। এবং একটা সময় ওই 1948-49 সেই সময়টায় দাঁড়িয়ে দেব আনন্দের জন্যেও বেশ কিছু প্লেব্যাক তিনি করেছিলেন, যেখানেও সুরকার হিসেবে ছিলেন SD বর্মন, গোলাম মোহাম্মদ ইনারা। তো শুধুমাত্র রাজ কাপুরের ভয়েস এটা বোধ হয় নয়, কিন্তু রাজ কাপুর আর মুকেশ এই নাম এতটাই একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছিল যে একটা ভীষণ ইন্টারেস্টিং ঘটনা আছে এটা নিয়ে, যে একবার রাশিয়ান একটা ট্যুর হচ্ছে, হ্যাঁ, এবং সেই রাশিয়ান ট্যুরে মুকেশজি গেছেন গান গাইতে, এবং অনেকেই কিন্তু তাকে রাজ কাপুর

0: ভুল করেছিলেন, মানে এতটাই দুজনের মধ্যে ওই গলার টোনালিটিটা মানুষ শুনে শুনে এমনই একটা বিষয় হয়েছিল যে তিনি যখন গান গাইছেন মানুষ তো পর্দায় রাজ কাপুরকে দেখেছেন, তো সেটা কোথাও গিয়ে না একটা কনফিউজ করে দিয়েছিল সকলকে। তো এরকম ইন্টারেস্টিং অনেক কিছু জড়িয়ে আছে রাজ কাপুর মুকেশজি জুটির সঙ্গে, কিন্তু আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি সেই ফিল্মের নাম হচ্ছে ধর্মাত্মা, এবং এই ফিল্মের লিরিক্স, এই গানটার লিরিক্স লিখেছিলেন ইন্দিবর, সুরকার কল্যাণজি আনন্দজি। কল্যাণজি আনন্দজি আমার ভীষণ পছন্দের সুরকার জুটি,
1: আমারও খুব পছন্দের। তবে এই যে মুভিটার কথা আমরা বলছিলাম 1975 যেটা রিলিজ করলো, যেখানে আমরা ফিরোজ খানকে পেয়েছি, হেমা মালিনীকে পেয়েছি স্পেশালি এই গানের দৃশ্যায়ন, তবে এখানে না একটা ছোট টুইস্ট আছে। শুধুমাত্র যে মুকেশজির গাওয়া একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে এটা ফেমাস হয়েছিল এমনটা নয়। তার আগে একটা দুটো কথা বলি, সেটা হচ্ছে যে একটা সময় তুমি ঠিকই বলেছো, যখন রাজ কাপুরজি আর মুকেশজির মধ্যে একটা পার্থক্য কোথাও যেন বিলীন হয়ে গিয়েছিল, সেটা কিন্তু 70s থেকে একটু একটু ভাঙতে শুরু করলো। তার কারণটা হলো 70s যখন রাজ কাপুর অ্যাজ এ হিরো হিসেবে ঠিক ততটা কাজ করছিলেন না যেটা 50s-60s তিনি করেছেন, তো সেই ক্ষেত্রে অন্যান্য নায়কদের ক্ষেত্রে ওনাকে যেমন কণ্ঠ দিতে হয়েছে, ঠিক তেমনি আরও একটা ট্যাগ ছিল ওনার ওপর, তিনি নাকি দুঃখের গানগুলো দুর্ধর্ষ গাইতে পারেন। কিন্তু সেই ট্যাগটাও কোথাও গিয়ে তিনি ভেঙেছেন যখন তাঁরই গাওয়া রোম্যান্টিক ট্র্যাকগুলো চার্টবাস্টারে একেবারে ওপরে ছিল। আমি আগেও বলেছি, আরও একবার বলি, শুধু ভারতবর্ষে নয় এমনকি আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সেটা জায়গা করেছিল। এবার আসি মুভির একটি দুর্ধর্ষ সিকোয়েন্সের কথা। এই গানটি যখন শ্যুট হয়েছিল এটা হচ্ছিল আফগানিস্তানে। এবার বলা হয় ভারতবর্ষের এটাই নাকি প্রথম ছবি যে ছবির শুটিং আফগানিস্তানে হয়েছিল, এরপর তো বাকিটা ইতিহাস, বহু মুভির শুটিং আফগানিস্তান হয়েছে, বাট পার্টিকুলারলি আমরা যখন এই গানটির কথা বলছি, মুকেশজির কথা বলছি এবং এই মুভিটির কথা বলছি, এই মুভির এই গানের সিকোয়েন্সের শুটিংটা কিন্তু প্রথমবারের মতন আফগানিস্তানে হয়েছিল।
0: আমার মনে হয় যারা দেখেছেন তারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমরা কোন রোম্যান্টিক ট্র্যাকটা প্লে করতে চলেছি, ভীষণ পছন্দের একটা গান। পরে কিন্তু গানটার একটা রিমিক্স ভার্জনও হয়েছিল, হ্যাঁ, আর্লি 20s সময়, মুকেশজি এবং সাথে কাঞ্চন। এই গানটা তোমার জন্য ধর্মাত্মার সাউন্ড ট্র্যাক থেকে শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: হারিয়ে যাওয়া। কিন্তু মুকেশজিকে নিয়ে কথা, তার গানের কথা বললে সত্যি সুনন্দার শেষ হওয়ার নয় এক ঘন্টায়, তাই হয়তো এক ঘন্টা থেকে হয়তো 10 মিনিট এক্সাইট হয়ে যাবে, একটু বেশি হয়ে যেতেও পারে। তার কারণ হচ্ছে নামটা মুকেশ, এবং শুধুমাত্র রাজ কাপুরের সঙ্গেই তার যা গানের কালেকশন, সেটা সত্যম শিবম সুন্দরম হোক, চঞ্চল শীতল নির্মল কোমল, এবং সেটা কিন্তু লাস্ট রেকর্ডেড গান ছিল রাজ কাপুরের জন্যে, তার লাস্ট রেকর্ডেড একটা গান। তারপর মুকেশজি মারা যান, এবং মুকেশজি চলে যাওয়ার পর তিনি গানটার পিকচারাইজেশনটাও সম্পূর্ণ তিনি দেখে যেতে পারেননি। ইনফ্যাক্ট কভি কভি যে ফিল্ম থেকে গান তুমি শুনছো, টাইটেল ট্র্যাক শুনছিলে, এবং এখানে আরও একটা গান, মে পল দো পল কা শায়র হুঁ, পল দো পল মেরি কাহানি হ্যায়, শাহি লুধিয়ানভির লিরিক্সে সেই গান, সেটাও তার যে মুকেশজির যে শেষ কনসার্ট, সেই শেষ কনসার্টের শেষ গানটা কিন্তু তিনি এটাই গিয়েছিলেন, মে পল দো পল কা শায়র হুঁ। এবং মুকেশজির চলে যাওয়াটাও খুব অদ্ভুত সুনন্দা, লতাজির সঙ্গে কনসার্ট করতে করতে তার চলে যাওয়া। তো কিন্তু এমন একজন গায়ক, এমন একজন কিংবদন্তী, যিনি আমাদের শিখিয়ে গেছেন জিনা ইয়াহা মরনা ইয়াহা
1: ইসকে সিবা জানা কাহা। আসলে ডিট্রয়েটে যখন সেই কনসার্টটি চলছিল এবং সেখান থেকে খবর আসে যে মুকেশজি আর নেই, এই খবরটা শুনে না রাজ কাপুর শুধু একটা কথাই বলেছিলেন ফোনের ওপার থেকে। তিনি বলেছিলেন, আজ থেকে আমি আমার কণ্ঠ, আমি আমার আত্মাকে হারালাম। সত্যি তাই, এরপর থেকে যতবারই মুকেশজির কথা এসেছে ততবারই কিন্তু উঠে এসেছে রাজ কাপুরজির কথা। তো এই যে লাস্টে কথাটা বললে না, জিনা ইয়াহা মরনা ইয়াহা ইসকে সিবা জানা কাহা, সত্যি মেরা নাম জোকার হ্যায় মুভির এই গানটি কোথাও গিয়ে যেন জীবনের সেই দর্শনটাতে আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যেটা আমাদের এটাই বুঝিয়ে দেয় যে শুধুমাত্র বাঁচার জন্যে বাঁচাটা আমার মনে হয় না বাঁচা, বাঁচার জন্যে বাঁচার মতন করে যদি কিছু করতে পারো তাহলেই কোথাও গিয়ে বাঁচা।
0: এবং এই কথাটাও ভীষণ ভীষণ সত্যি এই গানটার ক্ষেত্রে এবং ফিল্মে পিকচারাইজেশনের ক্ষেত্রে, এই যে ইসকে সেবা জানা কাহা, দিস ইজ দি আলটিমেট, মানে যেটাকে বলে শোম্যান স্পিরিট, যে যাই হয়ে যাক না কেন জীবনে শো মাস্ট গো অন, এবং কাজ চলতেই থাকবে, আমাদের প্রোগ্রাম চলতে থাকবে, আমাদের পারফরমেন্স, যে যেখানে পারফর্ম করছি, যে যে কাজের সঙ্গে রয়েছি, সেইটা কিন্তু এগোতেই থাকবে, চলতেই থাকবে। তাই খুব আনটাইমলি একটা ডিমাইস হলেও, এমনকি পস্থমাস, মানে মারা যাওয়ার পরেও তিনি মরণোত্তর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, সুতরাং তিনি চলে গেছেন এই কথা আমরা মানি না, তিনি আছেন, ভীষণভাবে আছেন, দেবানন্দের ভয়েসে আছেন, রাজ কাপুরের ভয়েসে আছেন, ঋষি কাপুরের ভয়েসে আছেন, অমিতাভ বচ্চনের ভয়েসে আছেন, শশী কাপুরের ভয়েসে আছেন, সবার ভয়েসে আছেন, এবং অবশ্যই আমাদের মনে রয়েছেন একাধিক গান। এবং একটা কথা ইন্টারেস্টিং আছে, সেটা বলি, বলে তারপর জিনা ইয়াহা মরনা ইয়াহা শুনবো। মেরা নাম জোকার এই গানটার জন্য অনেক অনেক অনেক অনুরোধ অলরেডি এসে জমা হয়ে গেছে, তো এই গানটা না শোনালে আজকে শোটাই ইনকমপ্লিট থেকে যাবে। তো বিনাকা গীতমালাতে পরপর 6 বছর তার গান, মুকেশজির গাওয়া গান কিন্তু টপার ছিল, এবং এই যে বিষয়টা, সেটা শুধুমাত্র কিশোর কুমার তাকে একটা সময় ম্যাচ করতে পেরেছিলেন, যে কিশোর কুমারেরও গান পরপর 6 বছর টপ করেছিল বিনাকা গীতমালাতে। কিন্তু তারও আগে, মানে কিশোরজির আগে, দি ওজি হিসেবে মুকেশজি কিন্তু এই বিষয়টির সঙ্গে জড়িয়ে আছেন।
1: শেষে আজকের এই বিষয়টা, মানে ফার্স্ট আওয়ারে মুকেশজির বার্থডে আমরা সেলিব্রেট করছিলাম, একেবারে শেষ গানের শেষ দুটো কথা, যখন 6 বছরের এই ড্রিম প্রজেক্ট রাজ কাপুরজির, মেরা নাম জোকারের কাজ চলছিল, যখন ডাকা হয়েছিল মুকেশজিকে গানটি গাওয়ার জন্যে স্টুডিওতে, তো স্টুডিওতে গানটি গাওয়ার পর মুকেশজি নাকি বেরিয়ে জড়িয়ে ধরেছিলেন রাজ কাপুরকে, আর একটা কথাই বলেছিলেন, রাজ এই গান আমার জীবনের শেষ দিন অবধি আমার সঙ্গে থাকবে, আর হয়তো আমি যাওয়ার পর এই গান তোমাদের মধ্যে থাকবে। সত্যিই তাই হলো, চিনা ইয়াহা মরনা ইয়াহা ইসকে সিবা জানা কাহা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে।
1: ওয়েল, তোমায় পড়েছে মনের কিন্তু আজকের সঠিক উত্তর দাদাদের নাম নিয়ে সৌমি একদম রেডি হয়ে বসে আছে, কারণ অনেক অনেক মেসেজেস, অনেক অনেক নামের ভিড়ে কোথাও গিয়ে যেন সঠিক উত্তরটা একটুখানি হারিয়ে গিয়েছিল। তাই যারা যারা সঠিক উত্তর একেবারে সঠিকভাবেই দিতে পেরেছো, তাদের নামটাই কিন্তু এই মুহূর্তে শোনানো হবে।
2: না, আমি শুধু একটাই কথা বলবো, যাদের নাম বলবো না তারা প্লিজ অভিমান করো না, কারণ উত্তরটা অভিমান নয় বা অভিমান নয়, উত্তরটা কি সেটা বলছি। তবে তার আগে সঠিক উত্তর যাদের থেকে পেয়েছি: বালিগঞ্জ থেকে রীতা মুখার্জি, বরিশা থেকে আশিস দাস, হরিপাল থেকে জবা সিংহ, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, গঙ্গাধরপুর থেকে সুব্রত মাল, দীপঙ্কর মাল, মহিষাদল থেকে মেঘনা মল্লিক, হাওড়া থেকে আভা, দেউলপুর থেকে সমর বর, নাগর

0: আমরা ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, কোলাঘাট থেকে অজয় কুইতি, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, উত্তর বাঙালি থেকে সুভাষ চক্রবর্তী, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত এবং দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর দিয়েছেন সঠিক উত্তর। শচীন দেব বর্মণের সুর করা শেষ ফিল্ম যেখানকার গান, যেটা লাস্ট তিনি সুর করেছিলেন, সেই গানটাই শোনাবো। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন, জয়া ভাদুরী যাই বলো না কেন, এই দুজনের অভিনীত ফিল্ম, যার পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। ফিল্মের নাম কিন্তু মিলি।
1: হ্যাঁ, মিলি আর অভিমানের মধ্যে তোমাদের কিন্তু একটা কনফিউশন হয়েছিল। ম্যাক্সিমাম তোমরা লিখেছো অভিমান, অ্যাকচুয়ালি এটা অভিমান নয়, এটা মিলি। না, তোমরা অভিমান করো না, সৌমি যেভাবে বললো পরের ঘন্টার কুইজের জন্য অপেক্ষা করো, তোমায় পড়েছে মনের পরের ঘন্টার কুইজটাও কিন্তু বেশ দুর্ধর্ষ।
0: আর সেই গানটা, যে গানটা শেষ সুর করা গান, শচীন কর্তার, কিশোর কুমারের গাওয়া মিলির সাউন্ড ট্র্যাক থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: না চিঠি, সন্দেশ বা চিঠি, এটা জানো কোথাও এখন একটুখানি হারিয়ে হারিয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমাদের জেনারেশনের মানুষজন খুব কম পেয়েছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন কিংবা তার আগের জেনারেশন, এই চিঠি, প্যাগাম বা চিঠির মাধ্যমেই তো তাদের মনের ভাব আদান প্রদান করা হতো। কারণ তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তো ছিল না ইমেল, ছিল না হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়া বাকি সমস্ত প্ল্যাটফর্মসগুলো। তখন একটা চিঠি পাঠিয়ে বেশ কয়েকদিন কিংবা কয়েক মাস কিন্তু অপেক্ষা করতে হতো প্রিয়জনের খবর নেওয়ার জন্যে। সেটা হতে পারে প্রেমপত্র, সেটা হতে পারে কোনো জরুরি কথাবার্তা কিংবা কোনো সম্পর্কের টানাপোড়েন, সবটাই কিন্তু এই চিঠির মাধ্যমে হতো।
1: আমরা না সাহিত্যের ক্ষেত্রেও দেখেছি যে যখন কেউ কাউকে চিঠি লিখছে, শেষে কিন্তু আরেকটা কথা তারা মানে অ্যাড করে দিত ওখানে, যে পত্রটি পেলে উত্তর দিও অথবা একটি পত্র পাঠিও। এই বিষয়টা আমরা সাহিত্যের ক্ষেত্রেও যখন আমরা ক্লাসিক্স পড়েছি বা এখনও পড়ি, আমরা দেখি সেখানে চিঠির কতখানি ভূমিকা রয়েছে। তো সাহিত্য থেকেই সিনেমা, সিনেমা থেকেই জীবন, সমস্তটাই তো জড়িয়ে আছে চিঠি, হাত, প্যাগাম বা সন্দেশ। হ্যাঁ ঠিকই, এখন আমাদের বার্তা পাঠানোর মাধ্যমটা হয়তো বদলে গেছে, তবুও যারা চাই তারা যদি সত্যিই ধরে রাখতে পারি, তাহলে এখনও কিন্তু চিঠির একটা আলাদা মায়া রয়েছে, চিঠির একটা আলাদা ম্যাজিক রয়েছে। আর এই মুহূর্তে ব্লকবাস্টার বুধবারের সেকেন্ড আওয়ার মানে গান ভালোবেসে গান, যেখানে আশি আর নব্বই দশককে নিয়ে থাকি আমরা। বুঝতেই পারছো আজকে আমাদের আশি আর নব্বই দশকের সেই সমস্ত গানের কথাই হচ্ছে, বা সেই সমস্ত গানই তোমাকে শোনাবো যেখানে চিঠির একটা কথা রয়েছে, চিঠির ভূমিকা রয়েছে। যে গানটা শুনছিলাম পঙ্কজ উদাসজির গাওয়া চিঠি আই হ্যায়, মানে চিঠি বললেই বোধ হয় সবার আগে আমাদের এই গানটার কথাই মনে আসে, যে চিঠি আই হ্যায় ওয়তন সে, চিঠি আই হ্যায়। তো তোমার পছন্দের গানও শুনতে চাইবো ডেফিনেটলি, তোমার রিকোয়েস্ট তুমি 9903653992 পাঠাও। তো এরপর যে গানটা শোনাবো ফিল্মের নাম হিনা, এবং এই ফিল্মেও একটা অদ্ভুত দুঃখ জড়িয়ে রয়েছে এই গানটার মধ্যে, মানে সেটা যেন চিঠি, চিঠির মধ্যে দিয়ে কোথাও একটা মানুষের প্রতি, মানুষের বা ভালোবাসার মানুষের জন্য যে টান, সেই না পাওয়ার যন্ত্রণা, সেই দুঃখ, সেই বিরহ, সেই দূরে থাকা, সবটাই যেন এই গানটার মধ্যে লতাজি তার কণ্ঠ দিয়ে কোথাও ধরে রেখেছেন। এবং গানটা শুনলেই এখনও আমাদের কোথাও গিয়ে একটা ভীষণ নস্টালজিয়া কাজ করে, যে চিঠি এখন আর নেই, সেই সময়টাও এখন আর নেই, কিন্তু যখন সত্যি খুব দুঃখ হয়, আমরাও যখন নিজেরা সেই দুঃখগুলো ডায়েরিতে লিখি, সেটাও তো নিজেকে লেখাই নিজের চিঠি, তাই না?
0: জানো, তুমি বলতে বলতে আমার মনে পড়ে গেল একটা কথা। একটা সময় আমি আমার মায়ের কাছে শুনেছিলাম পেন ফ্রেন্ড, মানে
1: পত্র মিতালি।
0: হ্যাঁ, পেন ফ্রেন্ড, যেখানে চিঠির মাধ্যমে বন্ধু পাঠা হতো, আমার বন্ধুদের সঙ্গে কথা বলা হতো। এবং আমার মায়ের ওরকম একজন বান্ধবী আছেন যাকে মা দীর্ঘদিন দেখেননি। হ্যাঁ, মানে মানে বলে না আমরা আজকাল যেটাকে বলি ব্লাইন্ড ফ্রেন্ডশিপ, সোশ্যাল মিডিয়াতে যেটা খুব বেশি হয়, যে বন্ধুকে, বন্ধুর চেহারা বা তাকে না দেখে তার সঙ্গে বন্ধুত্ব আমরা করতে পারি, সেটা কিন্তু সেই সময়ও ছিল। বহু বছর পর যখন আমরা বড় হয়ে যাই, তার অনেক পরে হঠাৎ করে একদিন চিঠি এলো, ভালো আছিস, আমি কিন্তু অমুক জায়গায় এসেছি, একবার তোর সঙ্গে দেখা করতে চাই। দীর্ঘ কুড়ি বছরের বন্ধুত্ব তাদের শেষমেশ একে অন্যকে দেখলো। মানে এটা আমার জীবনের একটা বিশাল এক্সপিরিয়েন্স, আমি আমার মাকে দেখলাম যে বন্ধুত্ব একটা চিঠির মাধ্যমে হয়, যদি বন্ধুত্বের টানটা না সঠিক এবং পরিমিত হয়।
1: একদম ঠিক কথা। তো একটুখানি পত্র দিও, কিছু লিখে পাঠিও, কেমন আছো কুশল সংবাদ জানিও, সেই সময়টা হারিয়ে গেলেও চিঠি যেন না হারায়, অন্তত আমাদের নস্টালজিয়ায় তো থাকুক, তাই না?

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1975 সালে শ্যাম বেনেগালের নিশান্ত ছবি দিয়ে রূপালী পর্দায় পা রাখা এই অভিনেতা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্থাৎ ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেছেন। 1980 সালের হাম পাঁচ, 1983 মাসুম থেকে শুরু করে 2005 ইকবাল, কমার্শিয়াল কিংবা আর্ট ফিল্ম, দুটো ক্ষেত্রেই যিনি ভারতীয় চলচ্চিত্রের একজন কালজয়ী আইকন। অভিনয়ের অসামান্য অবদানের জন্য ভারত সরকার যাঁকে ভূষিত করেছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায়। বলিউডের কোন প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতার কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান,
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
1: কুন্নগর থেকে অনিতা সামন্ত শুনতে চেয়েছেন এই গানটা, আর 9903659992 নাম্বারে তুমিও তোমার পছন্দের গানের রিকোয়েস্ট পাঠাও 80 এবং 90 দশকের।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গানে আজকে কিন্তু আমরা শুনছি চিঠি, পত্র কিংবা প্যাগাম অথবা চিঠি, এই শব্দগুলো যে গানের মধ্যে রয়েছে সেই সমস্ত গান। একটা দুর্দান্ত তালিকা রয়েছে আজ আমাদের কাছে। আর আসলেই তো ভাবলে মনে হয় যে সত্যিই তো আজকাল আমরা কোথাও গিয়ে যেন অপেক্ষা করতে ভুলে গেছি। মানে একটা সময় শুনতাম এবং সাহিত্য পড়েছি যে ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে অপেক্ষা। সে ভালোবাসার মানুষটি কেমন আছে, সে ভালো আছে কিনা, কিংবা মনের অনুভূতি জানানোর জন্য যে একটা অপেক্ষা করতে হয়, একটি চিঠি পাঠানোর পর কিছুটা সময়, সেটা গালিব মির্জাই বলো কিংবা রবি ঠাকুর অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছে। হয়তো যারা সেই এরাটাতে জন্মেছেন, যারা এই বিষয়টা দেখেছেন এবং অনুভব করেছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে চিঠির মাহাত্ম্য একটা মানুষের জীবনে ঠিক কতটুকু।
3: সেই চিঠির মাহাত্ম্য, সেই চিঠির গভীরতা খুব ধৈর্য ধরে কিন্তু পড়তে হয়। মানে বিষয়টার মধ্যে যেমন একটা অপেক্ষা লুকিয়ে থাকে যে কখন আসবে আমার জন্য সেই বার্তা, সেই চিঠি, ঠিক তেমনই সেটাকে খুব মন দিয়ে পড়া এবং আমার জন্য সে কি বলতে চাইছে, তার মনের সমস্ত কথা সে কিভাবে আমার কাছে পৌঁছে দিচ্ছে, সেটা অনুভব করাও কিন্তু চিঠি পড়ার একটা ম্যাজিক, একটা ম্যাজিক্যাল মুহূর্ত বলতে পারো। তো সাহিত্যর গণ্ডি পেরিয়ে যখন ফিল্মের কথায় আসছি, গজলকে কি করে মিস করতে পারি? তবে হ্যাঁ, একটা কথা ঠিক সুনন্দা, গজল বিষয়টা ফিল্মে হ্যাঁ আগেকার দিনে 60-70s অবশ্যই এসেছে, 80s-90s তুলনামূলকভাবে অনেকটা কম আমরা পেয়েছি। তবুও বেশ কিছু গজল তার নিজস্ব সেই গভীরতা দিয়ে এখনও আমাদের হৃদয়ের মধ্যে কোথাও জায়গা করেই রেখেছেন। এবং গজলের কথা বললেই যার নামটা উঠে আসে, তিনি জগজিৎ সিংজি। একটা ফিল্ম 1982 রিলিজ করে যার নাম আর্থ, এবং সেই ফিল্মের পরিচালক ছিলেন মহেশ ভাটজি। সেইখানে জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের গাওয়া কিছু অনবদ্য গান ছিল। মানে গানগুলো ওই চিঠি পড়ার মতোই আর কি, খুব ধৈর্য ধরে পড়তে হয়, খুব আবেগ নিয়ে শুনতে হয়, একটা অন্যরকম আবেশের মধ্যে সেই গান তোমাকে কিন্তু নিয়ে যায়, ঠিক যেরকম চিঠি পড়ার মুহূর্তে হয় তেমনই। আর 9903652992 তুমিও কিন্তু তোমার পছন্দের গানের অনুরোধ করছো, তবে জগজিৎ সিংজির গাওয়া এই গানটা মানে একটা অন্যরকম মাদকতা রয়েছে গানটার মধ্যে, এই গজলটার মধ্যে, যে চিঠির মধ্যে যে মানুষটি চিঠি পাঠায় তার গন্ধ কোথাও মিশে থাকে, তাই না?
2: কিছু কিছু সিনেমা কিংবা কিছু কিছু গানের সঙ্গে যেন সেই মুভির যারা কলাকুশলীরা রয়েছেন তাদের চেহারা, আমি জানি না, আমাদের অবচেতন মনে কিন্তু ভাসতে থাকে। ঠিক যেমন শাবানা আজমি, এই গানটির দৃশ্যায়নে শাবানা আজমিকে আমরা পেয়েছি, কুলভূষণ খারবন্দাকে আমরা পেয়েছি। তো এই গানটি কোথাও গিয়ে যেন সেই সমস্ত বলে না, যেটা আমি আর সমী অফ ইয়ার কথা বলছিলাম, যে কিছু কিছু ছবি দেখবে তোমার মগজে নয় তোমার মনে বসে যায়, কিছু কিছু গান তোমার মনে নয় তোমার মগজে কিংবা তোমার শিরায় থেকে যায়, তেমনই একটি গান আর্থ মুভির এই গানটি যেটা থাকলো

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: ব্লকবাস্টার বুধবারে শুনছো গান ভালোবেসে গান, সৌমি আর সুনন্দা আছি। 80 আর 90 দশকে আজকে চিঠি, খত, সন্দেশ কিংবা পেগাম নিয়ে যে সমস্ত গান তৈরি হয়েছে সেই গান শোনাচ্ছি তোমাকে, বাংলা এবং হিন্দি দুটোই। কিন্তু এখন স্টুডিও ক্লকে 10:39 হয়ে 18 সেকেন্ডে তোমার জন্য থাকবে ব্যাক টু ব্যাক তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিক। আর তিনটে গানই কিন্তু আমাদের আজকের যে থিম রয়েছে চিঠি, সেটার ওপরই বেস করে তোমাকে শোনাবো ভীষণ পছন্দের গান আর রিকোয়েস্টের গানও শোনাবো। তিনেকে তিন গানের হ্যাট্রিকটা হয়ে যাক, তারপর অবশ্যই তোমার জন্য থাকবে তোমার পছন্দের একটা রিকোয়েস্টের গান 9903652992 তে। কুইজের উত্তরটাও কিন্তু দিতে ভুলো না ইন দ্য মিন টাইম, আর শুনতে থাকো 107 FM রেনবো, কারণ চলছে ব্লকবাস্টার বুধবার।
3: FM Rainbow Team 3 এ

0: FM Rainbow Tee. Tine ke tine. Tine ke tine. Danil Hattrick. Danil Hattrick.
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার।

0: 107 FM Rainbow Day Blockbuster Budbar
1: তোমায় পড়েছে মনে দ্বিতীয় ঘন্টায় যেটা ছিল সেটার সঠিক উত্তর নিয়ে রয়েছি সৌমি আর সুনন্দা। তুমি ব্লকবাস্টার বুধবারে গান ভালোবেসে গান সেগমেন্টে আজকে চিঠি হাত প্যাগাম সন্দেশ এই সমস্ত টপিকে গান শুনতে শুনতে সঠিক উত্তর কিন্তু সঠিকভাবেই অনেকেই পাঠিয়ে দিয়েছ, তাদের নামগুলো এক এক করে বলবো। অনেকগুলো সোজা সোজা ক্লু ছিল এবং সেই ক্লুগুলো শুনে তোমাকে আইডেন্টিফাই করতে হয়েছে যে কোন বিখ্যাত অভিনেতার কথা আমরা বলতে চেয়েছি যিনি একই সঙ্গে আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল মুভিতে তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন এবং রিসেন্টলিও আমরা কিন্তু তাকে একটি ফিল্মে তার অনবদ্য অভিনয় দেখলাম। তো উত্তরটা বলার আগে কারা কারা দিয়েছেন সঠিক উত্তর সেটা একটুখানি বলি। আগে দেউলপুর থেকে সমর বর, আগরতলা ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বাউরিয়া থেকে রিঙ্কু সাপুই, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, বাউরিয়া থেকে ঈশানী সাপুই, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, বাঘা যতীন থেকে দেব কবিতা দাস, বেহালা থেকে দেবস্মিতা, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, কালীঘাট রোড থেকে সোনালি, উলুবেড়িয়া থেকে সুমিত্রা গুছাইত, টলিগঞ্জ থেকে সুদীপ দাশগুপ্ত, বালিগঞ্জ থেকে রীতা মুখার্জি, দক্ষিণ চাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, হাওড়া থেকে আভা, বেলতলা রোড থেকে রমা দত্ত এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভবানীপুর থেকে তন্ময়। সবাই কিন্তু সঠিক উত্তরটাই দিয়েছ। কে তিনি সুনন্দা?
2: তিনি লেজেন্ডারি অ্যাক্টর ডিরেক্টর নাসিরুদ্দিন শাহ।
1: নাসিরুদ্দিন শাহের জন্মদিন কিন্তু সম্প্রতি গেছে, 20 জুলাই আমরা তার জন্মদিন, মানে জাস্ট কালকের দিনটার আগের দিনটা তার জন্মদিন ছিল। এবং আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা নাসিরুদ্দিন শাহকে যতবার পর্দায় দেখি ততবারই আমরা কিন্তু মুগ্ধ হই, সেটা জানে বিদয় আরও হোক বা মাসুম হোক বা নিশান্ত হোক, যে ফিল্মই হোক না কেন তিনি তার ক্যারিজমাটা এখনও বজায় রেখেছেন বলে রিসেন্টলি আমরা ম্যায় ওয়াপস আউঙ্গা এখনকার দিনের সিনেমাতেও সেই দাপটে অভিনয় আবারও কিন্তু দেখতে পেলাম।
2: শুধু কি তাই, যারা যারা মঞ্চে নাসিরুদ্দিন শাহকে লাইভ দেখার সুযোগ পেয়েছেন কোনো একটা প্লেতে, তারা খুব ভালো করে জানেন যে মঞ্চেও কিন্তু তার সেই ক্যারিজমা কোথাও যেন এত এত লাইটসের মাঝখানে জলজল করে জ্বলতে থাকে। তিনিই তো নাসিরুদ্দিন শাহ। আসলে তাঁকে নিয়ে বলতে গেলে না একটা গোটা একটা ঘন্টা লাগবে, যেটা আমাদের হাতে নেই এই মুহূর্তে। তবে যেটা আছে সেটা হচ্ছে স্যার মুভির একটি গান যেখানে আমরা নাসিরজিকে দেখছি একজন টিচার হিসেবে। বাকিটা কি বলছেন স্টুডেন্টসদের? না আমরা বলবো না, শোনাবো তোমাকে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপর এই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বলিউডের এই ফিল্মটি মুক্তি পায় 2007 সালে। সিনেমায় লিড চরিত্রে ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। সিনেমার নামের মধ্যে একটি বিখ্যাত বিদেশি শহরের নাম আছে যেখানে গেলে বিগ বেন ক্লক টাওয়ার দেখা যায়। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।

0: তার একটা ঝলক আমরা ফিল্মের পর্দায় দেখি, কিংবা তার গাওয়া গান শুনি, বা তার সুর করা গান কানের মধ্যে পৌঁছে গেলেই যথেষ্ট। টোয়েন্টিজ এর ইরাকে যখন আমরা সেলিব্রেট করা শুরু করি, ঠিক সেই সময় যাকে আমরা ভালোবাসি বা না ভালোবাসি কিন্তু কখনোই ইগনোর করতে পারি না, সেই নামটা কিন্তু দ্য ওয়ান অ্যান্ড ওনলি হিমেশ রেশমিয়া। এবং তার গাওয়া গান, তার সুর করা গান, ফিল্মের নাম আকসার দিয়ে শুরু করলাম আজকের মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্ট, যেখানে গান ভালোবেসে গানের পর এই মিলেনিয়াম ম্যাজিকে আমরা, মানে সৌমিয়ার সুনন্দা, তোমাকে নিয়ে যাব 2000 থেকে 2009 সালের সেই সময়ে, যখন হ্যাঁ আজকের দিনে অন্তত হিমেশজিকে ডেডিকেট করেই গানগুলো থাকবে। তার কারণ আগামীকাল তার হ্যাপি হ্যাপি হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে, যার সুর আমাদের এখনো মগজে রয়েছে। হ্যাঁ, যার তৈরি করা সুরে বিভিন্ন সময় বিভিন্ন গায়করা গেয়েছেন, ঠিক তেমনি পর্দার ওই প্রান্তে যার সুরে বহু নায়করাও কিন্তু তাদের হাত পা থেকে শুরু করে মাথা এবং ঠোঁটও দুটোই নাড়িয়েছিলেন। কিছু কিছু গান তিনি এমন উপহার দিয়েছিলেন যেটা সেই সময় শুধু চার্টবাস্টার ছিল এমন নয়, যেটা এখনও কোথাও গিয়ে যেন মিলেনিয়াম ছাড়ুন জেনজিসদের প্লেলিস্টেও রয়েছে।
1: একদম, হিমেশজিকে ছাড়া আমরা মিলেনিয়ালরা ভাবতে পারি না, তো পরবর্তীকালে জেনারেশনও কী করে ভাববে। তো এই মিলেনিয়ামের সময়টায় বিশেষ করে তার উত্থানটা হয়েছিল। তবে হিমেশ রেশমিয়া এই নামটা বলিউড কিন্তু 1990 সালের একদম শেষ দিকেই দেখেন, এবং তার মানে এই ক্যারিয়ার বা মিউজিক ক্যারিয়ারে আসাটা তার বাবা বিপিন রেশমিয়ার হাত ধরে, যিনি নিজেও একজন মিউজিক ডিরেক্টর ছিলেন, এবং তার মাধ্যমেই বলা যেতে পারে সলমান খানের সঙ্গে একটা মানে সংযোগ তৈরি হয় হিমেশজির। এবং সলমান খানের যে ফিল্মটা 90সের সময় আমরা দেখেছিলাম, যেখানে প্রথমবার একটা গান কম্পোজ করেছিলেন হিমেশ রেশমিয়া, অ্যান্ড দ্যাট সং দ্যাট ফিল্ম ওয়াজ প্যার কিয়া তো ডরনা ক্যা, আর গানটা ছিল ওরলি চুনারিয়া ম্যায়নে তেরি নাম কি। তো সেখান থেকে মোটামুটি ওই হিমেশ রেশমিয়ার নামটা পরিচিতি হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে সলমান খানের গিয়ে কোথাও একটা ক্লোজনেস তৈরি হয়। এবং যে মুহূর্তে সলমান খান হিমেশ রেশমিয়া এই জুটিটা তৈরি হয়ে গেল, 2003 যখন রিলিজ করলো তেরে নাম, আমরা তারপর দেখলাম যে হিমেশ জি একটা সোলো অ্যালবাম পেলেন যেখানে শুধুই তার সুর করা গান রইল, আর এই তেরে নামটাই হিমেশ রেশমিয়া নামটাকে কিন্তু এস্টাবলিশ করে দিল।
0: বলে না জীবনে চলার পথে শুধুমাত্র একটা পয়েন্ট আমাদের প্রয়োজন হয় যেখান থেকে আমরা গেইন করতে শুরু করি, ওই একটা দরজা, ওই একটা দরজায় পৌঁছানোর জন্য অনেকটা স্ট্রাগল প্রত্যেকের প্রয়োজন হয়, সেটাই কিন্তু করেছিলেন হিমেশ রেশমিয়া। হ্যাঁ, সেই স্ট্রাগলটা করেছিলেন বলেই হয়তো তেরে নামের সেই দরজাটার মাধ্যমে তিনি ঢুকে পড়েছিলেন সঙ্গীতের জগতে। অফকোর্স ইয়েস, বলিউডের একটা সময় তিনি জনপ্রিয় শুধুমাত্র মিউজিক ডিরেক্টর বলবো না, মিউজিক প্রডিউসারও ছিলেন অ্যাট দ্য সেম টাইম। একটা সময় পর তিনি কিন্তু খুব ভালো সিঙ্গার হিসেবেও নিজেকে জায়গা করে দিয়েছিলেন।
1: শুনলাম আমরা ইনফ্যাক্ট আজকে এমন অনেকগুলো গান শোনাবো তোমাকে যেটা হিমেশ জির নিজের গাওয়া গান, নিজের সুর করা গান, কারণ হিমেশ রেশমিয়ার নামটা এলে না সুনন্দা সেখানে শুধু তার সুরটা কিন্তু মাথায় ঘোরে না, আমাদের তার ভয়েসটাও মাথায় ঘোরে, এবং সেটা একটা আইকনিক, ওই মাথায় টুপি পরে, কালো কোটটা পরে, হাতে মাইকটা একটু উঁচু করে মুখের ওপর ধরে, তার ও সাউন্ডটা না হলে কিন্তু আমাদেরও মনে হয় না যে আমরা একটা যুগের ভেতর ছিলাম। একটা যুগকে আইডেন্টিফাই করেছেন হিমেশ রেশমিয়া তার পুরো পার্সোনালিটি দিয়ে, তার গায়কি দিয়ে, তার

0: মিউজিক দিয়ে। আর সেই নেজেল সিঙ্গিংই কোথাও গিয়ে যেন জায়গা করেছিল 20s প্রত্যেকটি মানুষের মনে, যেটা আজও একেবারে সমান।
1: ঠিক তাই, তোমার পছন্দের হিমেশ রেশমিয়ার গান আছে নাকি? তাহলে 2000 থেকে 2009 রিলিজের কোনো গান শুনতে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ বা SMS করো তোমার নাম শর্ট লোকেশন সমেত 9903659992 নম্বরে। আর তোমাকে তেরে নামের শুধু কথা বলবো এমন তো নয়, উদিত নারায়ণ অলকা ইয়াগনিকের গাওয়া তেরে নামের এই গানটা রইল এখন তোমার জন্য, যে গানের সুরকার দ্য ওয়ান অ্যান্ড অনলি হিমেশ রেশমিয়া।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বলিউডের এই ফিল্মটি মুক্তি পায় 2007 সালে। সিনেমায় লিড চরিত্রে ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা ক্যাফ। সিনেমার নামের মধ্যে একটি বিখ্যাত বিদেশি শহরের নাম আছে যেখানে গেলে বিগ বেন ক্লক টাওয়ার দেখা যায়। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান,
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: বাঘাযতীন থেকে জয়দীপ রায়ের 36 চায়নাটাউন মুভির হিমেশজির সুর করা, হিমেশজির গাওয়া এবং সঙ্গে সুনিধি চৌহান। শুনতে চেয়েছেন এই গানটা, 9903659992 নাম্বারটা কিন্তু খোলাই আছে, হোয়াটসঅ্যাপ বা SMS করো পছন্দের গান আর অবশ্যই কুইজের উত্তর, তোমায় পড়েছে মনে।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: হিমেশ রেশমিয়ার কথা বলছিলাম, আগামীকাল তার জন্মদিন। সৌমি সুনন্দা আছি আর তোমার রিকোয়েস্টের গানও শোনাচ্ছি। এই 36 চায়না টাউন থেকে গান শুনছিলে আশিকি মে তেরি, আর তার ভয়েসেই গানটা ছিল। তার ভয়েসের একটা আলাদা ব্যাপার তো আছেই ডেফিনেটলি, যে কারণে হিমেশ রেশমিয়াকে বোধ হয় আমরা আরও অনেক বেশি মনে রেখেছি তার ওই সিগনেচার ভয়েসের জন্যে। তো এই আশিকির ব্যাপারটা তাকে কিন্তু অনেক ফেমাস করেছে, তো সেই গানের অনুরোধও আছে, সেই গানটা নিশ্চয়ই শোনাবো। এবং সেই বছরটা হচ্ছে সুনন্দা 2005। একটা বছরে হিমেশ রেশমিয়া 10খানা ফিল্মে গান সুর করেছিলেন এবং তিনি কিছু কিছু ক্ষেত্রে নিজে গেয়েওছেন, এবং সেই 10টা ফিল্মেরই গান কোথাও না কোথাও গিয়ে হিট, সেমি হিট, ব্লকবাস্টার এরকম হয়েছে। মানে কোনো অ্যালবামই কিন্তু তার সে সময় ফ্লপ করেনি। বছরটা ছিল 2005 সাল।
2: মানে 2005টা ছিল হিমেশ রেশমিয়ার জন্য একটা গোল্ডেন টাইম, বলে না যে যখন ভালো সময় আসে তখন নাকি 7 গুণ বেশি কাজ করতে হয়, যাতে করে তুমি তোমার এই টেনিওরে তোমার মতন করে নিজেকে দাঁড় করাতে পারো, এবং সেটাই কিন্তু বিশ্বাস করতেন হিমেশ রেশমিয়া। শোনা যায় একটি ইন্টারভিউতে তিনি সেই কথাটা বলেছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আপনি যে এত এত গান তৈরি করেছেন, স্পেশালি 2005-এর কথা তোলা হয়েছিল, যে একই বছরে এত গান, বলছে হ্যাঁ আমি ভেবেছিলাম যে হয়তো এই সময়টা আমার জীবনে অনেক দিন পরে আসবে, বাট 2005 যেভাবে আমাকে যা দিয়ে গেছে আমি তার জন্যে সেই বছরটার ওপর সত্যি সত্যি কৃতজ্ঞ।
1: মানে আমরা যদি গানের নামগুলো তোমাকে বলি না, তুমি বলবে এই গানটাও তো ভীষণ পছন্দের, ওই গানটাও তো সুপার হিট ছিল। তো যারা ঝুম ঝুম ঝলক দিগলা যে শুনেইছো আজকে, আন্দাজ আপনা আপনা, আফসানা বানা, কি অনেক অনেক অনেক গান রয়েছে। তার মধ্যে আশিক বানায়া আপনে, সেটা যে কি ক্রেজ তৈরি হয়েছিল সেটা বলাই বাহুল্য, এবং ফিল্মের নামও ছিল আশিক বানায়া আপনে। ইমরান হাশমি ডেফিনেটলি সেখানে ছিলেন, এবং এই ফিল্মের সুরকার হিসেবে কাজ করেছেন তিনি। এই ফিল্মে তিনি প্লেব্যাক আর্টিস্ট হিসেবে মানে গানটাও তিনি গেয়েছেন, সবটাই করেছেন, এবং সেই জন্যে সেই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এবং তাছাড়াও আর যা যা অ্যাওয়ার্ড আমরা দেখে থাকি না, যে স্পন্সার্ড আর যা যা বলিউডে অ্যাওয়ার্ড হয়ে থাকে একটা বছরে ফিল্মফেয়ারের পাশাপাশি, সেই প্রত্যেকটায় তিনি কিন্তু সেরা প্লেব্যাক সিঙ্গারের সেই বছর অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছিলেন, এবং মোস্ট পপুলার সং কিন্তু হয়েছিল আশিক বানায়া আপনে। আর এটার আশিক বানায়া আপনার অ্যাকচুয়ালি প্রিলিউডটাই সুপারহিট, তো গানটা তো ডেফিনেটলি সুপারহিট। তো এই গানটা একটা রিকোয়েস্টও একজন করেছেন, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, তোমার নামটাও নিলাম, গানটা শোনো।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: বলিউডের এই ফিল্মটি মুক্তি পায় 2007 সালে। সিনেমায় লিড চরিত্রে ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। সিনেমার নামের মধ্যে একটি বিখ্যাত বিদেশি শহরের নাম আছে যেখানে গেলে বিগ বেন ক্লক টাওয়ার দেখা যায়। কোন হিন্দি মুভির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: ওয়েল, মিলেনিয়াম

0: জিকে আজকে কিন্তু আমরা সেলিব্রেট করছি এসা দিওয়ানা, যে দিওয়ানা গান গাইতে পছন্দ করে, যে দিওয়ানা অভিনয় করতে পছন্দ করে এবং যার গানে প্রত্যেককে নাচাতে পছন্দ করে, অফকোর্স ইয়েস, হিমেশ রেশমিয়া। আর ব্যাক টু ব্যাক দুর্ধর্ষ গানগুলো শুনে না আমি জাস্ট আমার কলেজ লাইফে ফিরে গেছি এই মুহূর্তে।
1: একদমই তাই, মানে আমাদের সেই সময়কার সমস্ত গান, বো বি কিয়া দিন থা,
0: বো বি কিয়া দিন থা। সত্যি ছোট ছোট কিপ্যাড ওয়ালা মোবাইল ছিল আর তখন MP3 করে গানগুলোকে আমরা ডাউনলোড করতাম, তারপর গানের মধ্যে হেডফোন গুঁজে সারা দিন গান শুনতে থাকা, কাজ করতে করতে হোক, লেখাপড়া করতে করতে হোক, কলেজ যেতে যেতে হোক, কিংবা বাড়ি ফিরে এসে আড্ডা দিতে দিতে।
1: একটা জিনিসকে তুমি নোটিস করেছো, হিমেশজির যেই গানগুলোতে তিনি নিজে গান গাইছেন, মানে তার সুর করা সমস্ত গান তিনি যে একাই গিয়েছেন তা তো নয়, আমাদের সমস্ত পছন্দের আর্টিস্টদের দিয়ে তিনি গান গাইয়েছেন, কিন্তু যে সমস্ত গান তিনি নিজে গেয়েছেন সেগুলোর মধ্যে কিছু সিগনেচার বিষয় তিনি রেখেছেন, মানে ওই প্রেলিউড একটা উং করা বা একটা সিডাকটিভ একটা বিষয়ে গানের কথার মধ্যে বা গানের যে চলনটার মধ্যে দেখবে একটা রিপিটেশনস, মানে ঝলক দেখলা যা ওটাই বারবার আসছে, বা আশিক বানায়া আপনি ওটাই বারবার আসছে, বা এরকম আরও কিন্তু গান আছে। কিন্তু যে গানগুলো তিনি শুধুই সুর করছেন এবং অন্য কাউকে দিয়ে তিনি সেই গানটা গাওয়াচ্ছেন, বিশেষ করে আমরা দেখেছি সোনু নিগমের সঙ্গে তিনি অনেক কাজ করেছেন, যেখানে সোনু নিগম গান গাইছেন, সুর হিমেশ রেশমিয়া, এরকম প্রচুর গান আছে। হিমেশজির ক্যারিয়ারের শুরুর দিকে অবশ্য উদিতজির সাথেও বহু কাজ রয়েছে, তো তারপরে যখন সোনু নিগমকে দিয়ে তিনি গান গাই গেছেন, বিশেষ করে আমি এটা নোটিস করেছি যে কি অসম্ভব মেলোডি রয়েছে সেই সমস্ত গানে, কিন্তু হিমেশজির সেই সিগনেচার ব্যাপারগুলো এই সুর করা গানগুলোতে ভীষণ রকম মিসিং। সেই গানগুলোকে এক্সক্লুসিভলি বোধ হয় শুধু তিনি নিজে গাইবার জন্যই বেছে রেখেছিলেন বা রেখে দিয়েছিলেন যে না, এই প্যাটার্নে এই চলনে গান যখন আমি তৈরি করব শুধু আমিই গাইব, কিন্তু আমি যখন সোনু নিগমের জন্য গান বানাবো তখন সেই গানে আমি সোনু নিগমের যে ভয়েস টেক্সচার, সেই যে মিষ্টতা, সেটাকে ভরে ভরে ইউজ করব।
0: আসলে এখানেই না একজন দক্ষ মিউজিক ডিরেক্টর বলো বা কম্পোজার বলো, ওনার কিন্তু দক্ষতা এখানেই, তিনি জানেন কার গলায় কখন কি ঠিক কীভাবে ম্যাজিক ঘটাবে, এবং তিনি হয়তো সেটাও জানতেন যে আমি কী ধরনের গানে ম্যাজিক ঘটাতে পারবো।
1: হ্যাঁ,
0: জানেন বলেই তো ওনার গানগুলো এতটা হিট হলো, তাই না? যাই হোক, অনেক আলোচনা সমালোচনার পরেও যখন মানুষের মনে একটা বিষয় গেঁথে যায় যে একটি মানুষের গান কোথাও গিয়ে যেন আমাকে আমার ভেতরে সুকুন দিতে সাহায্য করছে, তখনই কিন্তু সেই শিল্পীর জয় হয়।
1: তো এমনই একটা সুকুন ভারী গান তোমার জন্য, সোনুজি আর কা ইয়াগনিকের গাওয়া, সুরকার হিমেশ রেশমিয়া, ফিল্মের নাম দিল মাঙ্গে মোর, মনে আছে ফিল্মটা? অনেকেই হয়তো ফিল্মের কথাটা ভুলে গেছো, সেখানে শাহিদ কাপুর ছিল, সেখানে সোহা আলী খান ছিল, সেখানে আয়েশা টাকিয়া ছিল, অনেকেই হয়তো একটু একটু ভুলে গেছো, টিলিপ যোশীও ছিল। গানটা অদ্ভুত মিষ্টি ভালোবাসার ফিল্ম এবং সেখানকার এই গানটা অত্যন্ত সোলফুল একটা রোমান্টিক ট্র্যাক, যার সুর কিন্তু দিয়েছিলেন ওয়ান অ্যান্ড অনলি হিমেশ রেশমিয়া।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: আরতি রায় বাঘা যতীন থেকে যে গানটা শুনতে চেয়েছো সেই গানটা হিমেশজিরই সুর করার একটা গান এবং ফিল্মের নাম ম্যায়নে প্যার কিউ কিয়া। এবং সোনুজি তো এখানে গাইছেন আগের গানটা থেকে একেবারে অন্য রূপে, একদম পেপি নম্বর, ভীষণ পছন্দের একটা পার্টি সং আমাদের সবার রইল। ব্লকবাস্টার বুধবার মিলেনিয়াম ম্যাজিক, হিমেশ স্পেশাল।

0: না, চিল চিল করতে করতে তো আমরাও বেশ চিল মুডে চলে এসেছি, আর এই চিলিং মুড কিন্তু আমাদের বলছে যে আর বেশিটা সময় আমাদের হাতে নেই। তারপর আজকের মতন শোটাকে র‍্যাপ আপ করে আমাদের কিন্তু যেতেই হবে বাড়ি, কিন্তু তার আগে তোমরা যে পাঠাচ্ছ উত্তরটা থার্ড টিপিএম এর, সেইটার উত্তর তোমাকে বলতে হবে, পাশাপাশি তোমার নামগুলোও বলতে হবে। হ্যাঁ রসো রসো, একটু সময় বাকি আছে।
1: হ্যাঁ সময় বাকি আছে, আর জাস্ট রাত 12টা বাজলেই হিমেশ রেশমিয়ার হ্যাপি বার্থডে, আমরা আজকে প্রি বার্থডে একটা সেলিব্রেশন এখানে ব্লকবাস্টার বুধবারের মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে করছি, যেখানে হিমেশজির সুর করা 2000 সাল থেকে 2009 সালের মধ্যে বেশ কিছু সুপারহিট গান অলরেডি তোমাকে শুনিয়ে দিয়েছি, এবং আর একটা গান শোনাবো যে ফিল্মের নাম একটু আগে শুনছিলে, ম্যানে প্যার কিউ কিয়া, আর এই ফিল্মের নাম কিউ কি, হ্যাঁ অনেকগুলো ডটস রয়েছে। ফিল্মটা সেই সময় ভীষণ ট্রমাটিক একটা ফিল্ম ছিল, এবং সালমান খানের মুভি, সঙ্গে করিনা কাপুর অ্যান্ড জ্যাকি শ্রফ, এবং এখানেও না খানিকটা ওই অসুস্থ মানুষের সেবা করতে করতে তার মতোই হয়ে যাওয়া, যেমনটা আমরা দ্বীপ জেলে যাইতে দেখেছিলাম না, খানিকটা যেন সেই স্টোরি লাইনকেই ফলো করে কিউ কি। কিন্তু হ্যাঁ, সেই সেই স্টোরি লাইনের মধ্যে যখন হিমেশজির মিউজিক আসে, সেই মিউজিকে অসম্ভব মেলোডি, এবং গানগুলো তিনি গাননি, একটা গান যেটা তোমার জন্য আজকে বেছে রেখেছি শোনাবো বলে, সেই গানটা কিন্তু গেয়েছেন কুনাল গাঞ্জওয়ালা, আর একজন টোয়েন্টিজের মানুষ, টোয়েন্টিজের শিল্পী, যার গলাটা এখন ভীষণ মিস করি। আর এই প্রলিউডটা তোমার খুব চেনা, তাই শোনো তো এই গানটা, রইল তোমার জন্য কিউ কি সাউন্ড ট্র্যাক থেকে।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: ওয়েল, মিলেনিয়াম ম্যাজিকের একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। তবে একটা না জরুরি ঘোষণা তোমাকে দিতেই হবে, সেটা হচ্ছে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই রাতে বাড়ি থেকে বেরিও না, যদি কোনো কারণবশত বেরোতে হয় তাহলে প্লিজ একটু সাবধানতা অবলম্বন করো, তোমার ছাতা কিংবা রেনকোটটা অবশ্যই সঙ্গে রেখো।
2: রাইট, আর আমাদের একদম হাতে সময় নেই, তাই সঠিক উত্তরগুলো বলে যাই। জয়দীপ রায় বাঘা যতীন থেকে, ঈশানি চাপুই বাউরিয়া, রাঁচি ঝাড়খণ্ড থেকে রীতি বিশ্বাস, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে প্রশান্ত দলাই, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, কাটোয়া থেকে সব্যসাচী ও মুনি, দেউলপুর থেকে সমর বর, বেহালা থেকে রীতা শ্রীমানী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বাউরিয়া থেকে রিঙ্কু সাপুই, আন্দুল রোড থেকে স্বাতী কর্মকার, লেকটাউন কালিন্দী থেকে অভিষেক ঘোষ, বাঘা যতীন থেকে পিন্টু, নবদ্বীপধাম থেকে ঝুমা সাউ, বারুইপুর থেকে আশিস জানা, বাঘা যতীন থেকে কবিতা দাস, মহেশতলা থেকে গাবলু, অভিজিৎ পাল চৌধুরী, সোদপুর থেকে বেহালা থেকে দেবস্মিতা, চন্দনদহ থেকে দেবশ্রী সাউ, কালীঘাট রোড থেকে সোনালী, দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, হাওড়া থেকে আভা, বেলতলা রোড থেকে রমা দত্ত, টলিগঞ্জ থেকে অমৃতা বণিক ডোরা, ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, বেহালা থেকে শ্রিয়া মুখার্জি, ভবানীপুর থেকে তন্ময় এবং ভদোদরা, গুজরাট থেকে হরে কৃষ্ণ কাশ্যপ। ইয়েস, ফিল্মের নাম নমস্তে লন্ডন এবং এই গানের সুরকার হিমেশ রেশমিয়া। আর 3 মিনিট বাকি, আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু হিম।
1: ইয়েস, হ্যাপি বার্থডে লেজেন্ডারি মিউজিক টু

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে আমরা বড্ড একলা কাটাই, সেই সময়টা একান্ত আমাদের নিজেদের। সেই সময় অন্য আর কেউ আমাদের পাশে থাকেন না, একেবারে একলা নিঃসঙ্গ সেই সময়গুলো আমাদের কাটাতে হয়। অনেকটা এই মধ্যরাত বা একলা দুপুরের মতন। আজ ভাবলাম তেমন কিছু গান দিয়ে আজকের এই অনুরোধের আসর সাজালে কেমন হয়। প্রতিদিন আমি আমার পছন্দের কোনো না কোনো গান দিয়ে শুরু করি, আজকেও তেমনটাই করলাম শুভমিতার কণ্ঠে এই গানটি শুনিয়ে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক যেমন এই গানটির যে মেজাজ একলা কিছুটা সময় কাটানোর, তেমন গান আপনারাও শোনান না আমাকে, ভালো লাগবে আমার। একসঙ্গে এই একলা সময়গুলো আর একলা রাখবো না। আরেকটা গানের কথা খুব মনে পড়ে, শুনতে শুনতেই রিকোয়েস্ট পেলাম ডানলপ থেকে, সৌমিতার কাছ থেকে, ভূপিন্দর সিং এর গাওয়া এক অকেলা ইস শহর মে। এই গানটা শুনি, শুনতে শুনতে আপনাদের কাছ থেকে এমনই একলা থাকার, একলা ভাবার, একলা চেনার এমন নানান রকম একলা গল্পের খুঁজে থাকলাম আমি সৌম্য।

একলা থাকার গল্পগুলো মাঝে মাঝে খুব রোম্যান্টিক হয়ে যায়, কখনো কখনো সেই একলা থাকার মুহূর্তগুলোতে অনেকটা সৃষ্টিশীল হয়ে ওঠা যায়। এই নিঃসঙ্গতা কখনো কখনো আমাদের অনেক কিছু দেয়, যেমন অনেক কিছু কেড়েও নেয়। চৌরঙ্গি ছবির সাউন্ড ট্র্যাক থেকে মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা ওই আকাশ পাড়ে। বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে।

আপনাদের অনুরোধ করেছিলাম, এই অনুরোধের আসরে যদি একটা সুরে বাঁধা যায় সবকটি গান, আপনারা প্রত্যেকে সেই অনুরোধে সাড়া দিয়েছেন। পরপর SMS এবং WhatsApp এর মেসেজগুলো পড়ে তাই মনে হচ্ছে, নতুন বন্ধুদের জন্য আমাদের ফোন নাম্বারটা আরেকবার বলি, 9903659992 9903659992। ফোন নাম্বার বললাম বটে, কিন্তু ফোন করা একেবারেই চলবে না, হোয়াটসঅ্যাপ বা SMS। যে গানটি শুনছিলাম শঙ্কর বাবুর অনুরোধে, সেই গানটির ছায়ায় আরেকটি গান বহুকাল আগের রচনা, একামুর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে এলে গো এ তরি পাইবে বলে, অতুলপ্রসাদ সেনের গান। কিন্তু অনুরোধ করেছেন কে তার নামটি লেখেননি। গানটি শুনি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে, শুনতে শুনতে আশা রাখি তিনি তার নামটি লিখে পাঠাবেন।

অতুল প্রসাদ সেনের এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন হাওড়া থেকে রীতা। এরপর যে দুটি গান শোনাব, এই দুটি গানিও একলা থাকার এবং একলা কিছুটা মুহূর্ত উপভোগ করার গান। পরের গানটি অবশ্য ততটা উপভোগ্য নয়, কারণ এখানে একলা থাকাটা বেশ বেদনার। প্রথম গানটি আমরা শুনব শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছেন নবদ্বীপ থেকে ঝুমা সাউ। এবং তারপর যে গানটি শুনব সেই গান

টি শুনতে চেয়েছেন। আচ্ছা হ্যাঁ, সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, আমি একলা দাদা, বাবা মা কেউ নেই, একাই থাকতে হয়, একাই বাঁচতে হয়। আপনাদের দুজনের অনুরোধের গান পরপর শুনব, তারপর আশা রাখছি আরও বেশ কিছু গান সঙ্গে নিয়ে ফিরব, ওই একই মেজাজের, একলা থাকার, একলা ভাবার। এই একলা থাকার সময়টা একান্ত আমাদের আমাদের নিজেদের, এবং সেই সময়টুকু আমরা কিভাবে একসঙ্গে বাঁচতে পারি, একসঙ্গে আরো একটু ক্রিয়েটিভ হয়ে উঠতে পারি, সেটাই বলার।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: 107 FM Rainbow তে আজ সঙ্গে রয়েছি আমি সৌম। আর চেষ্টা করছি একটু অন্যরকম মুহূর্ত তৈরি করার, যে মুহূর্তে আমরা আছি একলা, কিন্তু আমার একলা নই। এই যে এতজন একসঙ্গে মিলে একটা গল্প তৈরি করার চেষ্টা করছি। যেমন ধরুন না, এই যে ফসিলসের গানটি যে বন্ধু অনুরোধ করলেন, সেই গানটির পিঠেই যদি আরেকটি গান শুনি অন্য আরেকজন বন্ধুর, উলুবেড়িয়া থেকে সুমিত্রা গোচ্ছাইত অনুরোধ করেছেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে এই গানটি। এই দুটি গান পরপর শুনতে শুনতে দেখুন তো মনের মধ্যে কোনো গল্প তৈরি হচ্ছে কিনা। আর হ্যাঁ, কোনো গজল মনে পড়ছে কি একলা থাকার সময়ের? আমার কিন্তু বেশ কয়েকটা গজলের কথা মনে পড়ছে। দেখি আপনার আমার পছন্দ মেলে কিনা।

কেমন আছেন? বাংলাদেশ থেকে আমি এখনও বড় 3D সাউন্ড সিস্টেমে আপনার শো শুনছি। এই মাঝরাতে একলা থাকার মধ্যেও একটা অদ্ভুত সুন্দর শান্তি আছে। মনে হয় ভালো লাগাগুলো একা একাই বেশি উপভোগ করা যায়। আমার এই একলা চাঁদের রাতের সাথে মিলিয়ে খুব পছন্দের একটা গান শোনালে খুশি হব। লিখেছেন মনির হোসেন ময়মনসিংহ থেকে। ভাই বা বন্ধু যাই বলি, আপনার পছন্দের যে গানটির কথা লিখেছেন সেই গানটি এই মুহূর্তে শোনাতে পারছি না, কিন্তু যে গানটি শোনাবো তার পরিবর্তে আমার বিশ্বাস আপনার ভালো লাগবে। এবং যে চাঁদনি রাতের কথা লিখেছেন সেই চাঁদনি রাতে এই গানটি শুনতে মন্দ লাগবে না। শিল্পী সত্য চৌধুরী।

এরপরের গানটি যার অনুরোধে শোনাব, তিনি মেসেজটি পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে চান মৌলিক।

ঘড়ির ঘড়ি বলছে বড্ড তাড়াতাড়ি, ঘড়ির কাঁটা এগোচ্ছে। এরপর যে গানটি শোনাবো সেই গানটি আকেলে হাম আকেলে তুম ছবির সাউন্ড ট্র্যাক থেকে গেয়েছেন উদিত নারায়ণ এবং আদিত্য নারায়ণ। এই গানটি ইনসিডেন্টালি দুজন শুনতে চেয়েছেন, রাজু মান্না উলুবেড়িয়া থেকে এবং আরেকজন বেলতলা রোড থেকে রমা দত্ত। আপনাদের সকলের জন্য রইল এই গানটি। আর এই গানটির পরে আরেকটি গান আমরা শুনতে পারব এবং সেই গানটি শুনতে শুনতে বিদায় নেব আজকের মতন। আপনাদের অনুরোধের আসর শুনতে কি চাও থাকে, আমি সৌম্য।

0: এই গানটি শুনতে শুনতেই আমরা চলে যাব পরের গানটিতে। শেষ গানটি আমরা শুনব নচিকেতার কণ্ঠে, নচিকেতা চক্রবর্তী।
1: সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে,
0: এবং এই গানটি আরেক রকম একা হয়ে যাওয়ার গান। আমাদের একলা থাকার মুহূর্তগুলোতে, আমাদের নিঃসঙ্গতার মুহূর্তগুলোতে এই গানগুলো আমাদের সঙ্গ দেয়।

একা থাকার মুহূর্তগুলো থেকেও আমরা চেষ্টা করব ভালো থাকার, ভালো রাখার নিজেদেরকে। ভালো থাকবেন সকলে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসর সুররঞ্জনীতে আজ প্রথমে আমরা শুনব রাগ বিহাগ, এবং তারপর শুনব রাগ চন্দ্রকোষ। বিহাগ রাগে একটি খেয়াল পরিবেশন করবেন শিল্পী জয়নুল আবেদিন, এবং তারপর শরদে রাগ চন্দ্রকোষ বাজিয়ে শোনাবেন শিল্পী শ্রী গঙ্গোপাধ্যায়।

আগে শুনছিলাম সুনিধি চৌহান এবং জাভেদ আলীর কণ্ঠে, আর আমরা ঢুকে পড়লাম আপকে লিয়ের প্রথম গানটার আসরে। এরপরের গানটি মুন্না ভাই MBBS ছবির সাউন্ডট্র্যাক থেকে, শ্রেয়া ঘোষাল এবং বিনোদ রাঠোরের কণ্ঠে, এবং সেই সঙ্গে তেরে নাম ছবির সাউন্ডট্র্যাক থেকে, উদিত নারায়ণ এবং হালকা ইয়াগনিক।

আমি শুনছিলাম কুমার শানু এবং সুজাতা ভট্টাচার্যর কণ্ঠে, ছবির নাম একবার। এরপরের গানটি আজ ছবির সাউন্ডট্র্যাক থেকে, গেয়েছেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

পাঁচ ছবির সাউন্ডট্র্যাক থেকে কুমার শানু আলকা ইয়াগনিকের পর কুছ না কহো ছবির সাউন্ডট্র্যাক থেকে এই গানটি টাইটেল ট্র্যাক, গেয়েছেন শান এবং সাধনা সরগম।

বাবুজু প্রিয় এবং হালকা ইয়াগনিকের কণ্ঠে, হালকা ইয়াগনিকের কণ্ঠে আরও একটি গান আমরা শুনব। সেই গানে তার সহশিল্পী অবশ্য অভিজিৎ ভট্টাচার্য। ছবির নাম চলতে চলতে।

এর পরের গানটি আমরা শুনব উদিত নারায়ণ এবং চিত্রার কণ্ঠে, ছবির নাম কই মিল গয়া। এবং তারপর অনুরাধা পরবাল এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে আরেকটি গান শুনব, সেই গানটির ছবি তুমসে মিলকে রং নাম্বার। আর আমাদের আসরের শেষ গানটি অর্থাৎ প্রথম ঘন্টার শেষ গানটি সোনু নিগম এবং সুনিধি চৌহানের কণ্ঠে, ছবির নাম খেল।

আরেকটি নতুন দিন, আজ 22 জুলাই 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 23 জুলাই 2026 বৃহস্পতিবার। আরেকটি নতুন দিন, নতুন রাত, বৃষ্টি ভেজা রাত, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত 3টে থেকে পরপর 3টি অনুষ্ঠানে 107 FM রেনবোতে। এই সময়টা আপনারা জানেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব। সৌম্যদেব এতক্ষণ সঙ্গে ছিলেন রাত 12টা থেকে 3টে পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে, এখন রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গেই সৌম্যকান্তি। এখন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব শেষ করে এখন দ্বিতীয় পর্বের সময়। 3টে থেকে 4টে পর্যন্ত আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আপকে লিয়ে দ্বিতীয় পর্বের একেবারে শুরুতেই শিল্পী আশা ভোঁসলে, সুরেশ ওয়াদেকার, তুমসে মিলকে।

এবারে হাম দিল দে চুকে সনাম সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এ হরিহরণ কবিতা কৃষ্ণমূর্তি এবং সমবেত কণ্ঠে গান শুনছেন 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব।

এবারে তোফা সিনেমার টাইটেল ট্র্যাক, শিল্পী আশা ভোঁসলে, কিশোর কুমার, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব 107 FM রেনবোতে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার গান শুনছেন। আপকে লিয়ে হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান তার দ্বিতীয় পর্ব শৌমকান্তি সঙ্গে নিয়ে রয়েছে 107 এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আজ 23 জুলাই 2026 বৃহস্পতিবার, রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে। বিভিন্ন সিনেমার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে সময়ের সরণি বেয়ে কিছুটা আগের কখনো কিছুটা পরের, এইরকমভাবেই মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনারা জানেন আপকে লিয়ের সফর চলতেই থাকে। এক্ষুনি যে গানটি শুনলেন রাজ রিবুট সিনেমার সাউন্ডট্র্যাক থেকে 2016 সালে রিলিজ হওয়া, গানটির গীতিকার সুরকার রশ্মি বিরাগ, জিত গাঙ্গুলি। এবারে আবার 1984 সাল তফা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আশা ভোঁসলে কিশোর কুমার।

জানে তুই ইয়া জানে না সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, এই গান শিল্পী রশিদ আলীর কণ্ঠে, আব্বাস টায়ারওয়ালা, এ আর রহমান, গীতিকার সুরকার।

ঠিক একটা দিন আগেই 22শে জুলাই আমরা জন্মদিন পেরিয়ে এলাম একজন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গারের, মুকেশ। 22শে জুলাই 1923 সালে তাঁর জন্ম দিল্লিতে। তার মানে এই বছর 2026 103তম জন্মতিথি ছিল গায়ক শিল্পী মুকেশের। তাই তাঁর কথা স্মরণে রেখে আজকের আপকেলিয়েতে এই গানটি, একসাথে অনেক শিল্পী একত্রে এই গানটি গেয়েছেন, তার মধ্যে মুকেশ তো রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আশা ভোঁসলে, মান্না দে, মেহমুদ এবং আরও অনেক শিল্পীরা। মায় সুন্দর হুম সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গীতিকার সুরকার আনন্দবক্সী শঙ্কর জয়কিষণ। এই সিনেমাটি মায় সুন্দর হুম এই সিনেমাটি রিলিজ করেছিল 1971 সালে। 1971 সালে অর্থাৎ এই ছবিটিরও প্রায় বয়স 50 বছরেরও উপরে। এবারে আপকে লিয়েতে এই গান।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শুনবেন খেয়াল পরিবেশনা, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাসখানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন খেয়াল পরিবেশনা শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রাগ বিলাস খানি টোরি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী রাগ কোমল ঋষভ আশাবারী। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, 107 FM রেনবো।

শুনছিলেন বাংলা আধুনিক গান কথা সুর সুধীন দাশগুপ্ত, একক কণ্ঠে শিল্পী নির্মলা মিশ্র। ঠিক বাংলা আধুনিক গানের আগেই শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর পরপর দুটি নিবেদন। প্রথম নিবেদনে শুনেছেন খেয়াল পরিবেশনা শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি, এবং তারপরে সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কোমল ঋষভ আশাবারী।

0: সেতার পরিবেশনা শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কোমল ঋষভ আশাবাড়ি। এই পরিবেশনাটাই ছিল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। শুনছেন 107 FM রেনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে সকাল ছটা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের আবার এগিয়ে চলা, সমস্ত বাধা বিঘ্ন বিপত্তি প্রতিবন্ধকতা পেছনে রেখে আবার এগিয়ে চলা সামনের দিকে, এইভাবেই আমাদের জীবন নতুন করে এগিয়ে চলে। 22 জুলাই 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বৃহস্পতিবার 23 জুলাই 2026। 5টা থেকে 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজকের অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী রমা মণ্ডল।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ সকাল ছটা থেকে শুনবেন 107 FM রেনবোতে অনুষ্ঠান ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায়

অরুণিমা ঘোষ। শুনছেন 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি সকাল ছটা পর্যন্ত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, এই অনুষ্ঠানে রবি ঠাকুরের লেখা প্রবন্ধ, কবিতার অংশ, বিভিন্ন ছোট রচনা, এই ধরনের বিভিন্ন লেখা নিয়ে আনন্দধ্বনি অনুষ্ঠান, এবং তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত তো থাকেই। বহু আগের লেখা, সময়ের নিরিখে হয়তো অনেক আগের তিনি লিখেছেন, কিন্তু তা আজকেও, আজকের দিনেও 2026 সালেও তার সমান প্রাসঙ্গিক। তাই রবি ঠাকুর আজও আমাদের একই রকমভাবে নিখিল মনের সঙ্গী। তার লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 12তম রচনা, রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 12তম রচনা। শেষের অবগাহন সাঙ্গ করি কবি, প্রদোষের নির্মল তিমির তলে ভৃতিতব সেবার শ্রমের সংসার যা দিয়েছিল আকড়িয়া, রাখিও না বুকে এক প্রহরের মূল্য আর এক প্রহরে ফিরে নিতে, কুণ্ঠা কভু নাহি তার, বাহির দ্বারের যে দক্ষিণা অন্তরে নিয় না টেনে, এ মুদ্রার স্বর্ণলেপটুকু দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে, উঠিবে কলঙ্ক লেখা ফুটি, ফল যদি ফলায়ছ বনে মাটিতে ফেলিয়া তার হোক অবসান। সাঙ্গ হলো ফুল ফোটাবার ঋতু, সেই সঙ্গে সাঙ্গ হয়ে যাক লোকমুখ বচনের নিঃশ্বাস পবনে দোল খাওয়া, পুরস্কার প্রত্যাশায় পিছু ফিরে বাড়ায় না হাত, যেতে যেতে জীবনে যা কিছু তব সত্য ছিল দান, মূল্য চেয়ে অপমান করিও না তারে, এ জন্মে শেষ ত্যাগ হোক তব ভিক্ষা ঝুলি, নববসন্তের আগমনে অরণ্যের শেষ শুষ্ক পত্রগুচ্ছ যথা, যার লাগি আশাপথ চেয়ে আছো সে নহে সম্মান, সে যে নবজীবনের অরুণের আহ্বান ইঙ্গিত, নবজাগ্রতের ভালে প্রভাতের জ্যোতির তিলক। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের অন্তর্গত 12তম রচনা, দ্বাদশ রচনা প্রান্তিক কাব্যগ্রন্থের। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শুনেছেন শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে গান আমি তারেই ফুঁজে বেড়াই। এবারে শিল্পী শ্রাবণী সেন, তার একক কণ্ঠে শুনব একটি গানের একক কণ্ঠে বরিশ ধরা মাঝে, 4:45 গান, তারপর ফিরে আসছি। প্রান্তিক কাব্যগ্রন্থের অন্য আরেকটি লেখা সঙ্গে নিয়ে

শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠগান, রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের ত্রয়োদশ রচনা। একদা পরম মূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক, রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ সূর্য নক্ষত্রের সাথে। দূর আকাশের ছায়াপথে যে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটে, সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ, সক্ষ ডোরে দুলকের সাথে দূর যুগান্তর হতে, মহাকাল যাত্রী মহাবাণী পূর্ণ মুহূর্তের তব শুভক্ষণে দিয়েছে সম্মান। তোমার সম্মুখ দিকে আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে, সেথা তুমি একা যাত্রী অফুরন্ত এ মহাবিশ্বয়। ছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের ত্রয়োদশ রচনা। এবারে বিভিন্ন শিল্পীর একত্রে কোন খেলা যে খেলব কখন।